আকাশবাণী শিলচর, আজ শুক্রবার, 18ই বৈশাখ 1948 শকাব্দ, 24ই বৈশাখ 1433 বঙ্গাব্দ, 8ই মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে, এবং FM 102.3 মেগাহার্টজে।

0: আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দিতে সংবাদ।
1: মানে নিখিল কুমার।

0: একজনের সঙ্গেই আলাপ হইয়াছিল, আর কাহাকেও জানিতাম না। ধর্মবন্ধু কেহ ছিল না। আকাশের দিকে তাকাইতাম, কোনো বিধানের কথা শুনিতাম না, কোনো ধর্মতত্ত্ব বুঝিতাম না। গির্জায় যাইব কি মসজিদে যাইব, দেবালয়ে যাইব কি বৌদ্ধদিগের দলে যোগ দেব, তাহার কিছুই ভাবিতাম না। প্রথমে বেদ বেদান্ত কোরআন পুরাণ অপেক্ষা শ্রেষ্ঠ যে প্রার্থনা, তাহাই অবলম্বন করিলাম। দ্বিতীয় কথাও গুরুতর কথা, এ বিষয়েও আমার সঙ্গে অপরের অনেক অনৈক্য দেখিবে। পাপবোধ আমার অনেক প্রবল, অনেক জীবনে এত প্রবল নয়। পাপ কি, কি করিলে পাপ হয়, এ সকল বিচার করিয়া আমার পাপবোধ হয় নাই। পাপ দর্শনে পাপবোধ হইল, পলকের মধ্যে সহজেই পাপবোধ করিলাম। যে অবস্থার কথা বলা হইয়াছে, সে অবস্থার আর কেহ গুরু হইয়া পাপবোধ করাইয়া দেয় নাই। আপনার পাপের প্রবলতম সাক্ষী আমি হইলাম। আমি পাপি, আমি পাপি, মন কেবলই এইরূপ বলিত। প্রাতঃকালে নিদ্রা হইতে জাগিয়া হৃদয় যদি কোনো কথা বলিত, তাহা আর কিছুই নয়, কেবলই বলিত আমি পাপি। প্রাতঃকালে পূর্বাহ্নে অপরাহ্নে অষ্টপ্রহরে যতক্ষণ জাগ্রত থাকিতাম, ততক্ষণই পাপ বোধ। চুরি ডাকাতি পরদ্রব্য হরণকে পৃথিবীর অভিধানে পাপ বলে। যিনি তোমাদের নিকট এখন কথা কহিতেছেন, ইহার অভিধানে পাপ গ্লানি, পাপ ব্যাধি, পাপ অসুস্থাবস্থা, পাপ দুর্বল্য, পাপ পাপ করিবার সম্ভাবনা। আমি পাপকে পাপ বলিয়া নিশ্চিন্ত থাকি নাই, পাপের সম্ভাবনাকে ভয়ঙ্কর দেখিয়াছি।
1: অমৃতবাড়ি অনুষ্ঠানে এতক্ষণ কেশবচন্দ্র সেনের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা।
2: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
3: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
1: প্রথম গানখানি শিবানী চৌধুরীর পরিবেশনায়।

পরের গানখানি সমবেত কণ্ঠে।

গানখানি শুনলেন অনুপ জলোটার কণ্ঠে। বন্দনা অনুষ্ঠানে এবারে শেষ গানখানি শিল্পী চন্দ্রাণী মুখোপাধ্যায়।

এতক্ষণ বন্দনা শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আকাশবাণী শিলচর। ক্ষেতে খামারে

কৃষক বন্ধুরা, আমাদের রাজ্যে কাঁকরোল একটি পুষ্টিকর ও জনপ্রিয় সবজি। কাঁকরোল গাছ লতানো প্রকৃতির। এই গাছের বিশেষত্ব হল স্ত্রী ও পুরুষ ফুল একই গাছে হয় না, তাই বাগানে দু ধরনের গাছ না থাকলে, পরাগ মিলন না হলে ফল হবে না। কাঁকরোল বপন করার উপযুক্ত সময় হল মধ্য এপ্রিল থেকে মধ্য জুন পর্যন্ত। আমাদের রাজ্যে প্রায় সব প্রকার মাটিতেই এর চাষ করা যায়, তবে দোআঁশ এঁটেল দোআঁশ মাটি কাঁকরোল চাষের জন্য খুব ভালো। কাঁকরোল চাষের জন্য উঁচু বা মাঝারি উঁচু স্থান বাছতে হবে, যেখানে জল জমে থাকে না। ভালো উন্নত মানের কাঁকরোল পেতে বিভিন্ন প্রকারের উন্নত জাত নির্বাচন করতে হবে। এসব জাতের মধ্যে আসামি, মণিপুরি, মুকুন্দপুরি ও মধুপুরি অন্যতম। এসব জাতের ফুলগুলো খেতে বেশ সুস্বাদু ও ফলনও বেশি হয়। কাঁকরোল চাষের জন্য জমিতে 4 থেকে 5 বার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এরপর চাষের জমিতে প্রয়োজনীয় মাপের সারি তৈরি করতে হবে। প্রত্যেক সারিতে 4 থেকে 5টি বীজ বপন করতে হবে। কৃষক বন্ধুরা, কাঁকরোল চাষের জন্য হেক্টর প্রতি 3 থেকে 5 টন পচা গোবর, 125 থেকে 150 কেজি ইউরিয়া, 100 থেকে 125 কেজি TSP, 100 থেকে 125 কেজি MOP, 80 থেকে

100 কেজি জিপসাম সার প্রয়োগ করা প্রয়োজন। রোপণের সময় অর্ধেক ইউরিয়া ও অর্ধেক এমওপি ও অন্যান্য সার মাটিতে মিশিয়ে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া ও এমওপি সমান 2 কিস্তি করে গাছের বৃদ্ধি পর্যায়ে একবার এবং ফুল আসার পর প্রয়োগ করতে হবে। কৃষক বন্ধুরা, বীজ থেকে চারা গজানোর পর কাঁকরোল গাছের জমির নিয়মিত আগাছা পরিষ্কার করা দরকার। জমির মাটি ও গাছের অবস্থা বুঝে সেচ দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন জমিতে অতিরিক্ত জল জমে না থাকে এবং জমলে তা বের করে দেবার ব্যবস্থাও থাকতে হবে। কাঁকরোলের গাছ 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা হলে এর গোড়ায় একটি করে বাঁশের কঞ্চি বা কাঠি পুঁতে দিতে হবে এবং গাছ 50 সেন্টিমিটার লম্বা হলে গাছের জন্য মজবুত করে মাচা তৈরি করে দিতে হবে। কাঁকরোলের বিভিন্ন অনিষ্টকারী পোকার মধ্যে জাপ পোকা, মাছি পোকা ও বিছে পোকা উল্লেখযোগ্য। এ সকল পোকা গাছের পাতা, ফুল ও ফল নষ্ট করে এবং কচি কাণ্ডের রস শুষে খেয়ে নেয়। গাছে এসব পোকার আক্রমণ বেশি হলে এগুলো দমনের জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। এছাড়াও কাঁকরোল গাছে বিভিন্ন প্রকার রোগ দেখা যায়, যেমন চারার ঢলে পড়া, পাউডারি মিলভিউ ও মোজাইক। প্রথম দুটি ছত্রাকজনিত এবং শেষেরটি ভাইরাসজনিত রোগ। এসব রোগের আক্রমণে কচি গাছের গোড়া পচে যায় এবং চারা ঢলে পড়ে মারা যায়। এই ক্ষেত্রে আক্রান্ত গাছগুলো তুলে মাটিতে পুঁতে বা পুড়িয়ে দিতে হবে। কাঁকরোল হলদেটে সবুজ হলেই সংগ্রহ করা যায়। গাছ রোপণের 1.5-2 মাসের মধ্যে কাঁকরোল ফুল দিতে শুরু করে। পরাগ মিলনের 2 সপ্তাহের মধ্যেই কাঁকরোল সংগ্রহের উপযোগী হয়।

কচুরুপ ছাড়িয়া যাওয়ার নোটিশ। আহমেদাবাদের ব্যাপারে শ্রী পুঞ্জাভাই হীরাচাঁদ আশ্রমের ঘনিষ্ঠ সম্পর্কে আসিয়াছিলেন। শুদ্ধ সেবাভাব হইতে আশ্রমের ছোট বড় নানা সেবা তিনি করিতেন। আহমেদাবাদের কাজ কারবারের তার বেশ অভিজ্ঞতা ছিল। আশ্রমের জন্য উপযুক্ত জমি তাড়াতাড়ি খুঁজিয়া দেওয়ার ভার তিনি লইলেন। কচুরুপের উত্তরে দক্ষিণে আমি তার সঙ্গে ঘুরিয়া দেখিলাম। পরে উত্তরে 3-4 মাইল দূরে জমির সন্ধান তাকে করিতে বলিলাম। এখন যেখানে আশ্রম সেই স্থানটা তিনিই খুঁজিয়া দিয়াছিলেন। স্থানটা জেলের কাছে ছিল বলিয়া আমার লোভ হইল। সত্যগ্রহ আশ্রমের লোকদের কপালে জেল তো লাগিয়া থাকিবেই, এই জন্যই জায়গাটা ভালো লাগিয়াছিল। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন এমন স্থান দেখিয়া জেলের জায়গা ঠিক করা হয় এ কথা আমি জানিতাম। দিনাতিক মধ্যে জমির বেচাকেনা শেষ হয়। জমিতে ঘর ছিল না, গাছপালাও ছিল না, তবু নদীর কিনারে ও একান্ত ছিল বলিয়া জায়গাটা বড়ই সুবিধার ছিল। ঠিক করা গেল যতদিন স্থায়ী ঘর তো না উঠিবে ততদিন তাঁবুতে থাকিব, রান্নার জন্য কেবল টিনের চালা তোলা হইবে। আস্তে আস্তে আশ্রমী লোক বাড়িতে ছিল। ছোট বড় মিলিয়া আমরা এখন 40 জন হইলাম। সকলেই আমরা এক পাকে খাইতাম। নতুন জায়গায় যাওয়ার গোটা কল্পনাটা ছিল আমার, আর তাকে রূপ দেওয়ার পুরো দায় ছিল মগনলালের। স্থায়ী ঘর তো না হওয়া পর্যন্ত আমাদের অসুবিধার অবধি ছিল না। বর্ষাকাল সামনে ছিল, জিনিসপত্র 4 মাইল দূর হইতে আনিতে হইত। বহুকালের পতিত জমি তাই সাপের ভয় ছিল। কাজেই কচি এবং ছোটদের লইয়া থাকা বেশ খানিকটা ঝুঁকির বিষয় ছিল। সাপ মারা হইবে না নিয়ম ছিল, তা বলিয়া এ নয় যে সাপের ভয় আমাদের কারো ছিল না বা নাই। হিংস্র প্রাণী নাশ না করার ব্রত আমরা ফিনিক্স, টলস্টয় আশ্রম এবং সাবরমতী এই 3 জায়গায় সাপ্ত মতো পালন করিয়াছি। 3 জায়গায় পতিত জমিতে বসতি গড়া হইয়াছিল, 3 জায়গায় সাপ বিছার উপদ্রব ছিল। তাহলে আজ পর্যন্ত কোনো জীবন নাশ হয় নাই, এতে আমার মতো ঈশ্বর বিশ্বাসী তাঁর কৃপাই দেখিতে পায়। ঈশ্বর পক্ষপাত করেন না, মানুষের সাধারণ ব্যাপারে নাকও গলান না, এমন ব্যর্থ ফ্যাকড়া

কেউ তুলবেন না। এই কথা ও আমার অন্য নানা অনুভবের বিষয় অন্যভাবে ব্যক্ত করার ভাষা আমার নাই। আমি জানি তাহা বর্ণনার এবং বোধের অতীত। তবুও যদি বেচারা মানুষ সেই অনুভব কথায় ধরিতে চায়, তো নিজের তোতলা কথাই তাতার প্রকাশ করিতে হইবে। বলিতে গেলে সাপ বিছা না মারিয়াও 25 বছর যে বিনা বিপত্তিতে কাটিয়া গিয়াছে, এটিকে আকস্মিক ঘটনা মনে না করিয়া ঈশ্বরের কৃপা মনে করা যদি কুসংস্কার হয়, তো সেই কুসংস্কার আঁকড়াইয়া থাকা আমি শ্রেয় মনে করি। শ্রমিকদের ধর্মঘট সময়ে আশ্রমের পত্তন হইয়াছিল। আশ্রমের প্রধান উদ্যোগ তখন ছিল বোনাই। কাটুনি সন্ধান তখনও আমাদের ছিল না, তাই প্রথমে তাঁত ঘর তৈরি করা হইবে ঠিক করা হয়। প্রথম 2 সপ্তাহ শ্রমিকদের মধ্যে খুব সাহস, খুব শান্তি ও খুব আত্মসংযম দেখা গেল। হাজারো সংখ্যায় দৈনিক তারা সভায় আসিত। পনির কথা তাদের প্রত্যহ আমি স্মরণ করাইয়া দিতাম, আর তারা চিঁচাইয়া বলিত, মরব তবু পন ছাড়ব না। কিন্তু পরে তাদের উৎসাহে মন্দা দেখা দিল, আর দুর্বল মানুষের যা হয় হিংসার দিকে তারা ঝুঁকিল এবং কাজে যারা যাইত সেই মজুরদের হিংসা করিতে লাগিল। আমার ভয় হইল কাকে কখন বা তারা মারধর করিবে। সভায় আসা দিন দিন কমিতে থাকিল, যারা আসিত তাদের মুখ চোখে নিরাশার ভাব দেখা গেল। শেষটায় খবর পাইলাম মজুরেরা হাল ছাড়িতে বসিয়াছে। অত্যন্ত অস্বস্তি বোধ করিলাম, ভাবনায় পড়িলাম ওই অবস্থায় কি করা যায়। দক্ষিণ আফ্রিকার শ্রমিকদের বিরাট ধর্মঘটের অভিজ্ঞতা আমার ছিল, কিন্তু এখানকার অবস্থা ছিল অন্যরকম। আমার কথায় শ্রমিকেরা প্রতিজ্ঞা করিয়াছিল এবং আমার সামনে এই প্রতিজ্ঞা তারা প্রতিদিন উচ্চারণ করিত, আর সেই প্রতিজ্ঞা তারা ভাঙিবে এই ভাবের মনে আমার অভিমান কি শ্রমিকদের প্রতি ভালোবাসা আর সত্যের উপর অনুরাগ ছিল তা কি বলিবে। সকালবেলা শ্রমিকদের সভায় আমি গিয়াছি। ভাবিতেছিলাম কি করি, সহসা আলো দেখিতে পাইলাম। আচম্বিতে মুখ হইতে এ কথা বাহির হইল, যতদিন না শ্রমিকেরা শক্ত হবে ও মিটমাট না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবে অথবা মিল ছেড়ে চলে যাবে, ততদিন আমি অন্ন স্পর্শ করব না। শ্রমিকদের মাথায় আকাশ ভাঙিয়া পড়িল, অনুসবাইয়ের চোখে জল গড়াইল। শ্রমিকেরা বলিয়া উঠিল, আপনি নয় উপোস করব আমরা, আপনার উপোস করা চলবে না, আমরা ক্ষমা চাই, প্রতিজ্ঞায় আমরা অটল থাকিব। আমি বলিলাম, উপোস আপনাদের করতে হবে না, যে পণ করেছেন তাতে অটল থাকলেই হল। আমাদের হাতে পয়সা নেই, আর 10-এর কাছ থেকে ভিক্ষে করা পয়সায় শ্রমিকদের খাইয়েও আমরা ধর্মঘট চালাতে চাই না। যে মজুরি পান করুন আর পেট চালান, তা যদি করেন তো ধর্মঘট যতদিনই চলুক আপনারা শক্ত থাকতে পারবেন, মিটমাট যতদিন না হচ্ছে আমার উপোস চলবে। মিউনিসিপ্যালিটির কাজে শ্রমিকদের লাগানো যায় কিনা সেই চেষ্টায় বল্লভ ভাই ছিলেন, কিন্তু সেই সম্ভাবনা ছিল না। নগলনাথ বলে যে আশ্রমের তাঁতশালার ভিতে বালি ফেলিতে হইবে, সে কাজে কিছু মজুরকে লাগানো যায়। শ্রমিকেরা সেই প্রস্তাবে রাজি হয়। অনুসবাই প্রথম ঝুড়ি বহেন, আর নদী হইতে বালির ঝুড়ি মাথায় লোকের কাতার লাগিয়ে যায়। সে এক অপূর্ব দৃশ্য। শ্রমিকদের মনে বল ফিরিয়া আসিল। মজুরি চুকাইতে চুকাইতে হিসাব নবিসেরা হয়রান হইল।

গান্ধী চর্চা অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর আজকে অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত, সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 ও দুপুর 1টায়। আধুনিক গান শুনবেন ক্যাকটাসের শিল্পীদের পরিবেশনায় সকাল 8:40 ও দুপুর 1:15। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 8:50 ও দুপুর 2টায় ধীরঞ্জন চক্রবর্তীর শ্রীখোল ও রাত 8:30 ইকবাল হোসেন খাঁর সারিঙ্গি বাদল শুনবেন। সকাল 9টায় খেলার জগৎ অনুষ্ঠানের পুরপ্রচার। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে সকাল 9:30 শুনবেন মসকুর আলী খাঁর কণ্ঠে খেয়াল। রাত 10টায় খেয়ালের শিল্পী পণ্ডিত সন্দীপ ঘোষ। বাংলা ছবির গান বেলা 10টায়, হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12টা ও রাত 7:15। এছাড়া রাত 9:30 আবারও হিন্দি ছবির গান শুনবেন একক শিল্পীর কণ্ঠে। বেলা 11টায় গজলের শিল্পী জগজিৎ সিং। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন পম্পা দেব। এরপর শুনবেন রীতা চক্রবর্তী ও শিবানী দাসের পরিবেশনায় লোকগীতি। দুপুর 1:40 লোকগীতি শুনবেন হরেকৃষ্ণ দাস বাউলের কণ্ঠে। এছাড়া বরাক তরঙ্গ ও সুরমিলন সাংস্কৃতিক

সাংস্কৃতিক সংস্থা শিল্পীদের পরিবেশনায় লোকগীতি শুনবেন রাত 8টায় মাটির গান অনুষ্ঠানে, মহিলা মজলিশ বেলা 12:30টায়, গীত শুনবেন রত্নদীপায় নাথের পরিবেশনায় দুপুর 2:30, দুপুর 2:45 ভজনের শিল্পী বিশাল সোনার, বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিবাসা অনুষ্ঠান বিকেল 5:35। যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী সন্ধে 6:15, সন্ধে 6:45 চাষাবাদের কথা। এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য, পর্ব 2। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। আজকে অনুষ্ঠান পরিচিতি শুনলেন। আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে সংবাদ শুনবেন।

আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে এবং FM 102.3 মেগাহার্টজে। আজ শুক্রবার, 24শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 8ই মে 2026 খ্রিস্টাব্দ। প্রিয় শ্রোতারা, সুপ্রভাত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। 1863 সালে আজকের দিনে ভারতবর্ষে প্রথম রেড ক্রস দিবস উদযাপিত হয়। আজকের দিনে 1954 সালে ফরাসি শাসনমুক্ত হয়ে চন্দননগর পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। 1974 সালে আজকের দিনে ভারতীয় রেলে ঐতিহাসিক শ্রমিক ধর্মঘট শুরু হয়। ইতিহাসের পৃষ্ঠে আজকের দিনটি শুনলেন। এবারে আজকের প্রসঙ্গ। ঠুংরির রানী হিসেবে খ্যাত কিংবদন্তি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গিরিজা দেবীর সঙ্গীতময় যাত্রার কথা আজ সকালে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। কারণ আজ যে এই প্রখ্যাত ভারতীয় সেমি ক্লাসিক্যাল কণ্ঠশিল্পীর জন্মদিন। ভারতীয় সঙ্গীতের এই কিংবদন্তি জন্মেছিলেন 1929 সালে আজকের মতো 8ই মে তারিখে। তার বাবা রামদেও রায় ছিলেন জমিদার, চমৎকার হারমোনিয়াম বাজাতেন এবং সঙ্গীত শেখাতেন। সঙ্গীতের টানেই জমিদারি ছেড়ে বেনারসে এসে বসবাস করতে থাকেন। পিতার আগ্রহে মাত্র 5 বছর বয়স থেকে গিরিজা দেবী কণ্ঠশিল্পী ও সারেঙ্গিবাদক সূর্যপ্রসাদ মিত্রের কাছে খেয়াল ও টপ্পাকারের তালিম নেন। অল্প বয়সে তিনি খেয়াল, ধামার, ধূম্রপদ, তারানা, ভজন এবং লোকসঙ্গীতও তালিম নেন। গানের শৈলীতে বৈচিত্র্য আনার দরুন রেডিওতে গানকে প্রচুর প্রশংসা লাভ করেন। তিনি পুরবিয়া অঙ্গ ঠুংরির মর্যাদা রাজদরবার ও কোঠা থেকে উন্নীত করে মূল মঞ্চে

নিয়ে আসেন। 1949 সালে এলাহাবাদে অল ইন্ডিয়া রেডিও আয়োজিত অনুষ্ঠানে প্রথম তিনি জনসমক্ষে গান করেন, সেজন্য তাকে পরিবারের বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল, কারণ সমাজের উচ্চবিত্ত মহিলাদের প্রকাশ্যে গান গাওয়াকে তখন ভালো চোখে দেখা হতো না। সে সব অগ্রাহ্য করে 1951 সালেও বিহারে জনসমক্ষে সঙ্গীতানুষ্ঠান করেন। তিনি বেনারস ও সেনিয়া ঘরানার অন্যতম প্রতিষ্ঠাতা ব্যক্তিত্ব ছিলেন। তার ভাণ্ডার অত্যন্ত বৈচিত্র্যময়, যার মধ্যে ছিল কাজরি, চৈতি ও হোলির মতো বিভিন্ন ধারা। 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী প্রদান করে। 1977 সালে পান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। 1989 সালে ভারত সরকার গিরিজা দেবীকে পদ্মভূষণ এবং 2016 সালে পদ্মবিভূষণে সম্মানিত করে। ঠুমরী সম্রাজ্ঞী বিদুষী গিরিজা দেবী 2017 সালের 24 অক্টোবর 88 বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সঙ্গীতের প্রকৃত অনুভূতি ফুটিয়ে তোলার ক্ষেত্রে আপ্পাজি গিরিজা দেবীর সমকক্ষ আর কেউ নেই। তিনি সর্ব অর্থেই বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন।

0: সুমরি শুনলেন বিদুষী গিরিজা দেবীর কণ্ঠে। এবারে গল্প পাঠ। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘাটের কথা গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: পাষাণী ঘটনা যদি অঙ্কিত হইত, তবে কতদিনকার কত কথা আমার সোপানে সোপানে পাঠ করিতে পারিতে। পুরাতন কথা যদি শুনিতে চাও, তবে আমার এই ধাপে বৈশ্য। মনোযোগ দিয়া জলকল্লোলে কান পাতিয়া থাকো, বহুদিনকার কত বিস্তৃত কথা শুনিতে পাইবে। আমার আরেক দিনের কথা মনে পড়িতেছে, সেও ঠিক এই রূপ দিন। আশ্বিন মাস পড়িতে আর দুই চারি দিন বাকি আছে। ভোরের বেলায় অতি ঈষৎ মধুর নবীন শীতের বাতাস নিদ্রোত্থিতের দেহে নতুন প্রাণ আনিয়া দিতেছে। তরুপল্লব অমনি একটু একটু শিহরিয়া উঠিতেছে। ভরা গঙ্গা আমার চারিটি মাত্র ধাপ জলের উপরে জাগিয়াছে। জলের সঙ্গে স্থলের সঙ্গে যেন গলাগলি। তীরে আম্রকাননের নিচে যেখানে কচুবন জন্মিয়াছে, সেখান পর্যন্ত গঙ্গার জল গিয়াছে। নদীর ওই বাঁকের কাছে তিনটি পুরাতন ইঁটির পাঁজা চারিদিকে জলের মধ্যে জাগিয়া রহিয়াছে। জেলেদের যে নৌকাগুলি ডাঙ্গার বাবলা গাছের গুণির সঙ্গে বাঁধা ছিল, সেগুলি প্রভাতে জোয়ারের জলে ভাসিয়া উঠিয়া টলমল করিতেছে। দুরন্ত যৌবন জোয়ারের জল রঙ করিয়া তাহাদের দুই পাশে ছলছল আঘাত করিতেছে, তাহাদের কর্ণ ধরিয়া মধুর পরিহাসে নাড়া দিয়া যাইতেছে। ভরা গঙ্গার উপরে শরৎ প্রভাতের যে রৌদ্র পড়িয়াছে, তাহার কাঁচা সোনার মতো রং চাঁপা ফুলের মতো রং। রৌদ্রের এমন রং আর কোনো সময় দেখা যায় না। চড়ার উপরে কাশবনের উপরে রৌদ্র পড়িয়াছে, এখনো কাশফুল সব ফুটে নাই, ফুটিতে আরম্ভ করিয়াছে মাত্র। রাম রাম বলিয়া মাঝিরা নৌকো খুলিয়া দিল। পাখিরা যেমন আলোতে পাখা মেলিয়া আনন্দে নীল আকাশে উড়িয়াছে, ছোট ছোট নৌকাগুলি তেমনি ছোট ছোট পাল ফুলাইয়া সূর্যকিরণে বাহির হইয়াছে। তাহাদের পাখি বলিয়া মনে হয়, তাহারা রাজ হাঁসের মতো জলে ভাসিতেছে, কিন্তু আনন্দে পাখা দুটি আকাশে ছড়াইয়া দিয়াছে। ভট্টাচার্য মহাশয় ঠিক নিয়মিত সময়ে কোষাকুষি লইয়া স্নান করিতে আসিয়াছেন, মেয়েরা দুই একজন করিয়া জল লইতে আসিয়াছে। সে বড় বেশি দিনের কথা নহে, তোমাদের অনেক দিন বলিয়া মনে হইতে পারে, কিন্তু আমার মনে হইতেছে এই সেদিনের কথা। আমার দিনগুলি কিনা গঙ্গার স্রোতের উপর খেলাইতে খেলাইতে ভাসিয়া যায়, বহুকাল ধরিয়া স্থিরভাবে তাহাই থেকিতেছি, এই জন্য সময় বড় দীর্ঘ বলিয়া মনে হয় না। আমার দিনের আলো রাত্রির ছায়া প্রতিদিন গঙ্গার উপরে পড়ে, আবার প্রতিদিন গঙ্গার উপর হইতে মুছিয়া যায়, কোথাও তাহাদের ছবি রাখিয়া যায় না। সেই জন্য যদিও আমাকে বৃদ্ধের মতো দেখিতে হইয়াছে, আমার হৃদয় চিরকাল নবীন। বহু বৎসরের স্মৃতির শৈবাল ভারে আচ্ছন্ন হইয়া আমার সূর্যকিরণ মারা পড়ে নাই। দৈবাৎ একটা ছিন্ন শৈবাল ভাসিয়া আসিয়া গায়ে লাগিয়া থাকে, আবার স্রোতে ভাসিয়া যায়, তাই বলিয়া যে কিছু নাই এমন বলিতে পারি না। যেখানে গঙ্গার স্রোত পৌঁছয় না, সেখানে আমার ছিদ্রে ছিদ্রে যে লতা গোল্ম শৈবাল জন্মিয়াছে, তাহারাই আমার পুরাতনের সাক্ষী। তাহারাই পুরাতন কালকে স্নেহপাশে বাঁধিয়া চিরদিন শ্যামল মধুর, চিরদিন নতুন করিয়া রাখিয়াছে। গঙ্গা প্রতিদিন আমার কাছ হইতে এক এক ধাপ সরিয়া যাইতেছেন, আমিও এক এক ধাপ করিয়া পুরাতন হইতেছি।
0: শ্রোতা বন্ধুরা, আসুন এবারে চোখ বুলিয়ে নেওয়া যাক আজকের স্থানীয় পত্রিকাগুলির গুরুত্বপূর্ণ খবর।

আর কোন সাসপেন্স নয়, রাজ্যে টানে তৃতীয়বার বিজেপি সরকারের শপথ গ্রহণের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। আগামী 12 মে সকাল 11টায় খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এ নিয়ে বরাক উপত্যকা থেকে প্রকাশিত সবকটি বাংলা পত্রিকা আজ সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বার্তা লিপি লিখেছে, 10 মে নেতা নির্বাচন, 12 মে শপথ। খানাপাড়ায় লক্ষাধিক জনসমাবেশে উপস্থিত থাকবে মোদি থেকে শুরু জাতীয় রাজনীতির তারকা। গতিতে ছাপা হচ্ছে শপথ ঘিরে সাজসাজ রব, দফায় দফায় বৈঠক, মন্ত্রিসভায় স্থান নিয়ে চলছে জোর চর্চা। স্বামী প্রসঙ্গে শিরোনাম, বিজেপির মুখ্য কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন হিমন্ত বিশ্ব শর্মা। নববার্তা প্রসঙ্গ জানিয়েছে, খানাপাড়ায় শপথের কাউন্টডাউন, প্রস্তুতিতে ব্যস্ত বিজেপি ও প্রশাসন। যুগসংখ্যের প্রতিবেদন, বিশাল সমারোহে হাইভোল্টেজ শপথের অনুষ্ঠান, আসছেন মোদী, লক্ষাধিক লোকের সমাগম। খানাপাড়ায় প্রস্তুতি খতিয়ে দেখলেন হিমন্ত বিশ্ব, দিলীপ শইকিয়া। তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় পরিস্থিতি অব্যাহত, যুগসংখ্যের সংবাদ। শপথের আগেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ চাইলেন রাজ্যপাল। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে বাড়ল অনিশ্চয়তা। সাময়িক প্রসঙ্গ রয়েছে, তামিলনাড়ুতে বিজয়কে শর্ত রাজ্যপালের, শপথের আগে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের দেহকাল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। বারাসাত মেডিকেল কলেজে ময়নাতদন্তের পরই চণ্ডীপুরের উদ্দেশ্যে দেহ নিয়ে রওনা দিয়েছিলেন চন্দ্রনাথের ঘনিষ্ঠরা। বিকেলে বাড়ির সামনে দেহ ঘিরে বিপুল জনসমাগম হয়। লিখেছে সাময়িক প্রসঙ্গ, যুগসংখ্যে ছাপা হয়েছে শুভেন্দুর আত্মসহায়ক খুন, উত্তপ্ত বঙ্গ, গঠন সিট সিবিআই তদন্তের দাবি তৃণমূলের। বার্তালিপি শিরোনাম, ভবানীপুরে না জিতলে হয়তো ওকে হারাতে হতো না, চন্দ্রনাথের মৃত্যুতে আক্ষেপ শুভেন্দুর।

গতি আরো জানিয়েছে রামনগরে পিস্তল, গুলি ও গ্রেনেড উদ্ধার, আটক দুই। এবার বিমানে মুখমৈত্রকে দেখে চোর চোর স্লোগান। সাময়িক প্রসঙ্গ জানিয়েছে দেশের বিধায়কদের 40% বিজেপির। ধর্মনিরপেক্ষ চরিত্র শেষ হয়ে গেছে কংগ্রেসের। প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে ইস্তফা দেওয়া উচিত গৌরবের, বললেন আজমল। গলায় খাবার আটকে শ্রেণীকক্ষে ছাত্রীর মৃত্যু, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, ক্ষোভ কাটিকড়ায়। প্রশ্নের মুখে বেসরকারি স্কুলে কচিকাচাদের সুরক্ষা। রাষ্ট্রপতি শাসনের আওতায় পশ্চিমবঙ্গ, বিধানসভা ভঙ্গের নির্দেশ রাজ্যপালের, খবর যুগসংঘের।

এবারে চলে যাচ্ছি সম্পাদকীয় শিরোনামে। বাট্টালিপি তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, জনজাতি ও রাজনীতি, গতির সম্পাদকীয়, কংগ্রেসের পরাজয়ের মূলে কংগ্রেস নিজেই। সাময়িক প্রসঙ্গ তার সম্পাদকীয় শিরোনাম সাজিয়েছে এরকম, পশ্চিমবঙ্গে বন্ধ হোক রাজনৈতিক হানাহানি। নববার্তা প্রসঙ্গ, শাসক দল অপ্রতিবন্ধী। যুগশঙ্খ, হিংসার মুক্ত হোক। শ্রোতা বন্ধুদের আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশবন্দনা।

0: দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন পূবালী মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর স্টুডিও ঘড়িতে এখন সকাল 7:24 হয়ে 55 সেকেন্ড। প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ, পরে আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ শুনবেন।
1: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সরকার গঠনের প্রস্তুতি চলছে জোর কদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6.4 কোটি টন ছাড়িয়ে গেছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া এআই এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ আইসিএমআর নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীর জন্য তাদের ঘাঁটি ও আকাশ সীমা ব্যবহার স্থগিত ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস গতরাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদের ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল আর এন রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। এদিকে রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে জোরদার। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। এই পরিষদীয় দলনেতার নেতৃত্বেই নতুন সরকার গঠিত হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী শনিবার 9 মে শপথ নেবে নতুন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিজেপির প্রবীণ নেতৃবৃন্দ এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা যোগ দেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। প্রায় 4,000 পুলিশকর্মী ওই দিন মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। এলাকার বিভিন্ন বহুতল থেকেও নজরদারি চালানো হবে। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে 2 মাস ধরে জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পন্ন হওয়ায় অবিলম্বে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ থাকায় সেখানে আপাতত আচরণবিধি বহাল থাকছে। অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12 মে শপথ গ্রহণ করবে। এ নিয়ে টানা তৃতীয়বার রাজ্যে সরকার গড়বে তারা। গুয়াহাটিতে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

0: পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী শইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার টিভিকে সভাপতি সি জোসেফ বিজয়কে চেন্নাই লোকভবনে ডেকে পাঠান। লোকভবনের পক্ষ থেকে জারি করা এক প্রেসবার্তায় জানানো হয়েছে, তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সমর্থন জোগাড় করা যে অপরিহার্য তা রাজ্যপাল বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে টিভিকে 108 আসনে জয়লাভ করার পর দলের প্রবীণ নেতা কে এ সেঙ্গোত্তাইয়ান, এন আনন্দ এবং আদব অর্জুনা সহ অন্য প্রতিনিধিদের নিয়ে বিজয় সরকার গঠনের দাবি পেশ করেছেন। পুদুচেরিতেও সরকার গঠনের প্রক্রিয়া চলছে জোরদার। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের বৈঠক হয়েছে, তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুত 6,04,00,000 টন ছাড়িয়ে গেছে। বাধ্যতামূলক মজুতের চেয়ে এই পরিমাণ প্রায় 3 গুণ বেশি। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, গম ও চালের যথেষ্ট পরিমাণ মজুত দেশজুড়ে জনকল্যাণমূলক প্রকল্প এবং গণবণ্টন ব্যবস্থায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে, ফলে একদিকে যেমন বাড়ছে খাদ্য নিরাপত্তা, তেমনি একটি স্থিতিশীল ও শক্তিশালী দেশ গঠনও বাস্তবায়িত হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া এআই এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই অংশীদারিত্ব স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইন্ডিয়া এআই এর প্রযুক্তিগত পরিকাঠামো ব্যবহার করে আইসিএমআর এর বায়োমেডিক্যাল গবেষণা ও জনস্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড জিতেন্দ্র সিং ফ্রান্সের উচ্চশিক্ষা গবেষণা ও মহাকাশমন্ত্রী অধ্যাপক ফিলিস ব্যাপটিসের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। ড সিং বলেন, বিজ্ঞান ও মহাকাশ ক্ষেত্রে দুদেশের সম্পর্ক একটি শক্তিশালী স্তম্ভে পরিণত হয়েছে। 2026 সালকে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। মন্ত্রী ইসরো এবং ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডিজের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস তুলে ধরেন। ভারতের গগনযান মিশনেও ফ্রান্সের ভূমিকা রয়েছে। ফিলিপস ব্যাপটিসও মহাকাশ গবেষণায় ভারতকে একটি গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, মাইক্রোগ্রাভিটি পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা সহ মহাকাশে মানুষ পাঠানোর ক্ষেত্রেও ফ্রান্স সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। আগামী সেপ্টেম্বরে প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভারতকে অংশগ্রহণ করার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানোর জন্য অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বলে ভারত জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরেই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে।
1: পুরে দুনিয়া নে দেখা কিস প্রকার কে বর্বরতা কে সাথ পহলগাম মে আতঙ্কবাদী হামলা হুয়া থা জিসমে 26 মাসুম লোগো কে জানি গই থি। হাম লোগো নে পাকিস্তান কো উসকে বাদ অপারেশন সিন্দুর কে জরিয়ে মুহতোড় জবাব দিয়া উনকে সীমা পার সে আতঙ্কবাদ কে সমর্থন কে লিয়ে। পুরে দুনিয়া জানতি হ্যায় কি পাকিস্তান সীমা পার সে আতঙ্কবাদ কো এক ইনস্ট্রুমেন্ট অফ স্টেট পলিসি কি তরহ উসকা ইস্তেমাল করতা হ্যায়।
0: অবৈধ বাংলাদেশিদের সেদেশে ফেরানো নিয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, 2,860 জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের কাজ বাকি রয়েছে। দেশের নিয়ম অনুযায়ী বিদেশের কোনো নাগরিক অবৈধভাবে এখানে বসবাস করতে পারে না, সেক্ষেত্রে তাদের অবশ্যই ফেরত পাঠানো হবে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ কেরালা, মাহে, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। দপ্তর জানিয়েছে, আজ উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক উপকূল এবং রায়ালসীমাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অংশেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীর জন্য তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার স্থগিত ঘোষণা করেছে, ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে এসকর্ট করার পরিকল্পনা আকস্মিক

ভাবে বাতিল করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজন মার্কিন কর্মকর্তা ইতিমধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াশিংটনের উপসাগরীয় কৌশলের জন্য এটি একটি বড় ধাক্কা। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্রদের নিয়ে প্রজেক্ট ফ্রিডম নামে পরিচিত এই অভিযানটি গতি পাওয়ার আগেই বন্ধ হয়ে গেল। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সাম্প্রতিক আলোচনাকে খুব ভালো বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, একটি স্থায়ী চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। ইরানও যুদ্ধ শেষ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের 14 দফার প্রস্তাব পর্যালোচনা করছে। তেহরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটি ডিজিটালি বিকৃত ভুয়ো ভিডিও পাকিস্তানের প্রচার মাধ্যম সমর্থিত অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিটের তরফে জানানো হয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে, পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারত 4টি রাফাল যুদ্ধ বিমান হারিয়েছে বলে রণধীর জয়সওয়াল মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, ভিডিওটি এআই নির্মিত ডিপ ফেক। নাগরিকদের এই ধরনের বিষয়বস্তুতে বিশ্বাস না করার এবং সবসময় সরকারি সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। কলকাতা নাইট রাইডার্স আজ আইপিএল এর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। অন্যদিকে লখনৌর অটল বিহারী বাজপেয়ী একানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস 9 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সরকার গঠনের প্রস্তুতি চলছে জোরকদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6 কোটি 4 লক্ষ টন ছাড়িয়ে গেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। নির্বাচন কমিশন আসাম সহ বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়া অন্যান্য রাজ্যগুলি থেকে নির্বাচনী আদর্শ আচরণ বিধি প্রত্যাহার করেছে। এদিকে আসামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12ই মে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করবে। ইতিমধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া সহ বিজেপির দলের প্রবীণ নেতাদের উপস্থিতিতে গুয়াহাটির বশিষ্ঠ অটল বিহারী বাজপেয়ী ভবনে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া জানান যে আগামী 12ই মে খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে নতুন সরকার শপথ গ্রহণ করবে। শ্রী শইকিয়া আরও জানান যে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীগণ উপস্থিত থাকবেন। কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর তারাপুর রামনগরের এফসিআই রোডে থাকা আক্রম আলীর বাড়িতে অভিযান চালিয়ে ইতালিতে নির্মিত 9mm পিস্তল, 5 রাউন্ড গুলি, একটি চাইনিজ টাইপ গ্রেনেড, কিছু নথিপত্র এবং একটি মোবাইল ফোন জব্দ করেছে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ লেইশ্রম টিকেন মেইতেই এবং মোনালিসা চানু নামের একজন মহিলাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে কাছাড় পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পল আমাদের সংবাদদাতাকে জানান,
1: ये दोनों लोग रामनगर क्षेत्र में एफसीआई गोदाम के पास किसी रेंटेड हाउस में रह रहे थे और एक दूसरे को अपना हस्बैंड वाइफ बता के वहां रह रहे थे। हालांकि ये दोनों हस्बैंड और वाइफ नहीं है और यहाँ पे दो या तीन महीनों के आसपास से ये लोग यहाँ रह रहे हैं एक भाड़ा घर में। और जब वो भाड़ा घर हमने सर्च किया कल पूरे टीम के साथ, उसमें साथ में हमारे साथ आसाम राइफल्स के लोग भी थे, उस घर को सर्च करने में हमें मिला वहाँ पे एक इटालियन मेड पिस्टल थी, काफी सोफिस्टिकेटेड आर्म्स है वो और जो कि जनरली किसी ऐसे आदमी के पास नहीं मिलती है, विदाउट लाइसेंस है। और साथ में एक ग्रेनेड हमको मिला, थोड़ा चाइनीज टाइप ग्रेनेड है और उसका सक्सेसफुली हमने डिस्पोजल कर दिया गया है। और साथ में हमें कई आईडी कार्ड्स मिले हैं और अलग अलग लैंग्वेज की बुक्स भी मिली हैं।
0: হাইলাকান্দি শিক্ষা বিভাগের অন্তর্গত ব্লক গুদামে গতকাল সংঘটিত এক অগ্নিকাণ্ডে কয়েক হাজার খাতা, প্রায় 1 লক্ষ স্যানিটারি প্যাড সহ বিপুল পরিমাণ সরকারি সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে হাইলাকান্দি

0: কান্দি শহরের মিন বিভাগের নিচতলায় থাকা শিক্ষা বিভাগের গুদামে আচমকা আগুন লাগায়। মুহূর্তের মধ্যে শিক্ষা সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার কারণ জানা না গেলেও শর্ট সার্কিট বলে সন্দেহ করা হচ্ছে। হাইলাকান্দি খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক মনোজ কৈরি জানিয়েছেন যে অগ্নিকাণ্ডে প্রায় 1,00,000 স্যানিটারি প্যাড, 50,000 খাতা এবং সমাজকল্যাণ বিভাগের 72টি হুইল চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আগামীকাল বিতরণের কথা ছিল। শ্রীভূমি জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে চলতি মরসুমে জেলায় বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনস্বার্থে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলার অতিরিক্ত আয়ুক্ত এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যে দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে কোনো প্রকার বিলম্ব বা পরিষেবায় ব্যর্থতা বরদাস্ত করা হবে না, জরুরি পরিস্থিতিতে কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। পাশাপাশি বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী পুনর্বাসন ও ত্রাণ কার্যে স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে জেলা প্রশাসন থেকে জনসাধারণের অভাব অভিযোগ সরাসরি শোনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে শ্রীভূমি সদর, বদরপুর, নীলামবাজার, পাথারকান্দি ও রামকৃষ্ণনগর রাজস্ব চক্রের আধিকারিকদের অবিলম্বে জনসভা করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায়ও আগামীকাল জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। লোক আদালতে জেলা দুইটির বিভিন্ন আদালতে বিচারাধীন থাকা আপোষ মীমাংসাযোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলি নিষ্পত্তি করা হবে। এছাড়া জাতীয় লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের আগে বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করা হবে। শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা আইনসেবা কর্তৃপক্ষ থেকে জাতীয় লোক আদালতের সুযোগ গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। ছাত্র সংগঠন এআইডিএসওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে গতকাল কাটিগড়ার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত একটি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানানো হয়েছে। দোষীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তি প্রদানেরও দাবি জানিয়েছে ছাত্র সংগঠন এআইডিএসও। লক্ষ্মীপুরের প্রবীণ নাগরিক সংস্থা মণিপুরী ভাষা উন্নয়ন সমিতি, নখারুল খরিরুল সাহিত্য সংস্থা, মণিপুরী সাহিত্য পরিষদের লক্ষ্মীপুর শাখা এবং মণিপুরী মহিলা লেখিকা সংস্থার যৌথ উদ্যোগে আগামীকাল 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে পালন করা হবে। এ উপলক্ষে স্থানীয় খরিরুল কমিউনিটি হলে কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী রবিবার ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দর্মিখালের কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45।
1: আকাশবাণী শিলচর।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকে শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর একটায়। আকাশবাণী শিলচর।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: আজকের বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। আধুনিক গান শুনবেন ক্যাকটাসের শিল্পীদের পরিবেশনায় সকাল 8:40 ও দুপুর 1:15। লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 8:50 ও দুপুর 2:00। ধীরঞ্জন চক্রবর্তীর শ্রীখোল ও রাত 8:30 ইকবাল হোসেন খাঁর সারেঙ্গি বাদন শুনবেন। সকাল 9:00 খেলার জগৎ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 মাসকুর আলী খাঁর কণ্ঠে শুনবেন খেয়াল। রাত 10:00 খেয়ালে শিল্পী পণ্ডিত সন্দীপ ঘোষ। বাংলা ছবির গান বেলা 10:00, হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। এছাড়া আবারও হিন্দির ছবির গান শুনবেন একক শিল্পীর কণ্ঠে রাত 9:30। গজলের শিল্পী জগজিৎ সিং বেলা 11:00।

আধুনিককালীন অনুষ্ঠানে এতক্ষণ ক্যাকটাসের শিল্পীদের পরিবেশনায় শুনলেন গান আকাশবাণী শিলচর। লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ধীরঞ্জন চক্রবর্তীর শ্রীখোল বাদন।

লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ধীরঞ্জন চক্রবর্তীর শ্রীখোল বাদন শুনলেন। আকাশবাণী শিলচর।

0: হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে 19 থেকে 28 এপ্রিল অনুষ্ঠিত হয় নুরুদ্দিন ট্রফি সিনিয়র আন্তর্জেলা ক্রিকেট টুর্নামেন্ট। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস বলেন,
1: আমাদের এখানে 19 তারিখ শুরু হয়েছিল আর 28 তারিখ শেষ হয়েছে। এখান থেকে আমাদের হাইলাকান্দি

0: কেন্দ্রিক গ্রুপে ছিল হাইলাকান্দি, ডিমাসাও, লক্ষ্মীপুর, কার্বি আংলং। চারটি টিমের মধ্যে খেলা হয়, খেলা গ্রুপ লিগের খেলা ছিল। ওই খেলাতে মানে পার গ্রুপ থেকে মানে এক টিম বেরোবে, আমাদের হাইলাকান্দি ওই গ্রুপ থেকে কোয়ালিফাই করে হাইয়েস্ট পয়েন্ট নিয়ে এখান থেকে হাইলাকান্দি চলে যায় মঙ্গলদৈতে, যেখানে মানে কোয়ার্টার হলে বলে হলো, কারণ দুই গ্রুপের খেলা ছিল, মানে দুই টিমই ফাইনালে যাবে। মানে দুই গ্রুপে, এক গ্রুপে ছিল হাইলাকান্দি তেজপুর, হাইলাকান্দি দেবাজি এবং মঙ্গলদৈ, অন্য গ্রুপে ছিল বরপেটা বরপেটা চড়াইদেও এবং চিরাং। ওই ছয় টিমের মধ্যে মানে খেলা ছিল দুই তারিখ থেকে, ওই মঙ্গলদৈতে, সরি 30 তারিখ থেকে, 30 আর 2 ছিল হাইলাকান্দির খেলা, 1 তারিখ ছিল বরপেটা এবং চড়াইদেওর খেলা, 3 তারিখ ছিল চড়াইদেও এবং চিরাঙ্গের খেলা, 4 তারিখ ছিল ধেমাজি এবং মঙ্গলদৈর খেলা, 5 তারিখ ছিল বরপেটা আরো বরপেটা চিরাঙ্গের খেলা। ওইখান থেকে হাইলাকান্দির গ্রুপে ছিল হাইলাকান্দি, ধেমাজি আর মঙ্গলদৈ। হাইলাকান্দি খেলা ছিল 30 তারিখ আর 2 তারিখ, যেখানে হাইলাকান্দি দু টিমে চারবে, কিন্তু প্রথম ম্যাচে হাইলাকান্দি 30 তারিখে খেলা মঙ্গলদৈর সাথে ছিল, যেখানে পিচ ভিজা ছিল, যাদের আম্পায়ারের বিতর্ক নিয়ে আমাদের হাইলাকান্দি বিএসএ থেকেও মানে একটা কমপ্লেন করা হয়েছিল। মানে ওই খেলাটা হাইলাকান্দি মানে হাইলাকান্দি 50 ওভারের খেলা ছিল, মানে মঙ্গলদৈ করেছিল 250 রান, হাইলাকান্দি 10/9/1837 সালে 4 উইকেট ছিল। ওই সময় বৃষ্টি এসে যায়, বৃষ্টি আসার পরে পিচ কাভারিং ছিল, কিন্তু মানে ভুলবশত একটু পিচের জল মানে পিচে মানে ঢুকে যায়, কিন্তু ওইখানে যে থার্ড আম্পায়ার ছিল, মানে থার্ড আম্পায়ার ছিল ওনাদের মঙ্গলদৈর লক্ষ্যে, আর উনি ছিলেন মঙ্গলদৈর আবার ক্রিকেট খেলতেন, যেটা মানে আম্পায়ার বিরোধী কাজ ছিল। উনি কি করেছেন, পিচটাকে খেলা চলাকালীন পিচে কিছু করতে নেই, মানে আম্পায়ার মানে আমাদের ক্রিকেট খেলার খেলা চলাকালীন পিচে কিছু হবে না, মানে এক ইনিংস শেষ হওয়ার পরে হয়তো রোলিং হবে, কিন্তু এক ইনিংস শেষ না হওয়া পর্যন্ত কিছু, এখানে শেষ হয়েছে, দ্বিতীয় শেষ হওয়ার পরে মাঝখানে বৃষ্টি এসে যায়, কিন্তু মানে থার্ড আম্পায়ার কি করে, ওখানে নিজের হাত নেপে ব্রাশ করে জায়গাটা মানে মানে শুকাতেই দেয়নি, মানে যার জন্য আমরা খেলতে রাজি ছিলাম না, কিন্তু পরে ওরা মানে জানি না ওনাদের আম্পায়ারের কি দৃষ্টি, আমরা মানে প্রেশার করেছিল, কিন্তু আমরা আর খেলিনি, যার জন্য কিন্তু ওটা ম্যাচটা ওদের পক্ষে চলে যান। আমি রাশিয়াতে আমরা রিপোর্টও করে দেখি যে এটা কোনো আমরা সব উত্তর পাইনি। দ্বিতীয় ম্যাচ ছিল আমাদের হাইলাকান্দির ধেমাজির সাথে, ধেমাজি আমরা করেছিলাম 50 ওভারে 170 রান, তারপরে বৃষ্টি এসেছে, বৃষ্টি আসার পরে মানে 2 ঘন্টা খেলা বন্ধ ছিল, 1.5 ঘন্টার মধ্যে, হ্যাঁ। তারপরে আমাদের জাতীয় ডিএনএস মেথডে রান ওদের কমে যায়, তারা 33 ওভারের রান মানে টার্গেট ছিল 105 রানে, যেটা ওরা 6 উইকেট হারিয়ে করে ফেলে, আমরা মানে গ্রুপ থেকে আউট হয়ে যাই। আর মঙ্গলদৈ আর ধেমাজির মধ্যে খেলা ছিল, কিন্তু মানে ওই গ্রুপ থেকে ধেমাজি মানে ফাইনালের জন্য কোয়ালিফাই করে, আর অন্য গ্রুপে ছিল বরপেটা চিরাং এবং চড়াইদে, অন্য গ্রুপ থেকে ওই গ্রুপ থেকে বরপেটা ফাইনালে যোগ্যতা অর্জন করেছে। ফাইনাল হবে 8 তারিখ আমাদের প্লেট গ্রুপে, হ্যাঁ ফাইনাল 8 তারিখ ধেমাজি এবং বরপেটার মধ্যে, যে জিতবে ও পাবে 10 লাখ, আর যে মানে রানার সঙ্গে ও পাবে 7 লাখ।
1: কোন মাঠে অনুষ্ঠিত হবে?
0: এটা মঙ্গলদৈ মাঠে হবে, মঙ্গলদৈ মাঠে।
1: তো হাইলাকান্দিতে অনুষ্ঠিত খেলাগুলো মোটামুটি জমে উঠেছিল?
0: হ্যাঁ জমে উঠেছিল, ভালোই খেলা, লাস্ট মানে খেলা যে জিতবে ওই মানে আমাদের হাইলাকান্দি পয়েন্ট ছিল 6 আর ওদের পয়েন্ট ছিল 4, কিন্তু খেলা না হওয়ার জন্য মানে এক এক হয়ে যায়, কিন্তু মানে আগের ওই ম্যাচটা যদি হতো, মানে শুক্রবার খেলা হওয়ার পরে বৃষ্টি এসে যায়, তারপরে খেলা করানো সম্ভব হয়নি, ওদের 80 রানে 5 উইকেট ছিল, এখানে খেলা শেষ হয়েছে। কিন্তু ওরা যদি কার্বি আংলং যদি জিতে দেয় তাহলে আমাদের কার্বি আংলং চলে ধোয়ার জন্য, আমাদের পয়েন্ট বেশি ওই জন্য হাইলাকান্দি কোয়ালিফাই করে।
1: তাছাড়া আবহাওয়াগত কারণেও অসুবিধার সম্মুখীন হতে হয়,
0: অসুবিধার সম্মুখীন হতে হয়,
1: মাঠের অবস্থা মোটের উপর খেলার উপযোগী ছিল তখন?

0: হ্যাঁ, মাত্র খেলা মানে খেলার উপযোগী মানে করে মানে রাত্রে তো বৃষ্টি দেয়, মানে 12টা 1টা আমাদের উপযোগী করা যায়, কিন্তু 20 ওভার খেলা যায়, 21 ওভার খেলা যায়, কিন্তু মানে 2টা ম্যাচ 3টা ম্যাচ হয়েছে এরকম 21 ওভারে, কিন্তু লাস্ট ম্যাচটা আর করানো যায়নি, এমন বৃষ্টি হয়েছে যে আর করানো সম্ভব।
1: তবুও ক্রীড়া প্রেমী বা বিশেষ করে ক্রিকেটের প্রেমী দর্শকরা উপস্থিত হয়েছে,
0: দর্শকরা ছিল, কিন্তু মানে ওই যে বললাম যে আমাদের বৃষ্টির জন্য ম্যাচ হবে কিনা, পুরো একটু দর্শক সমাগম কম ছিল।
1: আচ্ছা, তো হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের আর কি কার্যসূচি আগামীতে?
0: এখন তো কোনো কার্যসূচি নেই, কারণ এখন তো আমাদের ক্লাবগুলো মানে ক্লাবগুলো খেলা হয়ে গেছে, কিন্তু এখন ডিস্ট্রিক্ট মানে যদি কোনো খেলা থাকে তাহলে তো এটা নিয়ে আমরা বসতে হবে। এখন এখন আমাদের কোনো চিঠি পাইনি, একটা খবর আসছে যে 16 এটা হতে পারে, কিন্তু মানে এটা পুরো শিওর কথা না, মানে খবর শুনেছি মানে 16টা হবে, ডেটটা এখনো কিছু ফিক্সড হয়নি।
1: বিশেষ করে মেয়েদের ক্রিকেট নিয়ে,
0: মেয়েদের ক্রিকেটের এখনো কোনো মানে আমরা কিছু পাইনি।
1: মেয়েদের ক্রিকেটের প্রস্তুতি মাঝে মধ্যে চলে
0: যায়? না, প্রস্তুতি ডেইলি চলছে, মাঝে মধ্যে না, মেয়েরা প্রত্যেক দিন প্র্যাকটিস করছে, মানে যদি বৃষ্টি দেয় তাহলে তো করা যাচ্ছে না, ইন্ডোর, এমন বৃষ্টি দিয়ে ইন্ডোরে ভিজে যায়, মানে মানে কোথাও মানে মানে মানে বাধার সম্মুখীন হতে হচ্ছে, যার জন্য আমাদের মানে ফিল্ডে এখন সবকিছু করছে।
1: তো ক্রিকেটে আপনাদের নিজস্ব কোচ রয়েছেন?
0: হ্যাঁ, নিজস্ব কোচ আমাদের আলামান মজুমদার রয়েছেন, আমাদের অপি রয়েছেন, তারপরে আমাদের অরিন্দম দেব রয়েছেন, মানে এরা মানে কোচিং করাচ্ছেন। হুম
1: হুম হুম তো মেয়েদের মধ্যে থেকে এখনো কোনো কোচ?
0: না, মেয়েদের কোচ এখনো কোচ বাড়িয়ে আসেন,
1: তো প্রতিশ্রুতিবান খেলোয়াড় নিশ্চয়ই বেরিয়েছেন মেয়েদের মধ্যে?
0: হ্যাঁ, মেয়েদের মধ্যে আমাদের রেশমি সিনহা তো স্টেট খেলছে,
1: হুম হুম হুম
0: ও তো এখন স্টেটের ট্রায়ালে রয়েছে, 2020 এখন তো ও স্টেট খেলেছে, এবছরে খেলেছে, আগেও খেলেছে, এবছরে খেলেছে।
1: তো এবছর হয়তো কোন সময় মেয়েদের একটা টুর্নামেন্ট,
0: মেয়েদের টুর্নামেন্ট করানোর জন্য আপনার প্রশ্ন, কিন্তু মানে এত ক্লাব গুলো পাওয়া যাচ্ছে না যে একটা টুর্নামেন্ট, মানে মেয়েরা মুষ্টিমে আসছে, বুঝেছেন, যার জন্য আমাদের টুর্নামেন্ট করানোটা সম্ভব হচ্ছে না ক্লাব গুলোকে নিয়ে। এতগুলো ক্লাব নেই যে মানে ওরা মেয়েরা রিপ্রেজেন্ট করবে, এত ক্লাবে নেই, আর অত মানে মেনুটা এতটা আসছে না মেয়ের প্লেয়ার যে একটা ক্লাবে গিয়ে ওরা খেলবে, মুষ্টিমেয় আসছে, যেটা দিয়ে আমাদের ডিস্ট্রিক্ট টিম হচ্ছে আর এরকমই চলছে।
1: আর যারা বিভিন্ন অঞ্চলে হয়তো আলাদাভাবে ক্রিকেটের চলে থাকে
0: না চলে থাকে, কিন্তু এখন তো আমাদের এখানে দেখুন বৃষ্টির মৌসুম আছে, এখন ক্রিকেট খেলাটা এখন মানে সিজনটা এখন টাফ আমাদের, আর খুব মানে খুব সম্ভবত অগাস্ট সেপ্টেম্বর মাসে আমাদের আবার সিজন আসবে, কিন্তু এখন খুব টাফ, এখন আমাদের এখানে খুব বৃষ্টি হয়ে থাকে, যার জন্য মানে ক্রিকেট খেলাটা খুব টাফ হয়।
1: আমাদের এলাকায় অগাস্ট সেপ্টেম্বর থেকেই ক্রিকেট মৌসুমের,
0: হ্যাঁ সেপ্টেম্বর অগাস্টে হয় না, সেপ্টেম্বরে ধরেন শুরু হয়, সেপ্টেম্বর মানে শুরু হয়
1: তখন হয়তো ক্রিকেটের আলাদাভাবে ক্যালেন্ডার একটা প্রস্তুত করা,
0: হ্যাঁ একটা প্রস্তুত করা যায়, যার জন্য আমরা মানে এই যে 3-4 মাস কিছু করাতে পারি, তার জন্য ফুটবলটা মানে হয়ে যায়, টুর্নামেন্ট গুলো হয়ে যায়।
1: জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারাও ক্রিকেটের ব্যাপারে উৎসাহী রয়েছেন?
0: সবই উৎসাহী রয়েছেন, কিন্তু বরুণ দেবতার উপরে তো আমাদের কিছু করার থাকে না।
1: হ্যাঁ হ্যাঁ,
0: ক্রিকেটটা তো বৃষ্টিতে খেলা যায় না, ফুটবলটা খেলা যায়, কিন্তু ক্রিকেটটা বৃষ্টিতে খেলা যায়।
1: হ্যাঁ হ্যাঁ,
0: যার ধরুন এখানে মানে এখন মানে উপায় উপায় থাকলে মানে ইচ্ছে থাকলে উপায় নেই।
1: হ্যাঁ হ্যাঁ, এখন তো হয়তো হাইলাকান্দিতেও ফুটবল মৌসুম চলছে?
0: না, ফুটবল মৌসুম এখন শুরু হয়নি, কিন্তু শুরু হয়ে যাবে।
1: গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে ছেলে বা মেয়ে নিশ্চয়ই নতুন নতুন উঠে আসছেন?
0: আসছে আসছে, হ্যাঁ, যদি ছেলেরা নতুন আসছে, ওরা কোচিং এ ঢুকেছে, কোচিং আমাদের ব্লাডমাউথ ক্রিকেট একাডেমি আছে, ওইটাতে মানে সবাই যারা নতুন নতুন আছে ওরা একাডেমিতে প্র্যাকটিস করছে। যারা প্রতিশ্রুতিবান দেখা যাচ্ছে, প্রতিভা দেখা যাচ্ছে, ওদের কোচ ওদেরকে সিলেক্ট করে রাখছে যাতে আগামী ভবিষ্যতে ওরা ওদেরকে নিয়ে চলা যায়। এটা আছে, এখন দেখা যাক কি হবে।
1: বিভিন্ন খেলার ব্যাপারে আপনারা?
0: হ্যাঁ, আমাদের তো সব ব্যাপারে, কারণ আমাদের এই এই 28 ছিল মানে আমাদের

0: অ্যাথলেটিক্স দলের কিন্তু বৃষ্টির জন্য এই টুর্নামেন্ট আরো মানে নতুন ডেট করবে, যার দরুন আমাদের মানে বৃষ্টির জন্য এই অ্যাথলেটিক্স টুর্নামেন্ট করানো যায়।
1: হ্যাঁ হ্যাঁ, টুর্নামেন্টের ডেট
0: ডেট 28 ছিল, কিন্তু এখন আবার নতুন একটু দিনগুলো ভালো দেখে মানে বৃষ্টির মধ্যে তো অ্যাথলেটিক গুলো করানো যায় না।
1: সম্ভব না।
2: এদিকে শ্রীভূমি জেলার ফুটবলের অতীত ও বর্তমান পরিস্থিতি নিয়ে এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন ফুটবল খেলোয়াড় কমলেশ ভট্টাচার্য জানালেন,
3: ফুটবলের ব্যাপারটা দেখুন, ফুটবল যখন ফুটবল আর করিমগঞ্জ মানে বর্তমানে শ্রীভূমি এই দুটো সমার্থক হয়ে যায় অনেক সময়, কারণ এই জেলা থেকে এক সময় অনেক দিকপাল ফুটবলেরা বেরিয়েছে এবং পৃথিবী ভারতবর্ষের বিভিন্ন মাঠে মাঠে দাপিয়ে বেরিয়েছে। যেরকম আমি দু একটা নাম বলবো, আপনারা জানেন যে সাধন দাস, এরপরে সতীশ দাস, এরপরে অরূপ দাস, দেবাশিস রায়, এই জাতীয় ফুটবলাররা পুরো ভারতবর্ষ কাঁপিয়েছে এক সময় এবং বেশ প্রথিতযশা ফুটবলার হিসাবে এদের সুনাম ছিল এক সময়। এরা এই জেলা থেকেই খেলা শিখে গেছে এবং এই জেলা থেকেই বেরিয়ে গেছে। তার পরবর্তী সময়ে আমাদের বর্তমানে যিনি ফুটবলের সেক্রেটারি আছেন আমাদের মৃণাল দাস, মৃণালকান্তি দাস, উনিও সন্তোষ ট্রফি খেলেছেন এবং পান্তু আমাদের বিশ্বজিৎ দাস, উনিও ত্রিপুরার হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন। এরা পরবর্তী সময়ে এরা ভালো ফুটবলার এবং এই জেলার থেকেই এরা বেরিয়ে গেছিলেন, এই জেলা থেকেই এরা উন্নতি করেছিলেন। তো বর্তমানে ফুটবল নিয়ে চর্চা হয়, একদম হয় না যে তা নয়, অন্যান্য খেলার মতন ফুটবল নিয়েও আজকাল খুব একটা একটা হচ্ছে চিন্তা। তো ডিএসএর উদ্যোগে কয়েকটা একাডেমিও চলছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে, ভালো কথা, চলা তো উচিত, এবং রেগুলার এটার টুর্নামেন্টও হয় ডিএসএর আন্ডারে। কিন্তু একটা জায়গায় একটু খামতি রয়ে গেছে বলে আমিও মনে করি, যে ফুটবলটা দেখুন আসলে যেহেতু বডি কন্ট্যাক্ট গেম, তো বডি কন্ট্যাক্ট গেমে শক্তির ব্যাপারটা, শারীরিক বলের ব্যাপারটা চলে আসে। তো ন্যাচারালি শারীরিক বলের দিক থেকে দেখতে গেলে আমরা দেখি যে গ্রামে গঞ্জে যারা ছেলেমেয়েরা আছে তাদের শারীরিক বল একটু একটু বেটার হয় এবং এরা গ্রামে গঞ্জে খোলা মাঠে খোলা বেয়ার ফুটেড খেলছে, যথেষ্ট ভালো খেলছে, কিন্তু এরা সুযোগের অভাবে ডিস্ট্রিক্টে জেলায় আসতে পারছে না এবং প্রত্যন্ত অঞ্চলে পড়ে রয়েছে এরা, এবং ধীরে ধীরে এদের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি মনে করি ফুটবলের ক্ষেত্রে গ্রামে গঞ্জে গিয়ে একটা টিম করে, ক্লিনিক করে, বাছাই করে এনে এই গ্রামে গঞ্জের ছেলেদেরকে যদি উপযুক্ত ট্রেনিং এবং দেওয়া হয়, উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচারটা এদেরকে দেওয়া হয়, আবারও অনেক দেবাশিস রায় এই জেলা থেকে বেরোবে, আবারও সতীশ দাস বেরোবেন, আবারও সাধন দাস অনেক বেরোবেন বলে আমি বিশ্বাস করি, দরকার শুধু একটু মনোসংযোগের।
4: তো সেক্ষেত্রে এই যে গ্রামের ছেলের কথা বললেন বা আমাদের শহরের অঞ্চলের যে ছেলেমেয়েরা, তারা কিন্তু এখন মোবাইল এডিক্টেড হয়ে গেছে, স্কুল পড়ুয়া বিশেষ করে, তো সেখানে এদের এই মোবাইল থেকে বেরিয়ে আসার জন্য মানে খেলার দিকে এদের ঝুঁক নেওয়ার মানে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন?
3: হ্যাঁ দেখুন, এটা সত্যি কথা আপনার, আমি যদিও ভলিবলের ম্যানেজার ছিলাম কিন্তু আমি বিগত 22 বছর আমি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের আম্পায়ার, ক্রিকেটের আম্পায়ার, এবং আমি 2 বছর চুটিয়ে ক্রিকেট খেলেছি অভিযাত্রিক ক্লাবের হয়ে, প্রথম ফার্স্ট ডিভিশন লিগে, তারপরে আম্পায়ারিংয়ে নেমেছি, তারপর আসাম ক্রিকেটের স্কোরার হয়েছি, আসাম ক্রিকেটের স্কোরার পাস করেছি এবং বিসিসিআইর ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতাও আমার রয়েছে আমার ঝুলিতে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে ফুটবল বলুন, ক্রিকেট বলুন বা অন্যান্য যে কোনো খেলা বলুন, বর্তমানে ছেলেরা যারা টিনেজার্স এদেরকে মাঠমুখো করা বড় কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে, মোবাইল অ্যাডিকশন একটা বিরাট ব্যাপার, তার মধ্যে আরও সমাজের নানান প্রলোভন আছে যেটা আমাদের সময় ছিল না, অনেকগুলো ইজিলি অ্যাভেলেবল যে জিনিসগুলো আছে সেগুলো কখনোই ভালো হতে পারে না, ইজিলি অ্যাভেলেবল কোনো কখনোই ভালো জিনিস হয় না,

0: কারণ ভালো জিনিস খুব কষ্ট করে পেতে হয়। ইজিলি অ্যাভেলেবেলদের দিকে এটা মানুষের চরিত্র যে সেদিকে মনটা যায় এবং ছেলেমেয়েদের সেই দিকেই যেন চলে যাচ্ছে। আমরা খুব কম দেখতে পাচ্ছি যে সেই ইন্টারেস্টটা সকাল হলেই ব্যাট বল নিয়ে হাতে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, এবং সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি মোবাইল নিয়ে বসে আছে কোথাও, বা ধরুন রেস্টুরেন্টে বসে আড্ডা হচ্ছে। এটা ভালো নয়, এটা সুন্দর হচ্ছে না জিনিসটা, এটা সমাজের জন্য মঙ্গল হচ্ছে না আমার মনে হয়। এগুলো এখন দায়িত্ব কিন্তু বড়দেরই, আমাদের মতন যারা আছেন আমাদের সকলেরই দায়িত্ব যে এদেরকে এই মাঠের ব্যাপারটা বুঝিয়ে মাঠের দিকে নিয়ে যাওয়া, কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে একটা পরিকল্পনা স্থির করা, এবং এই পরিকল্পনা করে এদেরকে আস্তে আস্তে এই মোবাইল অ্যাডিকশন থেকে বের করে খেলাধুলার দিকে নিয়ে যাওয়া। কষ্টকর, এটা মুখের কথা যদিও খুবই কষ্টকর ব্যাপার, কারণ অ্যাডিকশন তো একবারে চূড়ান্ত পর্যায়ে আছে। এগুলো থেকে বেরিয়ে এসে যদি এদেরকে নিয়ে আসতে হয় তাহলে কষ্ট করতে হবে। সেই আবার অভিভাবক এবং খেলাধুলার সঙ্গে জড়িত যারা আছেন, জেলা ক্রীড়া সংস্থা এবং সরকারের তরফ থেকে যারা জেলা ক্রীড়া আধিকারিকরা আছেন, তাদেরও এটা নিয়ে আমি মনে করি চিন্তা করা উচিত, কিভাবে এদেরকে মাঠে নিয়ে আসা যায়, কিভাবে এদেরকে আবার খেলার জগতে ফিরিয়ে আনা যায়, এই মোবাইল থেকে বের করে রেস্টুরেন্ট কালচার থেকে বের করে খেলাধুলার দিকে নিয়ে আসা যায়, এটা করা উচিত আমার মনে হয়। সকলে মিলে করলে কেন হবে না, নিশ্চয়ই হবে, অন্যান্য দেশে তো হচ্ছে, আমাদের দেশেও এটা নিশ্চয়ই হবে।
1: আগে আমরা দেখেছি যে সিবিমি জেলা মানে অতীতে করিমগঞ্জ জেলাতে জেলার গ্রামাঞ্চলে শহর অঞ্চলে যেগুলো স্কুল ছিল সেখানে একটা ফুটবল প্রতিযোগিতা হতো, তো আজ এই খেলাগুলো কিন্তু প্রায় নেই বললেই চলে। সেক্ষেত্রে মানে এই খেলাগুলোকে কীভাবে আবার এগিয়ে নেওয়া যায় সেটার ব্যাপারে আপনার কী মত?
0: হ্যাঁ, এটা একদম সত্যি কথা। আমাদের টুর্নামেন্ট হতো, বড় বড় টুর্নামেন্ট হতো আমাদের জেলাতেই, আর কে জৈন নামের একটি বিশাল ফুটবল টুর্নামেন্ট হতো, যেটাতে দেশের এবং বিদেশের বাংলাদেশ থেকে বিভিন্ন ভালো ভালো দল আসতো, পার্টিসিপেট করতো। এক সময় ছিল, কিন্তু আই থিঙ্ক 1994 পরে এটা আর অনুষ্ঠিত হয়নি, এরপর আর হলো না কেন তাও আমি জানি না, বা আদৌ হবে কি না সেটাও আমি জানি না, কিন্তু এই রকম টুর্নামেন্টের দরকার খুব বেশি করে আছে আমি মনে করি, কারণ এতে এক্সপোজারটা হয়। দেখুন, যদিও এটা ইন্টারনেটের যুগ, অনেকেই বিদেশি খেলা হোক বা বিদেশি কোচিং হোক, অনেকে দেখছে যাদের ইন্টারেস্ট আছে, কিন্তু দেখা আর প্র্যাকটিক্যালি করার মধ্যে অনেক তফাৎ। যদি আমরা এখানে এই যে টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয় এদের সঙ্গে যখন আমাদের লোকাল দলেরা খেলবে, তখন এই যে কম্পিটিটিভ মনোভাবটা ওদের মধ্যে আসবে বা যে চ্যালেঞ্জগুলি ওরা ফেস করবে সেটা ওরা প্র্যাকটিক্যালি অ্যাডপ্ট করতে পারবে, কীভাবে কী টেকনিকে ফুটবলটা খেলা হচ্ছে, কোন ফরমেশনে বর্তমান ফুটবল চলছে, ফরমেশনটা কী হওয়া উচিত, হলে কতখানি মান উন্নয়ন হবে দলের, এইগুলি জিনিস এরা এই এক্সপোজার পাবে যদি আমাদের বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো আমাদের জেলায়। আগে হতো, ইদানিংকালে যেভাবে আপনাকে বললাম যে 1994 থেকে আর কে জৈনও বন্ধ আছে, এবং বড় ধরনের কোনো ফুটবল টুর্নামেন্ট খুব একটা হয়নি। তবে লাস্ট দুবছর দুটি টিম এসেছিল বেশ কবছর আগে, আমি লোকাল ম্যানেজার ছিলাম এই জন্য আমার মনে পড়ছে। একবার বাংলাদেশকে আনা হয়েছিল, বাংলাদেশ মোহামেডান স্পোর্টিং বোধহয়, আর একটা বোধহয় আইজলের একটা টিমকে এনে এখানে খেলানো হয়েছিল। যথেষ্ট ভালো খেলেছে ওরা, এবং লোকাল যারা ফুটবলার্সরা আছে বাচ্চারা, ওরা দেখেছে ওদের উন্নতি হয়েছে, ওরা শিখেছে অনেক কিছু ওদের কাছ থেকে। এই জাতীয় জিনিস হওয়া উচিত, হলে তো বললাম তো এটা যখনই ইন্টারাকশন হবে, আমাদের যেরকম আগে ছিল স্কুলে এক্সপোজার টোর ছিল, আমরা এক স্কুল থেকে আরেক স্কুলে যাওয়া, আরেক স্কুল থেকে আরেক স্কুলে যাওয়া, ওখানে খেলা, এগুলো ছিল। এগুলো কারণ কিছু না, কারণ হলো একে অন্যের যে গুণাবলীগুলি সেগুলি অ্যাডপ্ট করা, কী গুণ আছে ওদের, কী করছে সেটা আরেকটা দল আরেকটা স্কুল এটাকে নিচ্ছে, এটা তো কত ভালো কথা। তো শেষে এটাই ব্যাপার যে এই চিন্তাগুলো অভিভাবক এবং যারা জড়িত আছেন খেলাধুলা পরিচালনার ক্ষেত্রে, তাদের এগুলো নিয়ে খুব গভীরভাবে চিন্তা করতে হবে, কারণ সময়টা ভালো যাচ্ছে না খেলাধুলার। খেলাধুলা যেন সেকেন্ডারি হয়ে দাঁড়িয়েছে, যেটা প্রাইমারি হওয়া উচিত ছিল। তো খেলাধুলা নিয়ে কিছু হয় না, এই মনোভাবটা এখনও বাবা মায়েদের মধ্যে রয়ে গেছে, যেটা থেকে বেরিয়ে আসতে হবে। খেলাধুলা নিয়েও অনেক কিছু হয়, এটাই অভিভাবকদের বুঝতে হবে যে একটা ছেলেকে যদি সেই মতন সেই মানের

0: খেলা শেখানো যায় তাহলে যথেষ্ট উন্নতি করতে পারে ও জীবনে, খেলা নিয়ে অনেক দূরে গিয়ে যেতে পারে। এই ব্যাপারটা আমাদের অভিভাবকদেরও চিন্তা করতে হবে। হচ্ছে হচ্ছে না একদম তা নয়, আজকালকার অভিভাবকরা অনেকটা বিপরীতধর্মী চিন্তা করতে করছেন, ভালো লাগছে দেখে, অনেকেই বিপরীতধর্মী চিন্তা করছেন, খেলা হোক বা অন্যান্য হোক। আজকে আমাদের অঞ্চলে দেখুন কোনো বাবা মা চিন্তা করতে পারতো না যে তার ছেলেকে ফ্যাশন ডিজাইনার বানাবে, কিন্তু আজকাল তো বানাচ্ছে, পাঠাচ্ছে। সেইভাবেই একটা বাবা মা চিন্তা করে না কেন যে আমার ছেলেকে আমি ফুটবলার বানাবো, আমি আমার ছেলেকে একটা ভলিবল প্লেয়ার বানাবো, আমি একটা আমার ছেলেকে ক্রিকেটার বানাবো। এই চিন্তাধারা প্রত্যেকটা বাবা মার মধ্যে থাকলে উঠে আসবেই, দশজন খেললে দুজন বেরিয়ে আসবেই যারা জাতীয় স্তরে দাপিয়ে বেড়াবে।
1: তবে গেম টিচার ছিল আগে প্রত্যেকটা স্কুলে, কিন্তু একটা গেম টিচার ছিলেন, বর্তমানে কিন্তু গেম টিচার নেই কোনো স্কুলেই আমি যতটুকু জানি। তো সেক্ষেত্রে এটা কি একটা অন্তরায় বলে মনে হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে?
0: বিশাল অন্তরায়, একদম সত্য কথা। এটা খুব দুর্ভাগ্যজনক যে একসময় আমাদের স্কুলে স্পোর্টস টিচার ছিলেন, যাদেরকে বা ফিজিক্যাল বলা হতো, পিটিআই, ও এরকম ছিলেন আমাদের অনেক প্রতিষ্ঠিত পিটিআই আমাদের ডিস্ট্রিক্টে আছেন যারা রিটায়ার করেছেন, কিন্তু জানি না কোন এক অজানা কারণে বর্তমানে এই রিক্রুটমেন্ট আর হয় না। ফিজিক্যাল এডুকেশনের দিকে কোনো রিক্রুটমেন্ট নেই গভর্নমেন্টের, এডুকেশনের ক্ষেত্রে রয়ে গেছে কলেজে, কিন্তু প্রাইভেট কলেজেস তারা তাদের মতো করে করছে, কিন্তু সরকারি স্তরে অ্যাপয়েন্টমেন্ট একেবারেই বন্ধ। কেন বন্ধ আমি জানি না। এই ব্যাপারটা যদি করা হয়, আবার একটা স্পোর্টস টিচারকে যদি ডেডিকেটেড স্পোর্টস টিচার একটা স্কুলে দেওয়া হয়, তাহলে সেই স্কুলের খেলাধুলার মান উন্নত হতে বাধ্য। তখন উনি ডেডিকেটেড ওয়েতে বাঁচবেন, প্লেয়ার্সদের বের করে আনবেন, প্লেয়ার্সদের দেখবেন কে কী খেলা পারছে, কে কী খেলাতে পারদর্শী, সেটা উনি বেছে বেছে বের করতে পারবেন, এবং দিনের শেষে লাভ হবে, জেলারই লাভ হবে, এরা বেরিয়ে আসবে। এটা খুবই দরকারি জিনিস আপনি বলেছেন, যেটা যে একটা স্পোর্টস টিচার প্রত্যেকটা স্কুলে দেওয়া অত্যন্ত নেসেসারি আমি মনে করি এটা, অ্যান্ড গভর্নমেন্ট শুড থিঙ্ক ওভার ইট। এটা আবার থেকে করা হোক, পিটিআই দেওয়া হোক, আর এটা একটা ভালো পদক্ষেপ হবে আমি মনে করি।
1: এবং এতে মানসিকতা গড়ে উঠবে বলে আপনি মনে করছেন?
0: নিশ্চয়ই মানসিকতা গড়ে উঠবে,
1: মানে পড়াশোনার সাথে।
0: হ্যাঁ, পড়াশোনার সাথে মানসিকতা গড়ে উঠবে, কারণ দেখুন খেলাধুলা, দেখুন স্বামীজিই বলতেন যে ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন পেপার আর একটা ফুটবল যদি সামনে রাখা হয় তাহলে আমি ফুটবলটাকেই আগে তুলে নেব। কারণ দেখুন শারীরিক সক্ষমতা থাকলে পড়াশোনাও হবে, আর খেলাধুলা তো ইন্টার্ন একটা মানসিকভাবে একটা ছেলে মেয়েকে উন্নত করে, ওর মস্তিষ্কে নানান রকমের উন্নতি হয়, মস্তিষ্কের উন্নতি হয়, চিন্তাধারা ভালো থাকে। খেলাধুলার মাঠে গেলে চিন্তাধারা ভালো থাকে। আমরা ছোটবেলা বলতাম যে ছেলে মাঠে যায় সে ছেলে অন্য কোনো বাজে চিন্তার দিকে যায় না, এটা কত বড় কথা, সত্যি কথা। তো একটা ছেলে যখন খেলাধুলা নিয়ে থাকবে বা একটা মেয়ে যখন খেলাধুলা নিয়ে থাকবে, ওর কাছে অন্য কোনো চিন্তা করার স্কোপ থাকবে না, এটা তো খুবই ভালো দিক। তো এটা তো সত্যি কথা, দিলে মানসিকতারও পরিবর্তন হবে, পড়াশোনারও উন্নতি হবে, খেলাধুলার পাশাপাশি পড়াশোনারও উন্নতি হবে। ঠিক কথা বলেছেন আপনি, এটা দেওয়া উচিত, স্পোর্টস টিচার একজন খুবই দরকারি জিনিস আমি মনে করি প্রত্যেকটা স্কুল কলেজে,
1: এবং তখনই এই জেলার খেলার উন্নতি ঘটবে বলে মনে করছেন?
0: একমাত্র তখনই এই জেলার উন্নতি ঘটবে, কারণ খেলাধুলা তো ওই তো বললাম আপনাকে, তৃণমূল স্তর থেকে বেছে এনে বা খেলা আলটিমেটলি গিয়ে একটা দল বেরোয়, একটা ভালো প্লেয়ার বেরোয়, তৃণমূল স্তর মানে স্কুল। সেই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, খেলার ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো হয় তাহলে জেলার ইনফ্রাস্ট্রাকচার ভালো হতে বাধ্য, কিন্তু যদি তৃণমূল স্তরে এই গণ্ডগোল থাকে তাহলে তো সামনে গিয়ে আর কোনো ভালো জিনিসের আমরা অপেক্ষা করতে আশা করতে পারি না, কারণ হবে না, এটা তৃণমূল স্তর থেকেই দেখতে হবে। তো স্কুল এটার জন্য তো বেস্ট প্লেস আমি মনে করি, স্কুল লেভেল থেকে একটা টিচার যদি ডেডিকেটেড হয়েতে ছেলে মেয়েদের ট্রেনিং দেন, দ্যাট উড বি মাচ বেটার আমি মনে করি।
1: তো এতে সুস্থ একটা প্রজন্ম বেরিয়ে আসবে আগামীতে?
0: অবশ্যই একটা সুস্থ প্রজন্ম বেরিয়ে আসবে, একটা ভালো প্রজন্ম বেরিয়ে আসবে, যাদের চিন্তাধারা অনেক উন্নত হবে, যারা সমাজের ভালো মানুষ হবে এবং ভালো দিকটা চিন্তা করবে, দেশের মঙ্গল হবে আলটিমেটলি, নিশ্চয়ই, এটা তো সত্যি কথা।

শ্রোতা বন্ধুরা, খেলার জগতে আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস, অনুষ্ঠানটি সম্পাদনা করলেন।

0: खार। इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন মাসকুর আলী খাঁর কণ্ঠে খেয়াল, রাগ বিভাস।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ বিভাস রাগে মাসকুর আলী খান কণ্ঠে খেয়াল শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে বিভিন্ন শিল্পীর গাওয়া গান শুনবেন। প্রথম ছবি উমা, শিল্পী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়।

বাংলা ছবি গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানখানি চিরদিনই তুমি যে আমার ছবিতে, শিল্পী সোহা খান।

গানখানি শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে উড়ান ছবি থেকে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানখানি শুনবেন মুখার্জিদার বউ ছবি থেকে শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

0: এই গানটির সাথে শেষ হলো বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুড়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানখানি শুনবেন কুমার শানু ও অলকা ইয়াগনিকের কণ্ঠে প্যার কিয়া তো ডরনা কিয়া ছবি থেকে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। অনুষ্ঠানে এবারে ছবি কুছ কুছ হোতা হ্যায়। শিল্পীরা হলেন কুমার শানু ও অলকা ইয়াগনিক।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানখানি শুনবেন জাভেদ আলীর কণ্ঠে রাজ 3 ছবি থেকে।

আজকের সাথে শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন গজল শুনবেন জগজিৎ সিং এর কণ্ঠে।

0: এতক্ষণ গজল শুনলেন জগজিৎ সিং এর কণ্ঠে আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়াঁ হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড বেস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: এখন শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন পম্পা দেব।
3: আমি পম্পা, পম্পা দেব। এই শিলচর শহরেই আমার জন্ম, স্কুল, কলেজ। তো কলেজ শেষ করার পর কিছু একটা করার সবসময় ইচ্ছে ছিল আমার। শুরু হয়েছিল রোজগারের যাত্রা টিউশন দিয়ে, সাথে সাথে আমি আকাশবাণীতেও কিছু বছর কাজ করেছি। গুয়াহাটিতে গিয়ে শাহনাজ হোসেনের বিউটি পার্লারে আমি বিউটিশিয়ানের কোর্স করি, তারপর শিলচর ঘুরে গিয়ে বিউটি পার্লার খুলেছি। তো ওটা এবং আকাশবাণী দুটো একসাথে চলছিল বহু বছর। সাথে সাথে আমি আরও একটা জিনিস করতাম, ওই শিল আস্থা চ্যানেলে যেটা

0: সকালবেলা স্বামী রামদেবজি আসেন, উনি যোগ প্রশিক্ষণ দেন। তো ওখানে আমি ওটা কর আমি অভ্যাস করতাম ওনার সাথে সাথে, রোজ সকাল রোজ ভোর 5টায় উঠে ওটা আমার চলতে থাকতো। তো একটা সময়ে আমার কিছু ব্যক্তিগত অসুবিধের জন্য বিউটি পার্লারটি বন্ধ করতে হয়েছিল। তারপর ওই জীবনে কিছু একটা করার ইচ্ছে, তো এই যোগ অভ্যাস নিয়ে চলতে থাকলো। তো যোগ নিয়ে কিছু আরো কিছু জানার ইচ্ছে হলো, কিছু করার ইচ্ছে হলো। তাই গুয়াহাটিতে কৃষ্ণকান্ত হেন্ডিক ওপেন ইউনিভার্সিটির আন্ডারে আমি ওখানে PGDY পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করি, করে আমি এখন একজন যোগ শিক্ষিকা হিসেবে কাজ করি। আমার বাড়িতে একখানা ছোট্ট যোগ প্রশিক্ষণ কেন্দ্র আছে, ওখানে বিভিন্ন বয়সের মহিলারা আসেন, পুরুষও আসেন এক দুজন। এবং এই যোগাভ্যাস করে আমি নিজেও অনেক উপকৃত হয়েছি, এবং আমার কাছে যারা আসেন ওনারাও অনেক উপকৃত হচ্ছেন, ওটা আমার অনেক ভালো লাগা। আর ওই যে বললাম, আমি হাতের কাজ কিছু করতে খুব ভালোবাসি, আমার বাবা আমাকে খুব উৎসাহিত করতেন ওগুলো করার জন্যে, আমার স্বামীও আজকাল আমাকে অনেক উৎসাহিত করেন। তো এগুলো ঘরে বসে করে থাকলে তো হবে না, আমি যে করি ওটা লোক জানতে হবে। তাই বিভিন্ন জায়গায় এক্সিবিশন দিতে শুরু করলাম, বিভিন্ন এক্সিবিশনে যোগ দেই, লোক আমার থেকে জিনিস কেনেন, আবার পরের এক্সিবিশনে আমাকে খুঁজে খুঁজে আসেন, ওই জিনিসটা অনেক ভালো লেগেছে, পছন্দ হয়েছে, ওটা আছে কিনা। আরো এটা অনেক বড় পাওয়া, অনেক বড় ভালো লাগা। তো আমি সবাইকে একটা কথাই বলবো, যে ঘর থেকে বেরিয়ে আসুন, নিজের জন্য কিছু করুন, নিজে যেটা পারেন এবং ভালো লাগা, দুটো এক জায়গায় করে ইচ্ছে করুন। নিজে একা না পারলে গোষ্ঠীবদ্ধভাবে করুন, বাট কিছু করুন, নিজের জন্য করুন। আর আমার বয়স 50 ঊর্ধ্ব, তো আমাদের বয়সী যারা মহিলারা আছেন, আমার মনে হয় আমাদের সংসারের দায়িত্ব অনেকটাই কমে এসেছে আজকাল। তো নিজের জন্য কিছু করুন, সমাজের জন্য কিছু করুন, এটা অনেক ভালো লাগা।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলে শোনালেন পম্পা দেব, আকাশবাণী শিলচর। এবারে লোকগীতি শুনবেন রীতা চক্রবর্তী ও শিবানী দাসের পরিবেশনায়। অনুষ্ঠানে প্রথমে রীতা চক্রবর্তী,

প্রথমে রীতা চক্রবর্তী ও পরে শিবায়ন দাসের পরিবেশনায় এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশবাণী শিলচর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে একযোগে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন গদর ছবি থেকে উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক ও নিহারের কণ্ঠে।

অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন বড়ে মিয়া ছোটে মিয়া ছবি থেকে, গিয়েছেন উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক ও অমিত কুমার।

0: এই গানটির সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে অনুষ্ঠান মহিলা মজলিস।
1: সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আসর। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সুস্থ আছেন। আপনাদের সুস্থতাই আমরা কামনা করি। আপনাদের জন্য তাই আজ নিয়ে এসেছি সুস্থ থাকার কিছু ভালো স্বাস্থ্য টিপস। আমরা সকলেই জানি স্বাস্থ্য সুখের মূল, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা বা কোনো প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলি না। আমরা স্বাস্থ্যবিধি সম্পর্কে কোনো প্রকার ধারণা রাখি না, ফলে আমাদের অজ্ঞতাবশত আমাদের অকালে বা অসময়ে স্বাস্থ্যহানি ঘটে। তো চলুন আর দেরি না করে কয়েকটা সহজ এবং সেরা টিপস এই মুহূর্তে কি হতে পারে সেটা আপনাদের বলি। আমাদের দিন শুরু হয় সকাল দিয়ে, তাই সকালের স্বাস্থ্য টিপস হচ্ছে ঘুম থেকে ওঠার পরে খালি পেটে জল খেতে হবে, এবং এটা অত্যন্ত উপকারী স্বাস্থ্য টিপস। এর ফলে অনেক প্রকার রোগ থেকে শরীরকে সহজেই মুক্ত করে রাখা যায়। ঠিক এ কারণেই বিশেষজ্ঞরা সকালে এক গ্লাস জল খাবার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া সকালে খালি পেটে জল খেলে অনেক উপকার পাবেন, তাই সকলেই জল খাওয়ার অভ্যাস করতে পারেন। এছাড়া আরো অনেক কিছু রয়েছে, তবে জল খাওয়ার যে কিছু উপকারিতা রয়েছে সেটা এবারে বলি। রাতে একটানা ঘুমোবার কারণে হজম প্রক্রিয়ায় কোনো কাজ থাকে না, এই জন্য সকালে ঘুম থেকে উঠেই জল খাওয়ার ফলে হজম প্রক্রিয়া তাড়াতাড়ি সেটা তার কাজ শুরু করে দেয় এবং হজম শক্তিও বেড়ে যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম জল শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে। সকালে এক গ্লাস

0: জলের কারণে দেহের রক্তের দূষিত পদার্থ বেরিয়ে যায়। ঘুম থেকে উঠে নিয়মিত জল খেলে ত্বক সুন্দর এবং উজ্জ্বল হয়। সকালের যে প্রাতরাশ রয়েছে তার আগে খালি পেটে জল খেলে দেহের মাংসপেশি এবং কোষ সুগঠিত হয়। সকালে জল খাবার অভ্যাসের ফলে কিডনি সমস্যা, বমি বমি ভাব কিংবা ডায়রিয়া কিংবা অনেক ধরনের অসুখ থেকে আমরা বেঁচে থাকতে পারি। প্রতিদিন সকালে খালি পেটে জল খাওয়ার কারণে মলাশয় পরিষ্কার থাকে এবং কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্তি পেতে পারেন। আমরা অনেকেই মনে করি যে শুধু ভাত মাছ খেলেই আমাদের খাদ্যের সকল চাহিদা পূরণ হবে, কিন্তু এই ধারণা ঠিক নয়। তাই প্রতিবেলা ভাত তরকারির উপর ঝাঁপিয়ে না পড়ে টাটকা ফল খাওয়া অভ্যেস করতে হবে। কাঁচা পাকা বিভিন্ন ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও ভিটামিন এ সহ প্রায় সকল প্রকার ভিটামিন থাকে। ভিটামিন সি ত্বক ভালো রাখে এবং আমাদের চেহারা সৌন্দর্য বৃদ্ধি পায়, কিন্তু ভিটামিন সি তাপে নষ্ট হয়। এই জন্য আমরা শুধু রান্না করা খাবারের উপর নির্ভর হয়ে থাকলে এ সকল অতি প্রয়োজনীয় খাদ্য উপাদান থেকে বঞ্চিত হব। সুতরাং আমাদের সুস্থ শরীর এবং ভালো নিরোগ স্বাস্থ্যের অধিকারী হতে হলে প্রত্যেকদিন টাটকা ফল খাওয়ার অভ্যাস করতে হবে। ব্যায়াম করার বিষয়টি আমরা সকলেই জানি, কিন্তু আমরা দুঃখের বিষয় হল বিনা পয়সায় পাওয়া এই সেরা স্বাস্থ্য টিপসগুলো আমরা মানতে রাজি নই, কারণ ব্যায়ামের উপকারিতা কি, কখন ব্যায়াম করা ভালো, সঠিকভাবে ব্যায়ামের নিয়ম আমরা জানি না। ফলে আমাদের অনেক কিছু দিন ব্যায়াম করলেও পরে আর আগ্রহ থাকে না। তাই ব্যায়ামের গুরুত্ব মাথায় রাখতে হবে। নিয়মিত শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করার ফলে শরীরের ওজন ঠিক থাকে, উচ্চ রক্তচাপ কমে যায়। শিশু এবং কিশোরদের প্রত্যেক দিন অন্তত 1 ঘন্টা ব্যায়াম করতে হবে, অথবা ব্যায়ামের বিকল্প হিসেবে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। সুস্বাস্থ্য ধরে রাখার জন্য পূর্ণ বয়স্ক ব্যক্তির প্রতিদিন কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা ব্যায়াম অথবা শারীরিক বা কায়িক শ্রম করতে হবে। ব্যায়াম করা তো এত ঘন্টা সম্ভব নয়, তাই যে কোনো ধরনের কাজ কিংবা হাঁটা তাই ভালো হতে পারে আপনার স্বাস্থ্যের জন্য। খিদে পেলে আমরা কোনো কিছু বিবেচনা না করেই বা খাবারের পুষ্টিমান বিচার না করেই খাবার খেয়ে নিই। আবার অনেকেই মনে করি পুষ্টিকর খাবার মানেই হলো দামি খাবার। এই ধারণা কিন্তু মোটেও ঠিক না। আমাদের দেশে অনেক কম মূল্যে পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার পাওয়া যায়। এর মধ্যে উদ্ভিজ খাবার শাকসবজি অন্যতম। তাছাড়া রাস্তার পাশে খোলা খাবার খেলে আমাদের স্বাস্থ্যনাশের আশঙ্কা রয়েছে। তাই খাদ্যের গুণাগুণ সম্পর্কে আমাদের সর্বদা সচেতন থাকতে হবে। অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার বর্জন করে চলতে হবে। তো শ্রোতা বন্ধুরা, আসলে শুরুতে কিছু স্বাস্থ্য টিপস দিলাম, এগুলো আমি বা আপনি আমরা অনেকেই জানি, তাও সেটা আমরা অনেক সময় মেনে চলি না, তাই আপনাদের আবার একটু মনে করিয়ে দিলাম। ক্যান্সার যার আরেকটা নাম, সেটাকে আগেকার দিনে বলা হতো কর্কট রোগ। এটা অনেক পুরনো রোগ, কিন্তু সমস্যা সেই একই আছে, পরিবর্তন অনেক হয়েছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রোগের যে স্টেজগুলো আছে, যদি প্রথম দিকেই ধরা পড়ে যায় তাহলে কিন্তু রোগী সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারেন। তার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সেটা সম্পর্কে জানা, সচেতনতা। আজকে আমরা এই বিষয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে কাছাড় ক্যান্সার হসপিটাল থেকে ডাক্তার পৌলমী মুখোপাধ্যায়। নমস্কার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
1: নমস্কার, আমি ডক্টর পৌলমী মুখার্জি।
0: তো যে কথাটা বলছিলাম যে সচেতনতা, এটা নিয়েই আমরা আজকে কথা বলবো। তো বিশেষ করে আপনারা অনেকদিন ধরেই সেই কাজটা করে আসছেন আমাদের এই অঞ্চলে, বিশেষ করে কাছাড় কিংবা বরাক উপত্যকায় যে ক্যান্সারের যে রোগীরা আসেন, তারা নিশ্চয় অনেকটা দিন চলে যাওয়ার পরে আসেন। তো সেরকমই কি ঘটে
1: আমাদের ক্লিনিকে বা কমিউনিটিতে? যে ধরনের আমরা ক্যান্সারগুলো দেখি, এটা রোগীরা যখন হাসপাতালে আসে এই রোগটা অনেকই বাড়া থাকে। এই সম্বন্ধে হতে পারে কম সচেতনতা বা কম জানকারি, বা অনেক সময় ক্যান্সার হাসপাতাল আসতে আসতে অনেকটা দিন পেরিয়ে যায়, ওনাদের আসতে অসুবিধে হয়, দূর অঞ্চল থেকে আসতে অসুবিধে, তার জন্যেও অনেক সময় এই রোগটা আস্তে আস্তে বেড়ে অ্যাডভান্স স্টেজ, যাকে বলে 3 বা 4 নম্বর স্টেজেই বেশিরভাগ রুগী আসে।
0: হ্যাঁ, সেটাই বলছিলাম যে শুরুতে যে প্রথম দিক থেকে যদি ধরা পড়ে যায় তাহলে তো রোগীকে মানে সম্পূর্ণ ভালো হতে পারেন, তাই না?
1: এটা তো একেবারে সত্যি যে আগের পর্যায়ে বা ফার্স্ট স্টেজে যদি ক্যান্সার ধরা পড়ে, এটাতে তো সম্পূর্ণভাবে রোগী ভালো হয়ে যায়, এবং যে ট্রিটমেন্টটা যেটা দেয়া হয় সেটাও ছোট দেয়া হয়, ট্রিটমেন্টের যতটা খরচা হয় সেটাও কম খরচায় ট্রিটমেন্ট সেরে যায়।
0: তো কখন বুঝবেন, যেমন আজকে আমরা বলি যদি ক্যান্সারের

0: তো মানে শরীরে বিভিন্ন অঙ্গে সেটা হয়ে থাকে। তো আমরা যেহেতু আজকে মহিলা মজলিসে মেয়েদের কথা বলছি, তো আমি আমরা রিসেন্টলি একজনের জানলাম যে ইউটেরাস ক্যান্সার হয়েছে কিংবা কারো ওভারিতে ক্যান্সার হয়। তো এটা নিয়ে আজকে শুরু করি যে যদি ইউটেরাসে কিংবা ওভারিতে যদি ক্যান্সার হয়, তার প্রথম যে ধাপটা সেটা কখন তিনি বুঝতে পারবেন যে এই ধরনের কিছু বিপদ আসতে পারে?
1: এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি তুলেছেন। লেডিজ বা মহিলাদের যে সমস্যা ইউটেরাইন ক্যান্সার, এটা হয় কি, একটা তো হয় জরায়ুর মুখের ক্যান্সার যাকে আমরা সার্ভাইকাল ক্যান্সার বলি, এইটা শুরু হয় ইনফেকশন থেকে। আর এইটা ইনফেকশন থেকে ক্যান্সার অবধি হতে হতে অলমোস্ট 5 থেকে 10 বছর লেগে যায়। তো আমাদের হাতে একটা সুযোগ আছে ইনফেকশনটা ঠিক করার, এবং ক্যান্সারের যে সার্ভেলেন্স বলে প্রিভেনশন স্ক্রিনিং, এইটা করার আমাদের হাতে একটা সুযোগ আছে। তো এইটা হয় কি, কিছু কিছু লক্ষণ থাকে ইনফেকশনের, যেটা হয় অসাধারণ সাদা স্রাব যাওয়া বা যে মাসিকের সময় যে অসাধারণ রক্ত বেরোনো। একটা হয় কি মাসিকে, এটা মহিলারা বুঝতে পারেন যে এটা আমাদের এরম মাসিকের রক্ত এতদিন বেরোয়, কিন্তু থেকে থেকে যদি অসাধারণভাবে বা বেশি বেশি রক্ত বেরোচ্ছে, এইটা একটা সন্দেহজনক লক্ষণ। তারপরে হয় কি এই সেক্সুয়াল ইন্টারকোর্স এর পরে যদি কাউর ব্লিডিং হয় বা অসাধারণ রক্ত হয়, তো এইটাও একটা মানে লক্ষণ হতে পারে ক্যান্সারের বা ইনফেকশনের। এখন ইনফেকশন যদি ধরা পড়ে, এইটা ইনফেকশনটা ঘটায় একটা ভাইরাস যেটাকে HPV ভাইরাস বলে। এখন এই স্টেজে যদি আমরা ধরি, এটা কিন্তু ক্যান্সার না, এটা ক্যান্সার হওয়ার একটা রিস্ক ফ্যাক্টর। তো এইটা যদি আমরা ধরতে পারি, এটা টেস্ট আছে, খুবই সোজা টেস্ট আছে, ভ্যাজাইনা থেকে আমরা একটা সোয়াব নিই বা একটা তুলি দিয়ে একটুখানি রস ভ্যাজাইনা থেকে নেওয়া হয়, আর সেটা টেস্ট করে দেখা হয় এতে এই ভাইরাসটা আছে কি না। যদি এই ভাইরাসটা থাকে, পেশেন্টকে ওইভাবে ইনফেকশনের ট্রিটমেন্ট দেওয়া হয় 5 বা 7 দিনের জন্যে, আর ফলো আপে রাখা হয়। জেনারেলি হয় কি ইনফেকশন একবারে ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর এই ভাইরাসটা বেশি মাস থাকে, এটা স্পেশালি যারা 30 বছরের তলাকার যাদের বয়স, তাদের তো খুব তাড়াতাড়ি ইনফেকশনটা চলে যায়। তো এই মহিলাদেরকে খুব ক্লোজ সার্ভেলেন্সে রাখা হয়। এরমভাবে যদি আমরা খুব এই পেশেন্টদের মানে এই মহিলাদেরকে সার্ভেলেন্সে রাখি, এনাদের ভবিষ্যতে কোনোদিনই ক্যান্সারের রোগ হয়ে উঠবে না। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সিমটম। এছাড়া আপনি ওভারি বা ডিম্বাশয়ের ক্যান্সারের কথা বলছেন, এটা একটু কঠিন ক্যান্সার, কেন কি এর যে লক্ষণগুলি এটা খুব স্পেসিফিক লক্ষণ না। গ্যাস বা পেটে পেট ফোলা বা খাবারের প্রতি একটু মানে রুচি কমে যাওয়া, এইসব হয় এর কিছু কিছু লক্ষণ। তবে এই লক্ষণগুলি অন্যান্য রোগেরও দেখা যায় বলে এইগুলোতে মানে আর্লি ডিটেকশন ওভেরিয়ান ক্যান্সারের ক্ষেত্রে করাটা একটু কঠিন হয়ে যায়। তারপরে যে ইউটেরাইন বডি মানে জরায়ুর যে মেন জরায়ুর যে ক্যান্সার যাকে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলে, সেটাও তাড়াতাড়ি ধরতে পারা যায়। সেইটারও লক্ষণ একটা হচ্ছে অসাধারণ রক্ত বেরোনো, এটা মাসিকের সময় বা যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের যদি দেখা যায় অসাধারণ আবার ব্লিডিং শুরু হয়েছে, এইসব মহিলাদের খুব জরুরি যে নিয়ে টেস্ট করা। তো আর্লি ডিটেকশন জরায়ুর ক্যান্সারের তো হতে পারে।
0: আচ্ছা, তো নিশ্চয়ই এই ইনফেকশন যেগুলো হয়, যেটা বললে যে ইউটেরাইন কিংবা ওভারিয়ান ক্যান্সারে যেগুলো ইনফেকশন হয়, সেটার তো কোনো নির্দিষ্ট কারণ থাকবে অবশ্যই।
1: আমি যেটা জরায়ুর মুখের বা সার্ভাইকাল ক্যান্সারের যে ইনফেকশন বলছিলাম, ওইটার যে ভাইরাস যেটা করায় সেটা HPV ভাইরাস। এখন এটা কি করে যেতে পারে, এক হয় কি হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকাতে এই ভাইরাসটা হতে পারে। তারপরে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স যাকে বলে, একটা হাজবেন্ড ছেড়ে যদি অন্যান্য পুরুষের সঙ্গে যদি এরম একটা সম্বন্ধ হয়, ওনাদের থেকে আসতে পারে, আর এইটা সব থেকে বেশি রিস্ক ফ্যাক্টর এইটাই হয়। তো এইটার হয় কি চেক আপের দরকার হয় এই পেশেন্ট বা মহিলারা যারা হাই রিস্ক রয়েছেন, স্মোকার, সিগারেট স্মোকার, যাদের ইমিউনিটি শরীরে কম, যারা HIV ভাইরাস ইনফেক্টেড, তাদের একটু বেশি চান্স থাকে এই ভাইরাসটা হওয়া, আর এই ভাইরাস থেকে ক্যান্সার পর্যন্ত যাওয়ার এনাদের রিস্কটা বেশি থাকে। তো এইরকম মহিলাদের দরকার এসে কি চেক আপ করানো 3 মাসে 1 বার বা 6 মাসে 1 বার? ডেফিনেটলি আমাদের প্রিভেনশন বা প্রতিরক্ষা

0: মূলক অনেক মানে ট্রিটমেন্ট আছে যেটা করালে এই এইচপিভি ভাইরাস বা এইচপিভি ইনফেকশন শরীর থেকে চলে যায় এবং ভবিষ্যতে গিয়ে ক্যান্সার হয়ে দাঁড়ায় না।
1: নিশ্চয়ই, তো এটা একটা কথা এই সঙ্গে বলে রাখি যে একটা কথা হচ্ছে যে আমরা কিছু হলে আমরা প্রথমে মেডিসিনের ডাক্তারের কাছে যাই, তারপরে উনি যদি সাজেস্ট করেন যে আপনার ওনার কাছে যেতে হবে, কোনো অঙ্কোলজিস্টের কাছে যেতে হবে, তাহলে তো ওনারা যান। কিন্তু সরাসরি তো যেতে পারেন যে আমার এরকম সমস্যা হচ্ছে, আমরা ক্যান্সার কাছার ক্যান্সার হসপিটাল রয়েছে, সেখানে গিয়ে আমরা সেটা দেখাতে পারি, জানতে পারি যে এটা কি, তাদের সময়টা বেঁচে যাবে। আরেকটা বলছেন যে স্টেজের ব্যাপারটা, যে থার্ড স্টেজ ফোর্থ স্টেজে এসে যখন কেউ আসে তখন তাকে মানে চিকিৎসার বেশ খরচও হয়ে যায় আর তাকে বেশ তার মানে সুস্থ হবেন কিনা সেটারও একটা চান্স থেকে যায়। তো এই ব্যাপারে তো খুব স্বাভাবিক, এইগুলো কিন্তু খুব হয় যে ব্লিডিং বেশি খুব হয়ে যাওয়া, কিংবা ওই যে একটা কথা বললেন যে বারে বারে যাওয়া, কিংবা হোয়াইট ডিসচার্জ অনেকে বলে যেটা, সেটা যে বেশি যাওয়া, কিংবা এই ধরনের সমস্যা মেয়েদের কিন্তু প্রায়শই ঘটে এবং মেয়েরা লুকিয়ে যান, কাউকে বলেন না। তো এইগুলো সমস্যা হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করাটা খুবই প্রয়োজন। তো আরও কিছু বিষয় রয়েছে যে আমরা জানতে চাইব যে এটার চিকিৎসা কি মানে তাড়াতাড়ি সেরে যেতে পারে যদি কেউ প্রথম স্টেজে আসেন?
0: একেবারে সার্ভাইকাল বা জরায়ুর মুখের যে ক্যান্সার সেটা তো আর্লি মানে প্রথম স্টেজে চিকিৎসাতে 95-99% পেশেন্টরা পুরোপুরি কিওর হয়ে যায়। কিওর এর মানে হচ্ছে যে ওনার লাইফ টাইমে ক্যান্সারটা দ্বিতীয়বার ঘুরে আসে না, এতটা চান্স রয়েছে। দ্বিতীয় স্টেজেও 80-85% ওপরে চান্স হচ্ছে কি পুরোপুরি ক্যান্সার ঠিক হয়ে যায়। তারপর থেকে পুরোপুরি ঠিক হওয়ার চান্সগুলো কিছুটা কমে আসে, তিন নম্বর স্টেজে অলমোস্ট 60-70% কিওর রেটস আমরা বলি। যে ফোর্থ স্টেজ বা চূড়ান্ত স্টেজের ক্যান্সারটা একটু অসুবিধে হয় কন্ট্রোল করার, পুরোপুরি যাওয়া শক্ত 10% কিওর রেটস বলা হয়। তাই জন্যে আমরা বরাবর জোর দিই কি প্রথম স্টেজে যদি পেশেন্ট আসে আমাদের কাছে তো এটা পুরোপুরিভাবে সারানোর ভেরি হাই চান্সেস, মানে 99% চান্সেস হয় যে পুরোপুরি সেরে যাক রোগটা।
1: আচ্ছা, আরেকটা জিনিস হয় যে পোস্ট মেনোপজাল যে পিরিয়ডটা, হ্যাঁ, যে বন্ধ হয়ে গেছে হঠাৎ করে, তার 2-3 বছর পরে কিংবা 4 বছর পরে হঠাৎ করে দেখা গেল আবার হচ্ছে, কারো কারো এরকম হতে পারে আমরা শুনেছি হয়েছে, তো সেটা যদি হয় সেটাতে কি কোনো বিপদের কিছু থাকে?
0: ডেফিনেটলি এটা একটা ক্যান্সারের লক্ষণও হতে পারে। এই পিরিয়ডস বন্ধ হয়ে পোস্ট মেনোপজাল যে মহিলারা তাদের যদি আবার থেকে রক্ত এই রক্ত বেরোনো দেখা যায় তো ডেফিনেটলি এটা একটা সন্দেহজনক কারণ। আর এইটা নিয়ে ওনারা নিজেদের সামনের গাইনোকোলজিস্টকেও দেখাতে পারে। এখনকার তো আমি যে টেস্টের কথা বলছি, এই এইচপিভি টেস্টিং বলুন বা প্যাপসমিয়ার যেটাকে যেটা দিয়ে আমরা টেস্ট করে ইনফেকশন বা ক্যান্সার বুঝতে পারি, এগুলো লোকাল গাইনোকোলজিস্টরাও করতে পারে। খুব সিম্পল টেস্ট হয়, খরচা এতে একদমই নেই, আর এক দুদিনের মধ্যেই ধরা যেতে পারে কি আপনার কোন ইনফেকশন বা কিছু ক্যান্সারের কোনো কোনো সন্দেহ আছে কিনা। যার জন্যে আপনার যদি এইভাবে ব্লিডিং হচ্ছে বা কোনো রকমেরই সন্দেহজনক আপনার কোনো লক্ষণ আছে, সামনের আপনি গাইনোকোলজিস্টকেও দেখান। দূর থেকে আমাদের ক্যান্সার হাসপাতালেও আসার দরকার নেই। তো এইসব ফ্যাসিলিটি আপনাদের পিএইচসিতেও দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট হাসপাতালেও দেওয়া রয়েছে, এবং আমরা ট্রেনিং করে আমাদের হাসপাতালের দিক থেকে ট্রেনিং প্রোগ্রাম চলছে। দূর দূর যেরাম এখন ধোলাই, কাটলিছড়া এইসব ডিস্ট্রিক্টে ট্রেনিং প্রোগ্রাম চলছে যে আশা ওয়ার্কার্স তারাও এইসব টেস্টগুলো ঘরে ঘরে গিয়ে করতে পারে। তো এইসবের আপনারা এই সুযোগের আপনারা এই সুযোগটা নিন আর নিজেদের টেস্টটা করান। আমি এই অপরচুনিটিটা নেব একটা ওয়ার্ড ইন্ট্রোডিউস করতে, কথা যাকে স্ক্রিনিং বলে। যে যে মহিলা যাদের বয়স 30 বছর থেকে উপর তাদের স্ক্রিনিং বলতে একটা চেকআপ, হেলথ চেকআপ খুব দরকার। বাড়িতে আমরা বসে থাকি নিশ্চিন্তভাবে কি আমাদের এইসব কোনো লক্ষণ নেই, কিন্তু এটা ভুল। প্রতি বছর এক একটা হেলথ চেকআপ দরকার। এর জন্য দূর দূর থেকে আমাদের ক্যান্সার হাসপাতালে কোনো আসার দরকার নেই। আমরা ফ্যাসিলিটি এবং ট্রেনিং দিয়েছি আশা ওয়ার্কার্সদের যে ওরা বাড়ি বাড়ি গিয়ে কিছু কিছু টেস্টিংটা করে রাখুক। খুব সাধারণ টেস্টিং, খুব সিম্পল টেস্ট, কোনো ব্যথা জ্বালা যন্ত্রণা টেস্ট না, খুব বেশি পয়সা খরচা হয় না, আর একদিন দুদিনের মাথায় রিপোর্ট পাওয়া যায়। তো এই সুযোগটা নিন আপনারা আর সুস্থ থাকুন। ক্যান্সার খুব মানে লেডিসদের বা উইমেনদের ক্যান্সার আমরা তাড়াতাড়ি ধরতেও পারি, এবং ক্যান্সার হওয়ার যে আগের স্টেজটা ওই স্টেজেও এই রোগটা

0: করা যায় এবং ক্যান্সার হওয়াটা রোকা যায়। এটা সব থেকে বড় জিনিস, আর এইটাই আপনারা বুঝে এইটার আপনারা লাভ ওঠান।
1: হ্যাঁ নিশ্চয়ই, যে একটা কথা বলছিলেন শুরুতে যে এটা অনেক খরচ কিন্তু, মানে ব্যয়সাধ্য, আপনি যদি দেরি করে ফেলেন তাহলে কিন্তু মানে মানে জীবনটা মানে বেশ বিপদের মুখে পড়ে যাবে এবং চিকিৎসার জন্য তো অনেক টাকা এবং অনেক ঝামেলা নিশ্চয়ই আসবে। তার চাইতে যদি শুরুতেই এ ধরনের সমস্যা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। এর পাশাপাশি যেটা জানতে চাইছি, আরও অন্যান্য শরীরের অন্যান্য অঙ্গেও যে ধরনের ক্যান্সার হয় সেটার তো কিছু লক্ষণ থাকে। যেমন আমি যদি আজকে বলি যে আমরা আমাদের লিভার কিংবা অনেক ধরনের মানে যে সমস্ত ক্যান্সার সাধারণত হয়, তো লাং ক্যান্সার হয় কিংবা লিউকোমিয়া রয়েছে, তো সবগুলো তো আজকের আলোচনা আমরা সম্ভব নয়, সব কথা নিয়ে আমরা এখানে আজকে কথা বলবো সেটা সম্ভব না। তো যদি খুব বেশি আমাদের এখানে কোন মানে ধরনের ক্যান্সারটা বেশি পাওয়া যায়, মানে মেয়েদের গুলো ছেড়ে?
0: আচ্ছা, এই যে ক্যান্সারের আমি নামগুলো বলবো সেগুলো মেয়েদেরও হয়, জরায়ু এবং ব্রেস্ট ক্যান্সার থেকেও বেশি দেখা যায়। দেখুন আমাদের এই বারাক অঞ্চলে যেটা তাম্বাকের যে এটা, এটা খুব লোকেরা খুব ব্যবহারটা বেশি দেখি লোকেদের মধ্যে, যার জন্যে এর ফলে যে ক্যান্সারগুলো হয় তার আমরা বেশি, সেই ক্যান্সারগুলোই বেশিরভাগ আমরা দেখি। তার মধ্যে থেকে মুখের ক্যান্সার হয়, খাদ্যনলির ক্যান্সার হয়, পাকস্থলীর ক্যান্সার হয়, পেচ্ছাপের থলির ক্যান্সার হতে পারে, এরকম অন্যান্য লাং ক্যান্সার হতে পারে, ফুসফুসের ক্যান্সার হতে পারে। এইসবগুলোর ক্যান্সার কিন্তু কারণ একই, তাম্বাকের, তাম্বাকুর ব্যবহার। এটা যদি লোকেরা বন্ধ করে দেয় পুরোপুরি, তাম্বাক বলতে সিগারেট, বিড়ি, সাদাস, পান, সুপারি এইসব যদি খেয়ে নি এইসব যদি বন্ধ করেন, এইসব যদি করেন না, তো 90% ক্যান্সার যেগুলো আমরা দেখি কেসেস, এগুলো আসা বন্ধ হয়ে যাবে।
1: আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে গুটখা।
0: ও নিশ্চয়ই, এটা তাম্বাকেরই একটা রূপ বলে গুটকা। এইসবের ব্যবহার যদি লোকেরা বন্ধ করে 90% ক্যান্সার তো আমরা মানে এইভাবেই কমানো যেতে পারে। আর যারা এইসবগুলি ব্যবহার করছে তাদের মধ্যে লক্ষণ যেগুলো দেখা যায়, মুখে ঘা হতে পারে যেটা শুকাচ্ছে না, দাঁতের গোড়ায় ব্যথা, পুঁজ বা দাঁত উঠে উখড়ে পড়ে যাচ্ছে, জিভের জ্বালা, মুখের ভেতরে জ্বালা যন্ত্রণা, এইসব কিছু কিছু লক্ষণ আছে। তারপরে খাদ্যনলির ক্যান্সারটা শুরুতে হয় কি খেতে বা জল খেতে আটকায়, এইসব কিছু কিছু আছে, খাওয়ার খেতে আটকে যায়, লবগিলতে আটকে যায়। পাকস্থলীর ক্যান্সারে অনেক সময় দেখা যায় পেট ব্যথা দিয়ে শুরু হয়, পেটে জ্বালা যন্ত্রণা, যারা লোকেরা বলে গ্যাস, এই দিয়ে শুরু হতে পারে। তো যারা যারা তাম্বাকু ব্যবহার করছে তাদের মধ্যে যদি এই সমস্যাগুলি দেখা যাচ্ছে তো তারা যেন নিজেদের একবার চেক আপ করায়, কেন কি তাদের মধ্যে এইসব জায়গাকার ক্যান্সার হওয়ার রিস্ক খুবই বেশি।
1: তো চিকিৎসার ব্যাপারে এবারে জানবো যে এই যে ধরনের ক্যান্সার এখানে হচ্ছে চিকিৎসা, সবকটা মানে চিকিৎসা এখানে হয়?
0: হ্যাঁ, আমাদের হসপিটালে তো সব ধরনেরই চিকিৎসা হয়। এর মধ্যে থেকে সার্জারি বলুন, যেটা অপারেশন যাকে বলে, রেডিয়েশন থেরাপি যন্ত্র দিয়ে চিকিৎসা যাকে বলে, বা কেমোথেরাপি ওষুধ দিয়ে চিকিৎসা, এই সবই পাওয়া যায়, এই সবই হয়। এবং পেশেন্টরা এসে যাদের যাদের দরকার এই সব ফ্রিতেও হতে পারে, কেন কি আমাদের অনেক অনুষ্ঠান আছে, এনজিওস আছে, যারা অসহায় যাদের কাছে পয়সা নেই, পয়সা কম, তাদের সাহায্য করে। অনেক সময় ICS সাপোর্ট আছে, অনেক জায়গা থেকে সাপোর্ট আসছে, প্লাস আমাদের গভর্নমেন্টেরও অনেক ফান্ডস, মানে গভর্নমেন্টের দিক থেকে ইন্স্যুরেন্স যাকে অটল অমৃত বা PMJY, তাদেরও অনেক সাহায্য আছে, যার ফলে এই সব চিকিৎসাগুলো পেশেন্টদের একদম ফ্রি করা হয়।
1: এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেকেই ভয়েও এগোন না এইসব বিষয়ে, যে চিকিৎসা করতে গেলে টাকা লাগবে। তো যাদের অটল অমৃত রয়েছে কিংবা আপনি বললেন যে সমস্ত সুযোগ সুবিধা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে, এটাতে ফ্রিতেও হতে পারে। আচ্ছা যাই হোক, সব মিলিয়ে একটা যেটা বোঝা গেল যে কাছাড় ক্যান্সার হসপিটালে তো চিকিৎসা হচ্ছেই, এবং তার যে আজকের যে আমাদের বিষয় সেটা হচ্ছে সচেতনতা। মানে আপনারা যদি ধরে নিতে পারেন, আজকের কিন্তু খুব খোলাখুলিভাবে আমরা অনেক কথা উঠে এলো, আমাদের যে চিকিৎসক রয়েছেন, অঙ্কোলজিস্ট রয়েছেন পৌলমী মুখার্জি, তিনি বললেন যে কি কি লক্ষণ হতে পারে, খুব স্বাভাবিকভাবে এইগুলো আমরা ধরে নিতে পারি, এই লক্ষণ হলে আমরা চিকিৎসকের কাছে যাব, এবং যদি তাড়াতাড়ি আমরা করি তারে কিন্তু এটার চিকিৎসার একটা সুযোগ রয়েছে, ভালো হয়ে যাওয়া, সম্পূর্ণরূপে ভালো হয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

0: ভাবে এগুলো আমরা ধরে নিতে পারি, এই লক্ষণ হলে আমরা চিকিৎসকের কাছে যাব, এবং যদি তাড়াতাড়ি আমরা করি তারে কিন্তু এটা চিকিৎসার একটা সুযোগ রয়েছে, ভালো হয়ে যাওয়া, সম্পূর্ণরূপে ভালো হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তো ডক্টর পৌলমী মুখার্জি, আপনি স্টুডিওতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার।
0: ক্যান্সার ও সচেতনতা নিয়ে আমরা কিছু জানলাম, আসুন এবারে কিছু রান্নার পদ নিয়ে জানা যাক সুরিতা সেনের কাছ থেকে।
2: প্রথমে আমি বলছি কাঁঠালের কোপ্তা কারি, কাঁচা কাঁঠাল দিয়ে। প্রথম একবার ছোট বাটিতে এক বাটি কাঁঠাল কেটে টুকরো টুকরো করে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তার সাথে একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিতে হবে। তার মধ্যে লাগবে কাঁঠাল, আলু সিদ্ধ, বেসন এক কাপ, নুন, চিনি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এক চামচ, লঙ্কার গুঁড়ো, তারপরে গরম মশলা এক চামচ, ঘি দুই চামচ, আস্ত কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন, তেজপাতা। প্রথমে কাঁঠালটাকে সিদ্ধ করে আলু সিদ্ধ একসাথে চটকে নিতে হবে। তার মধ্যে সব মশলা অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। 100 গ্রাম ছানাও এটার মধ্যে দিতে হবে, এই মাখার মধ্যে ছানাটা দিতে হবে, দিয়ে খুব ভালো করে মাখতে হবে আর মেখে ছোট ছোট বল আকারে তৈরি করে রাখতে হবে। আরেকটা অপর আরেকটা বাটিতে এক কাপ বেসন, অল্প নুন ও জল, পরিমাণ মতো জল, একটু ঘন যাতে হয় বেসনটা, করে গুলে রাখতে হবে। কড়াইতে তেল গরম করে একটা একটা করে বল বেসনে ডুবিয়ে লাল করে ভেজে তুলতে হবে। সব বল ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন, সেই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন, তেজপাতা, অল্প গরম মশলা দিয়ে বাকি সব মশলা দিয়ে দিতে হবে। দিয়ে একটু জল ছিটা দিয়ে নুন, কাঁচা লঙ্কা, মিষ্টি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ অবধি মশলাটা ভাজা না হয়। তারপর মশলাটা ভাজা হয়ে গেলে 1 থেকে 1.5 কাপ জল মাঝারি কাপে দিয়ে এটা ঢাকা দিয়ে দিতে হবে ফুটবার জন্য। যখন ফুটে আসবে ঝোলটা, তখন এই বলগুলো দিয়ে, কাঁঠালের বলগুলো দিয়ে ভালো করে গরম মশলা, গুঁড়ো আবার এবং 2 চামচ ঘি এটার মধ্যে দিয়ে একটু ঢেকে দিতে হবে। ধরুন 1 মিনিট পর সার্ভিং বাসনে এটা ঢেলে ওপর থেকে একটু ক্রিম দিয়ে দিলেই হবে। কাঁঠালের কোপ্তা হয়ে গেল। এবার বলছি লাউয়ের কোপ্তা। আমরা তো ভাবতেই পারি না লাউ দিয়ে আবার কোপ্তা হয় নাকি, লাউ দিয়েও খুব ভালো কোপ্তা হয়। লাউয়ের কোপ্তাটা বানাতে হলে প্রথমে লাউটাকে, মাঝারি সাইজের একটা লাউ নিয়ে এটাকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। গ্রেট করার পর নুন মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ। নুন মাখিয়ে রাখলেই দেখা যাবে লাউ থেকে জল ছেড়ে দিয়েছে। তারপরে হাতের মুঠোতে নিয়ে নিংড়ে অন্য আরেকটা বাসনে রাখতে হবে। তার মধ্যে অল্প মিষ্টি, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হিং, তার 1 কাপ বেসন, পরে একটু লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, সব একসাথে করে ভালো করে মেখে নিতে হবে। আবার বলের আকারে গড়ে তুলতে হবে, তুলে ভাসা তেলের মধ্যে লাল করে ভেজে নিতে হবে। ভেজে সবগুলো বল ভাজা হয়ে গেল, তারপরে এই তেলের মধ্যেই তেজপাতা, পাঁচ ফোড়ন, অল্প গরম মশলা থেতো করে তেলের মধ্যে দিয়ে, তারপর ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতো, হলুদ 1/2 চামচ, সব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। 2 কাঁচা লঙ্কা একটু চিরে দিয়ে দিতে হবে। আর এটার মধ্যে জলের বদলা দুধ 1 কাপ ঢেলে দিতে হবে। মশলা ভাজা হয়ে গেলে ঢেলে কড়াইর মধ্যে ঢেলে ঢাকা দিয়ে দিতে হবে। যখন ফুটে উঠবে সেই বলগুলা ঝোলের মধ্যে দিয়ে তারপর নামিয়ে নিতে পারেন। মিষ্টি কুমড়োর ধোকা। আমরা মিষ্টি কুমড়োর ধোকা শুনলে একটু অবাক লাগে। ধোকা তো হয় ডালের, কাঁচকলার,

ঠোরের, কিন্তু মিষ্টি কুমড়োরটা শুনলে একটু অবাক লাগে। মিষ্টি কুমড়োর ধোকাটা খুব ভালো হয় খেতে। মিষ্টি কুমড়োর ধোকা হলো, প্রথমে মিষ্টি কুমড়োকে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। কেটে এটাকে অল্প জল দিয়ে প্রেসার কুকারে ভালো করে হুইসেল তুলে সিদ্ধ করে নিতে হবে। তারপর জলটা নিংড়ে নিতে হবে। জল নিংড়ে নিলে পরে তার মধ্যে কড়াইতে অল্প তেল দিয়ে হিং ফুরন, পাঁচ ফুরন দিয়ে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিতে হবে। তারপর তার মধ্যে নুন, চিনি, একটু লঙ্কার গুঁড়ো, হিং, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব একসঙ্গে দিয়ে খুব ভালো করে একটু শুকিয়ে নিতে হবে মিষ্টি কুমড়োর গায়ের জলগুলো। অপরদিকে একটা থালের পেছনে একটু তেল মেখে রাখতে হবে। মিষ্টি কুমড়োটা যখন একটু শুকিয়ে আসবে, ঠিক সেই সময় এক কাপ বেসন এটার মধ্যে ঢেলে দিতে হবে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলেই অনেকটা টাইট ধরনের হয়ে যাবে। তখন ওই মন্ডাটা থালের মধ্যে নিয়ে রুটি বেলনি দিয়ে একটু বেলে নিতে হবে। তারপর ঠান্ডা করে ছুরি দিয়ে পিস পিস করে কেটে রাখতে হবে। কড়াইতে তেল গরম করে একটা একটা করে লাল করে ভেজে তুলতে হবে। ভাজা হয়ে গেলে চৌকো চৌকো করে কাটা কয়েকটা আলু ঠিক সেরকম ভাবে লাল করে ভেজে নুন হলুদ মেখে ভেজে তুলতে হবে। তারপর এই তেলের মধ্যে জিরা ফুরন, তেজপাতা ফুরন, গরম মশলা থেতো করে দেওয়া, একটু চিনি দিতে হবে। চিনিটা লাল হয়ে এলে তার মধ্যে 2-3 চামচ মৌরি বাটা, গোয়া মৌরি বাটা যেটা বলে, গোয়া মৌরি বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 2-3টে কাঁচা লঙ্কা, পিস পিস করে কয়েকটা টমেটো দিতে পারেন, পাকা টমেটো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু পরে জল ছিটা দিয়ে আবার মশলাটাকে খুব নাড়াচাড়া করতে হবে। যখন মৌরির গন্ধ, তার মধ্যে কিন্তু 1 চামচ আদা বাটা দিতে ভুলবেন না, যখন মৌরির গন্ধটা বেরিয়ে আসবে তখন বুঝবেন যে মশলা ভাজা হয়ে গেছে। তখন এটার মধ্যে আলুগুলো দিয়ে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দিলে ঢাকা দিয়ে দিলেন, একটু পরে যখন ফুটে উঠবে তখন মিষ্টি কুমড়োর টুকরোগুলো দেবেন। দিয়ে তার মধ্যে আর একটু গরম মশলার গুঁড়ো, একটু 2 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখবেন।

শুনলেন অনুষ্ঠান মহিলা মজলিশ আকাশবাণী শিলচর। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

ক্যাকটাসের শিল্পীদের পরিবেশনায় এতক্ষণ শুনলেন আধুনিক গান আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29:40। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ও বায়ুসেনা গতকাল পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল ক্ষেপণ সম্পন্ন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সে লক্ষ্যে মার্কিন দেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। গত 24 ঘণ্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে 6:30। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ কলকাতায় এসেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ সহ দলীয় নেতারা। সেখান থেকে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন। এরপর

0: অমিত শাহ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12ই মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যের সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্যান্য নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী সাইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে সরকার গঠন প্রক্রিয়ায় বিলম্বের জেরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় 118 সংখ্যা বা ম্যাজিক ফিগার স্পর্শ করতে বিভিন্ন শিবিরে দফায় দফায় আলোচনা চলছে। গতকালই নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পৃথকভাবে বৈঠক করেছে ডিএমকে এবং এআইএডিএমকে। অন্যদিকে পুডুচেরিতে আয়োজিত এক বৈঠকে এআইএডিএমকের পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন দলের সাধারণ সম্পাদক এডাপ্পাড়ি পালানিস্বামী। রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ ভিসিকে, সিপিআই এবং সিপিআইএমের নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যপাল বিশ্বনাথ আর্লেকারের নির্দেশ অনুযায়ী একক বৃহত্তম দল টিভিকে সমর্থন দেওয়ার বিষয়ে এই বাম ও আঞ্চলিক দলগুলি কি অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য গতকাল থিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের এক বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে। দলে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছ থেকে মতামত জানার পরই কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে বলেই মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিশ্বের অর্থনীতিতে স্থিতিশীলতায় ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। আন্তর্জাতিক সমৃদ্ধিতে ভারতের গুরুত্বের কথাও বলেন তিনি। সুরিনামের বিভিন্ন স্তরে প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী। তিনি আইএমএফের পরিসংখ্যানও তুলে ধরেন। বিশ্বের সার্বিক জিডিপি বৃদ্ধিতে ভারতের অবদান 17%। তিনি বলেন, এই পরিসংখ্যান প্রমাণ করে বিশ্বের নিরিখে ভারতের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
1: India contributes to the 17% of the total global growth. We help to de-risk the international economy. We help to give more possibilities. We are creating more options. We are today negotiating and concluding more free trade agreements for countries to avail of it. And along with that, we are trying to create a global footprint so that our impact on the international economy and the de-risking of the world is as impactful, as far-reaching as possible.
0: বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, ভারতের অভিবাসন নীতি, প্রবাসীদের সুরক্ষা, তাঁদের দেশ ছাড়াও দেশে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা ও সার্বিক ব্যবস্থাপনার গুরুত্বকে তুলে ধরে। মন্ত্রী নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের স্থায়ী মিশনে দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন সমীক্ষা মঞ্চে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন। ভারত প্রবাসীদের বিভিন্ন দেশে সুষ্ঠু নিরাপদ যাতায়াতের জন্য 23টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও সমঝোতা স্মারকপত্র মৌ চুক্তি স্বাক্ষর করেছে বলেও তিনি উল্লেখ করেন। ভারতের অভিবাসন নীতি মূলত মানুষের কথা ভেবেই নির্ধারণ করা হয়েছে বলে মত ব্যক্ত করেন কীর্তিবর্ধন সিং।
2: Our approach to migration governance is anchored in a holistic and pragmatic framework guided by the core operational principles of protection of migrants, comprehensive governance across the migration life cycle, and strong international cooperation. India has concluded comprehensive bilateral mobility agreements and MOUs with 23 countries and is pursuing several more to create sustainable pathways for fair and ethical mobility. This is the key to ensure migrant welfare through safe and regular migration pathways.
0: ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও ও ভারতীয় বায়ুসেনা গতকাল ওড়িশার উপকূলে পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল উড়ান সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানায়, মডিউলার রেঞ্জ সম্প্রসারণ অস্ত্র হিসেবে তারা দেশের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি গ্লাইড অস্ত্র। যা যে কোনো দিক নির্দেশহীন অস্ত্রকে সঠিক দিকে ক্ষেপণ করতে সক্ষম, এই অস্ত্র ভূমি সংলগ্ন লক্ষ্যবস্তুকেও নিষ্ক্রিয় করতে সক্ষম।

0: মন্ত্রকারও জানায় অস্ত্রের নকশা ডিআরডিওর বিভিন্ন গবেষণাগারের সহায়তায় হায়দ্রাবাদে গবেষণা কেন্দ্র ইমারতে তৈরি। রেলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতীয় রেল উত্তর রেলের গুরুত্বপূর্ণ রুটগুলিতে নিজস্ব পদ্ধতিতে তৈরি স্বয়ংক্রিয় কবচ সুরক্ষা ব্যবস্থার জন্য 362 কোটি টাকা প্রকল্পের অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে জম্মু ও ফিরোজপুর শাখার মোট 478 কিলোমিটারের উল্লেখযোগ্য রুট। রেলমন্ত্রক জানায় রেলের আধুনিকীকরণ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে এই কবচ ব্যবস্থা চালু করা হবে। এই প্রযুক্তির মাধ্যমে সংঘর্ষ এড়াতে স্বয়ংক্রিয় ব্রেক ব্যবহার করা হবে। পশ্চিমবঙ্গে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। এবারে মোট পাশের হার 86.83%, পরীক্ষা দিয়েছিল 9,71,000 পরীক্ষার্থী। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান যাতে কখনোই পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে তা নিশ্চিত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়া নিয়ে তার সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে মার্কিন নৌবাহিনী জাহাজগুলোর উপর ইরানের হামলার জবাবে মার্কিন সেনা ইরানের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম ও পশ্চিম তেহরানের বিস্ফোরণের শব্দ গোলাগুলি চলার খবর দিয়েছে। দক্ষিণ ইরানে বন্দর আব্বাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওয়াশিংটন জানিয়েছে তারা সংঘাত বাড়াতে চায় না, তবে নিজেদের বাহিনী নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত 24 ঘণ্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী মৃত শিশুদের মধ্যে 6 জনই ঢাকা বিভাগের। এছাড়া বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলাট থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও ও বায়ুসেনা গতকাল পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল ক্ষেপণ সম্পন্ন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সেই লক্ষ্যে মার্কিন দেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। গত 24 ঘণ্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। খবর শেষ হল, এরপরেই স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলচর।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: এবারে লোকগীতি শুনবেন হরেকৃষ্ণ দাস বাউলের পরিবেশনায়।

হরে কৃষ্ণ দাস বাউলের পরিবেশনায় এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশবাণী শিলচর। লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ধীরঞ্জন চক্রবর্তীর শৃখোল বাদন।

লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ধীরঞ্জন চক্রবর্তীর শ্রীখোল বাদন। আকাশবাণী শিলচর। অল্প কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে শুনবেন হিন্দিতে সংবাদ।

এতক্ষণ গীত শুনলেন রত্নদীপা নাথের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, এখন ভজন শুনবেন বিশাল সোনারের পরিবেশনায়।

ভজন শুনলেন বিশাল সোনারের পরিবেশনায়, আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে।

0: आप सुन रहे हैं विविध भारती।
1: सखियों के दिल की जुबान। हेलो सहेली।

এবো আকাশবাণী শিলচর প্রোগ্রাম খাই রসিনে হামজৌ মাকাশৌ মা খারিহি সাইনচিনি ইচিনি ডিমাসা প্রকাম চেন্দু মিডিয়াম ওয়েবনি মিটার রচাতাম বিশাতাম মাগনি পয়েন্ট মাকথাম মাগনি গ্রাউটে রচাচাই মাকনজাই কিলো হারসা অডেহে এফএমনি রচাশি মাগনি পয়েন্ট মাকথাম মেকা হারসা দিনী সুক্রি পুসাইন মে বুদানী সাইনজাই ইংরেজি মাইথাইনি রজিংনি মাইথাই কন্দ চিনি ডিমাসম দিনে খারে নাম আর্জায়া সচিন খুরং আর্জাবতাই প্রোগ্রাম থাইসেন এবার দিনী আর্জায়া প্রসঞ্জিত পাঞ্চনী খুরং আর্জাবতাই খালাই নাম

엔 치니 그라우 좀 아크나리 낭 아카스바니 실처 그라우 좀 아프리디오 오니메스 버먼 Election Commission Bidhan Sabha election Azobleba Rajibutu Niprang election Code of Conduct Dara Doparia Bake Sugpinka Election Commission me ha habai tei tei sine dara jang Assam ke lapai Kerala Tamil Nadu Pachim Bengal de Puducherry ebo Rajib Boa Niprang election ni result bai Azobleba ni ekhon anni election Code of Conduct Doparia Bake me Niprang Sugpinka tei bai Shoka Assam ha BJP Rajkhandi Bojom Bosong Jahi Khae ba NDA Thu Bojom ebo Bodai ni Sanjik ni Khale আলংথম্বা সরকার চালে মানে সময় ফানাং রাজ্যে বিজেপি মেল হজা দিলীপ শৈকিয়াকে লাপাইয়ে যার নিয়ে বুজবনি টাঙ্করা হজা টাউগারও গৌহাটে বৈশিষ্ট্যনি অটল বিহারী বাজপেয়ী ভবনহা সময় পারিবনি খুশি হাবার গৌশিশিয়ে চালে পুনে মেল খুশি খামলেখা রাজ্যে বিজেপি মেল হজা মংসি শৈকিয়া মেল খামলেপনি এখন হা গ্রাউজমারিয়ারী বাহা সানিবা এবুডাইনি সাইনজিকনি খালি গৌহাটে খানাপারানি ভেটেনারি কলেজ নি মলয়ম হা সরকার গদাইন কাম্পিন মানে সময় পারিনা মেলহজা মংসি শৈকিয়া সাইন্তিপাক ধু সমাইফারিমানী প্রোগ্রাম হা মানগান মন্ত্রীসক নরেন্দ্র মোদী নাওরাই হজা জাহি বজম দং লুকুহা কেন্দ্রী নকন আইসমন্ত্রী অমিত শাহ বিজেপি হায়ংনি মেলহজা নীতিন নবীন কালাপি এনডিএ টু বজং সরকার খামেবা রাজ্যের মন্ত্রী হজা টু অডেহে জুড়িয়া মন্ত্রী হজা টু বজম দং দেশ গিবিং হা মিয়া অপারেশন সিন্দ্র সালেবানী মাইটিসি সভা মানিলাইকা লাইলেংবা মাইটিহা মিয়ানী বসেনা অপারেশন সিন্দ্র সালেহে পাকিস্তানী আফাথয়াবা কাশ্মীর হা চাদু এচারনি কাঠাইসকুটা গাঠে গক্রিবা লাইলেংবা মাইটাইনি এপ্রিল বডাইনি সাইগনকনি খালি পাহালগাম হা দাবহিয়ারকে কাটোপ্লিম্পানী অপারেশন সিন্দুর সালেহে মাংসাই লাভাহা নিয়ে টিকেব হরদাশিলাই চাদু এসারকে হাকমা খাইপুকা দেশনি প্রেসিডেন্ট গেদেমাচে দ্রৌপদী মুর্মু ভাইস প্রেসিডেন্ট গেদেমা সিপি রাধাকৃষ্ণন অপারেশন সিন্দ্র সালেবানী মাইটি শিশুবা মাইপাহী এলাই অপারেশন খাইবাকে দেশকে রাউকি নাইস ডেংবাহা গ্রাউসি খাইবাকে লাপাহি শান্তি কসাই মজাং দাউবহিয়ারুকে আকমা খাইবানী মাংসাই লাপানী অপারেশন সেটিহি বৌটাই শান্তিবা কেন্দ্রীয় লেবার অর্থে এমপ্লয়মেন্ট নাইসমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া মিয়া নিউ দিল্লী এমপ্লয়ী স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন মেডিকেল কলেজ হসপিটাল হা বিশাখ নিয়ে মাইটাই নিয়ে রাতু এবার সাকুরি ডাঙ্গের ফান্টা দেশ গিবিম হা মাইটাইসি নিয়ে স্বাস্থ্য পরীক্ষা খেলাইবার মিশন দারা মাপে জেন্দিকা এবং মিশন কে দারা মাপে জেন্দিহে মন্ত্রী মনসুখ মান্ডবিয়া শান্তিবা মন্ত্রী নরেন্দ্র মোদী বসং চহী চলে এবার কেন্দ্র সরকার লাইলেন এবার মাইটাইজি নিহা দেশ নিয়ে সাকুরি ডাঙ্গের অটোটে চালাই রে বলমনে মান মাইডৌখা মন্ত্রী মনসুখ মান্ডবিয়া শান্তিবা সরকার চাকুরি লামা খাইকদ মনে বসেনপ্রং বৌঠক পালং বনি ক্লাহিনিং দেশহা ডাঙমনাও জিমনে লামা মাইফি হিথয়ের ফান্তাহা মাকটাম পয়েন্ট মাগনি ফান্তা নাখাইডৌখা কাছাৰ পুলিচ গ্ৰাউমুখ মাইহে শিলচৰ তাৰপৰ ৰামনগৰ এফ চি আই লামানে আক্ৰমালিনী নকহা অপাৰেশ্যন চলিহে ইটালী হা শ্লামিয়াবা নাইন এম এম পিষ্টল কুলি গ্ৰংম মাছে চাইনিজ টাইপ গ্ৰেনেড মোবাইল মাছিয়ে কেচা লাইছিলেব্ৰা মাইফাকা দাংগজাহে দংগুপতিহে টিচিং জাউহে পুলিচ লাইশ্ৰাম টিকান মেথেই অডেধে মনালিসা চানু বুমনে মশানজি গিনিকে ৰিমহে চিংৰি কিঠাই দুটিহে কাছাৰ পুলিচনি ক্ৰাইম ব্ৰাঞ্চনি জুৰুয়া পুলিশ সুপার রজত কুমার পাল যিনি ক্রাউজমার ইয়ারসানে সাইনটিবা শ্রীভূমি রোডে হাইলাকান্দি জেলা ডাকনা হায়ংনি লোক আদালত খামডু শ্রীভূমি রোডে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট সেশন জাজ নস্কংহা ডাকনা লোক আদালত খামডু ডাকনা খামকিনিয়াবা লোক আদালত হা জিলাগ্নিনি গিবিন গিবিন দিশা ফ্লেংকহা বিচার চলি ফ্লাঙিয়াবা বুটুকে সানলে ফ্লেং রিহি দেওয়ানে অটোটে ফৌজদারি কেস বুটুকে ফ্লেংনাং বনে বারাবো কেস বুজম রিয়াসানি গিবিন গিবিন নাম কর্ম যায়বা শিকে সানলে ফ্লেং রিনাং শ্রীভূমি রোডে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট সেশন লিগেল সার্ভিসেস অথরিটিনি গেদেনিপ্রং ডাকনা খামগিনাবা লোক আদালতকে লামজলে মানে খানচুডু গ্রাউডি মাজাং গ্রাউজমা পরিবা দিনে দে এরানিং জামখা আকাশবাণী শিলচর ডাকনা সুক্রি সাইকুলা ডাকনা সিংশ্রী বসাইনি জিনিটি মাসার ব্রহ্মা দৌনাং রবীন্দ্র জয়ন্তী মাইপাহি রবীন্দ্র রিজাবটাই ওরদে রবীন্দ্র থাইরিলি খনারি নাং ওদেহে সাইনচিনি গ্রাউজমা প্রোগ্রাম খানায় সিনে হামজমা কাসমা খনারি পিনলাহি দিনে জিনিটি মাসা প্রোগ্রাম এরানিং সেজামগার ডু জু থাই

এতক্ষণ ডিমাসা অনুষ্ঠান শুনলেন আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজিতে সংবাদ শুনবেন।

0: आकाश बनी शिलचर।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
0: অনুষ্ঠান পরিচিতি পড়ছি, প্রথমে আজকের বাকি অনুষ্ঠানগুলি। যুববাণী সন্ধে ছটা বেজে পনেরো মিনিটে, সন্ধে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে চাষাবাদের কথা। অনুষ্ঠানে শুনবেন এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে শেখর ভট্টাচার্যের একটি কথিকা। আজ দ্বিতীয় পর্ব শোনা যাবে। রাত নটা বেজে পনেরো মিনিটে দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি অমৃতবাণী সকাল ছটা বেজে পাঁচ মিনিটে, সকাল ছটা বেজে দশ মিনিটে বন্দনা, সকাল ছটা বেজে তিরিশ মিনিটে খেতে খামারে। লোকগীতি শুনবেন সুখবিলাস বর্মার পরিবেশনায় সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে, বেলা এগারোটা বেজে তেত্রিশ মিনিটে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। তাছাড়া দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে লোকগীতি শুনবেন রূপমের শিল্পীদের পরিবেশনায়। সুপ্রভাত সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে, সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে দেশবন্দনা। রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল সাতটা বেজে চল্লিশ মিনিটে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে সকাল আটটা বেজে চল্লিশ মিনিট ও দুপুর একটায়। সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট, বেলা দশটা বেজে তিরিশ মিনিট, বেলা বারোটা, রাত সাতটা বেজে পনেরো মিনিট ও রাত আটটা বেজে কুড়ি মিনিটে হিন্দি ছবির গান। সকাল নটায় শুনবেন সঙ্গীতালেখ্য তোমার সুরের ধারা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল নটা বেজে তিরিশ মিনিটে শুনবেন বোধাদিত্য মুখোপাধ্যায়ের সেতার বাদন। লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এম আর গৌতমের কণ্ঠে ঠুমরি শুনবেন রাত সাড়ে আটটায়। বাংলা ছবির গান বেলা দশটা ও সন্ধে ছটা বেজে পনেরো মিনিটে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রবি প্রণাম শুনবেন বেলা এগারোটায়। বেলা এগারোটা বেজে তিরিশ মিনিটে শুনবেন অনুষ্ঠান আমার কথা। অনুষ্ঠানে নিজের কথা বলবেন পাপিয়া সেনগুপ্ত। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শুনবেন বেলা বারোটা বেজে তিরিশ মিনিটে। দুপুর একটা বেজে চল্লিশ মিনিটে প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে বটুক নন্দীর গিটার বাদন শুনবেন দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে। মণিপুরী অনুষ্ঠান বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিটে, বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ডিমাসা অনুষ্ঠান। চাষাবাদের কথা সন্ধে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে, এতে বিভিন্ন রকম রোগ নিয়ে বলবেন ডক্টর অপূর্ব নাথ। রাত আটটায় শ্যামাসঙ্গীত শুনবেন মেঘরাজ চক্রবর্তীর পরিবেশনায়। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত নটা বেজে পনেরো মিনিটে, রাত নটা বেজে তিরিশ মিনিটে শুনবেন নাটক গৃহপ্রবেশ। অনুষ্ঠান ক্রীড়াঙ্গন শুনবেন রাত দশটায়। অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর।

0: শ্রোতা বন্ধুরা, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যুববাণী অনুষ্ঠান। অনুষ্ঠান স্বরচিত কবিতা পাঠের আসর। আজকের এই মধুর আসরে আমরা আপনাদের নিয়ে যাব এমন এক ভুবনে, যেখানে শব্দেরা জীবন্ত হয়ে ওঠে, ছন্দেরা মিশে যায় হৃদয়ের স্পন্দনে। এখানে নেই কেবল উচ্চারণ, আছে অনুভবের গভীরতা। নেই কেবল ছন্দের শৃঙ্খল, আছে ভাবনার মুক্তি। জীবনের প্রতিটি মুহূর্তে যে হাসি, কান্না, স্বপ্ন, ভালোবাসা আমাদের ঘিরে থাকে, সেই সব গল্প আজ ফুটে উঠবে আমাদের কবিদের নিজস্ব ভাষায়, তাদের মনের রঙে রাঙানো কবিতায়। এই আসর শুধু কবিতা পাঠ নয়, এটি এক আত্মিক যাত্রা, যেখানে কলম হয়ে ওঠে হৃদয়ের প্রতিধ্বনি আর শ্রোতারা হন সেই প্রতিধ্বনির সাক্ষী। চলুন একটু থামি এই ব্যস্ত জীবনের তাড়াহুড়োয়, চলুন মিশে যাই শব্দের জাদুতে, ছন্দের মায়ায়, অনুভূতির আলোক রেখায়। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন শ্রীভূমি শহর এবং বদরপুর শহর থেকে কয়েকজন প্রতিষ্ঠিত এবং উদীয়মান মহিলা কবিগণ। তাদের রচনা, তাদের কবিতা শুনে নেব তাদেরই কণ্ঠে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের স্বরচিত কবিতা পাঠের আসর। আপনাদের সবাইকে প্রথমে স্বাগত জানাচ্ছি আজকের এই স্বরচিত কবিতা পাঠের আসরে। প্রথমে স্বরচিত কবিতা শুনে নেব শ্রীভূমির একজন প্রতিভাবান যুবা মহিলা কবি চান্দ্রী দেবীর কাছ থেকে।
1: নমস্কার, আমি চান্দ্রী, পাঠ করছি কবিতা ইতিবৃত্ত। শরতের উৎসব মুখর দিনেরা চলে যায় হেমন্তের ডাকে, বিহঙ্গের গুঞ্জনে ঘুম যেন ভাঙতে যায় না। ঝাপসা কোনো এক পথ চোখের গভীরে আমার অপেক্ষায় ছিল, চিনতে পারাটা হয়ে উঠল দুর্বিষহ। করস্পর্শে ধুলো রাস্তরণ সরিয়ে দিলাম, হে কোন পৃথিবী, আবার কি খুব কাছের। নিজস্বতার হারিয়ে যাওয়ার গন্ধ পাই, টি স্টল থেকে নির্গত হওয়া উড়ন্ত কালো ধোঁয়ায়, প্যাজা তুলোর মতো সাদা মেঘ, হিমেল বাতাসের ছোঁয়া, ভোরের কুয়াশার প্রতি নাছোর বান্দা আত্মিক টান, ফুলের সঙ্গে প্রজাপতির নিবিড় সম্পর্কের মাধুর্য। কলম এখন আর কবিতা হয়ে ঝরে পড়ে না, এ কোন অভিশাপের দায়ভার নিয়ে চলেছি জানা নেই। সময়ের কিছু পূর্বে এই সকাল আমায় কাছে ডেকে বলেছিল, গোটা কয়েক পাতায় বৃষ্টিত প্রেমের ইতিবৃত্ত। কাজল মাখা চাহনি আঁকড়ে ধরল সরীসৃপের মতো, কোথাও গিয়ে হারকেও জয় ভাবতে শুরু করলাম। একেই হয়তো সবাই বলে ভালোবাসার অপর নাম, কত বসন্ত অবজ্ঞা ছুড়ি দেখিয়ে বিদায় নিল।

0: প্রশ্ন জাগে, চারিদিকে আজ আলো, অথচ আঁধারে শামিয়ানায় মুখ ঢেকে যাচ্ছে কেন? উত্তর এলো নীরবে। নীরবতাই জানান দেয় বহুকাল ধরে যাপনে ব্যস্ত অভিশাপের কবলে আশীর্বাদ। হেমন্তের স্তব্ধ আলো আধারময় মূর্ছনায় অদৃশ্য ক্ষত নাড়া দিয়ে যায়, একবার নয় কোটি কোটি বার। জীবনের প্রতিটা দিনে এই সকাল দুঃস্বপ্নের বেশে সন্নিকটে আসে। কেন, কিসের জন্য, কি কারণে? এই তিনটে শব্দের পাশে সর্বদা বিরাজমান প্রশ্নবোধক চিহ্ন।
1: অসাধারণ, অসাধারণ, যেমন লেখা তেমন আবৃত্তি। এবারে চলে যাচ্ছি শ্রীভূমির আরেকজন অসাধারণ কবি সুস্মিতা ভট্টাচার্যের কাছে। তার কাছ থেকে তারই একটি কবিতা শুনে নেব।
2: কবিতা দহন চাই। হাজার দ্রৌপদীর বিবর্ণ বস্ত্র, কুরুক্ষেত্র আজ রণক্ষেত্র নয় কেন? বর্ণমালার বোকা কথারা চুপি সারে চোরাবালিতে কানামাছি খেলে, রুধির তৃষ্ণা আজ বড্ড প্রবল। তোরা তার অভিশপ্ত পৃথিবীর পঞ্চম বিশ্বযুদ্ধ, তোদের জুলফির তীর তীরে ঘাম দিয়ে তোদের নথ ডোবানো পুকুরে ধৌত করব। শামুকের গন্ধে এতটা বেহুশ হবি যাতে তোদের অধিবৃত্ত রক্তের অস্থিরতায় মুখ লুকবে। আত্মকামী অহেতুক স্বপ্নের নাটাইহীন বন্ধনে তোদের ফাঁসির মঞ্চ তৈরি হবে। তোদের লাশগুলোকে আবার লাশ করে কালো ঘুড়ি ওড়াবো, ওড়না বানিয়ে ঢেকে দেব তার সমস্ত অপমানকে। ও কি জানে তার রক্ত লেগেছে আমার অবয়বে? ও কি জানে তার সত্য

0: পানির শব্দ আমাকে ঝাঁঝরা করছে মুহূর্তের গভীরে। তার দাগ কাটা সাদা পোশাকটা আজ লেপ্টে আছে সমাজের সবুজ বারান্দায়। লাশ কাটা ঘর অপেক্ষায় আছে আরো কিছু নিথর দেহের। আমার দেহে গড়ে উঠুক তার রক্তের লেলিহান তুফান। স্তূপ করা থাক আরো কিছু শ্মশানের খাদক যেখানে স্বজনকে বাঁচিয়ে রাখার অভিসন্ধি জাগে। ধর্মঘট, মিছিল, পাপের বোঝায় প্রজাপতির পাখা বন্ধ। গান্ডীবের টঙ্কার চাই, খড়গের প্রহার চাই, তোমাকে বপিত করে লোমকূপে দহন চাই।
1: অসাধারণ অসাধারণ, এত ভালো লাগলো সত্যি।
2: এবারে শুনে নেব শ্রীভূমি থেকে কবি প্রগতি দে চৌধুরীর একটি কবিতা। বর্তমানে তিনি ব্যাঙ্গালোরে থাকেন, তো শুনে নিই তার একটি কবিতা।
3: আমার বাবা, যখন আমি প্রথম পথে হাঁটি, আমার ছোট হাতটা তখন তোমার হাতের মুঠোয়। যতই খুশি হোক না পথ ভাঙা, আমার আবার কিসের হবে ভয়? বাবা, তুমি সাথে আছো তো নিশ্চয়। তোমার হাত ধরেই আমার প্রথম নামা জ্বলে, কতটা গভীর ভাবতে আমার গেছেই তখন বয়ে। ঢেউয়ের সাথে নিত্য খেলা আমার, বাবা তুমি আছো তো আঙুল ছুঁয়ে। রোদটা তখন হোক না যতই চরম,

0: বাবা, তখন তোমার ছায়ায় আমি, চোখের কোণে এক ফোঁটা জল আমার, তোমার কাছে তা ছিল যে হীরার চেয়েও দামি। আজকে আমার একলা আকাশ জল ছল ছল অনেক অভিমানে, তোমার ফুল বাগিচার ছোট্ট পরী বাইছে দাঁড় সাগরের ওই মাঝখানে। মারে বলে ছাপিয়ে পড়া তোমার বিশাল বুকে, সেই আমি জানি বাবা, আজও আছে আমার মাথায় তোমার হাতখানি।
1: দারুণ দারুণ, খুব ভালো লাগলো।
2: এবারে চলে যাচ্ছি বদরপুর শহরের একজন কবি মঙ্গলা দত্ত রিমির কাছে, তার কাছ থেকে তার একটি কবিতা শুনে নেব।
3: স্বরচিত একটি কবিতা চেনা। নীল দিগন্তের বুকে জমা মেঘেদের মিছিল ছুঁয়ে ছুটে চলা আশ্চর্যের নাম চেনাব। নতুন ভারতের নতুন ইতিহাস, সৃষ্টির আঙিনায় অভিনব প্রাপ্তির আরেকটি নাম চেনাব, স্বর্গারোহণের অন্য নাম চেনাব। হ্যাঁ, ঠিক তাই, স্বর্গারোহণ। ভূস্বর্গ কাশ্মীর, যেখানে মেঘেরা কথা বলে কোনো ডানাকাটা পরীর সাথে, আবার সাদা আঁচলে ঢাকা বুকের উষ্ণ পরশে গা ভাসায় সদ্য প্রেমে পড়া কোনো প্রেমিক। ফুটন্ত কুসুম সম হাসিতে যেখানে দৌড়ে বেড়ায় কোনো ছোট্ট শিশু, যেখানে মায়ের কোল জুড়ে থাকে শান্ত তুষারির মতো কোনো ঘুমন্ত মায়াবী মুখ, সেই ভূস্বর্গ কাশ্মীরে এক পলকে পৌঁছে দেওয়ার নতুন নাম চেনাব। শুধু একটি সেতু নয়, কাক ভরে তুষারপাতে সিক্ত হৃদয়ের জানালায় নতুন দিগন্ত দেখার আরেক নাম চেনাব। যে ভারত থামতে শিখেনি, যে ভারত জানে কিভাবে রুখে দাঁড়াতে হয়, সমস্ত বিশ্ব যখন ক্লান্তির ঘুমে হামি ভরে, ভারত তখন রাত জাগে নতুন ইতিহাস গর্বে বলে। ওরা যখন ইতিহাস পড়তে ব্যস্ত, ভারত তখন ইতিহাসের মিনারে খোদাই করে সোনালি আভায় নিজের নাম চেনাব, চেনাব, চেনাব।
1: দুর্দান্ত কবিতা এবং অসাধারণ পরিবেশনা। এবারে শুনে নেব শ্রীভূমিরই একজন অসাধারণ কবি বনানী চৌধুরীর একটি কবিতা তারই কণ্ঠে।
4: জীবনের হেমন্ত বেলা, কোনো এক হেমন্তের সকালে পরিচয় হয়েছিল দুজনের, সোনারং ধানের মতো জীবন হয়ে উঠেছিল স্বর্ণিম। কোনো এক হেমন্তের পূর্ণিমা রাতে মিলন ডোরে বাঁধা পড়েছিল দুটি জীবন, রাশের চাঁদের সাথে জছনায় ভেসেছিল দুজনে, নির্বেজাল স্বপ্ন বুনতে বুনতে কত দূর তারা হেঁটে যায় হেমন্তের কুয়াশা মাখা পথে। আবার কোনো এক হেমন্তে নেমে আসে অকাল বৈশাখী, দুটি জীবনের পথ যায় সরে,

0: দারুণ দারুণ, মুগ্ধ হয়ে গেলাম। এবারে চলে যাচ্ছি শ্রীভূমিরই আরেকজন প্রতিভাবান কবি সোনালী গোস্বামীর কাছে। তার কাছ থেকে তার একটি কবিতা শুনে নেব।
1: নমস্কার, আমি সোনালী গোস্বামী। আমি আমার একটি স্বরচিত কবিতা ওই আকাশের নীলে পাঠ করছি। ওই আকাশের নীলে কল্পনার ডানায় চেপে ঘুরে ঘুরে যদি বেড়াতাম পৃথিবীর অপরূপ রূপে, চোখের পাতায় মুগ্ধতার ছোঁয়া পেত, পরম তৃপ্তির আস্বাদনে মনের কোণে ভাবনা অবিরত, মলয় বাতাসে

0: ভেসে উঠত হৃদয়ের শব্দগুলি, চিরনতুনের যাত্রাপথে কল্পনার ঝুলি। আঁকিবুকি ছাড়া দৃশ্য বড়ই বেমানান, তাল বেতালে হৃদয় যন্ত্র কেবলই পেশামাল। সব রকমের শোভা আপন রূপ নেয় দিনের শেষে, ভাবনার বসে হৃদয় আকুল প্রতিক্রিয়ার আবেশে। মনের সেকল মুক্ত হয়ে সংকোচতার নিবারণে, মহাবিশ্বের সুখ সায়রে ভাসমান তরি সন্ধিক্ষণে। ওই আকাশের নীলে মনের যত গোপন কথা, হৃদয় বিনার সুরল হরি নতুন সুরে তাতে বাধা। সময়ের চাপে নতুন ধাপে এক আকাশের তারা, চন্দ্র সূর্য আপন দিশার চলনে মাতোয়ারা। ধন্যবাদ।
1: অসাধারণ অসাধারণ। এবারে চলে যাচ্ছি বদরপুর শহরের কবি ঈপ্সিতা দেবের কাছে, তার কাছ থেকে তার একটি কবিতা শুনে নেব।
2: কবিতা রক্ত মাংসের মানুষ। সেদিন যখন আমি নার্সিং হোমের বেডে শুয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছি, হাজারটা ভয় মনের মধ্যে কাজ করছে, ভয়ে ভয়ে ঘেমে নেয়ে আকসার হয়ে গেছি, না জানি কি হবে। শত কষ্টের মাঝে তবু মনে মনে বাসনা করছি রক্ত মাংসের একটা মানুষ হোক, কিন্তু ততক্ষণে ওটি রুমের বাইরে ভিড়, পৃথিবীর সব পাণ্ডুলিপি আয়োজন করে যেন বসেছিল নারী গর্ভে তিলোত্তমা নয় তিলোত্তমের অপেক্ষায়। এই চাওয়া এবং পাওয়ার দ্বন্দ্বে মানুষ পেলাম কই? সেই চড়া উত্তেজনায় ভাগ্য যেন ভিড়ের মুখে তুড়ি মেরে বলল, সব চাওয়ায় কি পাওয়া যায়। সেদিন নারী গর্ভে জয় ঘোষণা করে তিলোত্তমাই এল, পারেনি এ ভিড় সদ্যজাতের লিঙ্গ বদলাতে, পারেনি এ সমাজ তিলোত্তম ও তিলোত্তমাকে মানুষ করে ভাবতে। হ্যাঁ, ভবিষ্যৎ ভবিষ্যৎ সমাজ সৃষ্টি করে রেখেছিল তিলোত্তমার জন্য হাজারো নোংরা বাউন্ডারি বাল। হ্যাঁ, পেরোতে হয়েছে ওকে, পেরোতে হয়েছে হাজারো নোংরা কুদৃষ্টির ঘন ঘটার মধ্যে দিয়ে, উজ্জ্বলে জলজল করা প্রদীপের তলার কালো অন্ধকারাচ্ছন্ন সমাজের আসল মুখোশ তিলোত্তমা দেখেছে। হ্যাঁ, হয়েছে তার হাজার বার হাত বদল, পড়েছে সে নানান পুরুষ নামক যৌন যন্ত্রের হাতে। সেখান থেকে তিলোত্তমা আজ IAS, শত শত নোংরামি ভণ্ডামিকে নৎসাত করে দিয়ে তিলোত্তমা দেখিয়ে দিয়েছে সে নারী গর্ভে রক্ত মাংসের মানুষ। সে শুধুই মানুষ, না নর না নারী, সে শুধু মানবী। যে পরিচয় সে ওটিরুমের বাইরে থাকা ভিড় কিংবা এই সমাজ তাকে দেয়নি, সে পরিচয় তিলোত্তমা নিজে খুঁজেছে। সে হয়ে উঠেছে রক্ত মাংসের মানুষ। হ্যাঁ, একটা রক্ত মাংসের মানুষ। ধন্যবাদ।
1: গায়ে কাঁটা দিয়ে উঠল, সত্যি অসাধারণ। এবারে শ্রীভূমির কবি চান্দ্রী দেবের কাছ থেকে তার আরেকটি কবিতা শুনে নেব।
3: ঝিনুকের বুকে সিংহলের স্রোতে ভেসে যায় আহ্লাদে পরিবেষ্টিত অনুরাগের দুপুর, গভীরে আরো গভীরে জন্ম নেওয়া ঢেউ আছড়ে পড়ে নামহীন ধুলি কণায়, মিশে থাকা ঝিনুকের কায়ায় হাজার বছর হেঁটে চলে গেলেও একবার ঝিনুকের বুকে কান পেতে শুনে দেখো, অবশ্যই শুনতে পাবে ভালোবাসার কণ্ঠস্বর।
1: অসাধারণ। এবারে শ্রীভূমির কবি সুস্মিতা ভট্টাচার্যের

0: আজ থেকে আরেকটি কবিতা শুনে নেব।
1: ওমে ওমে, তোর জন্য আজ মিছিল কেন? ওমে, তোর জন্য সবাই কাঁদে কেন? মৌনতা যৌনতার শিকার, এটাই তো স্বাভাবিক, তারপরও নাকি দোষী নয় কুরুসভা? রাজপথে আজ আগুন, তাদের চোখে ফাগুন, হাতে মোমবাতি পুড়ে ছাই, তবুও বিচার চাই। তুমি কারো কাছে ধার চাইবে না রৌদ্র আকাশের, ধার করা সূর্যও তোমাকে নিয়ে ছিনবিনে খেলবে। বাসে ঘাটে ট্রামে তুমি রোজ নকশি কাঁথার বকুল ফুল, এক্সরে মেশিনের জেরক্স কপি তোমার দেহের প্রতিটি অঙ্গ। মার্ক টোয়েনের কলমে বসে অধিকার পেতে চাও, তবে যে আবার জন্ম নিতে হবে ল্যাবরেটরির সোহিনী হয়ে, পুঞ্জপুঞ্জ যৌবনের মেঘকে গুড়িয়ে ফেলে দামিনী হয়ে ঝলসে ওঠো। দেখো সমাজ দেখো, তোমার হৈমন্তী আজ শাস্তির চন্দরা।
0: বাহ, গায়ে শিহরণ জাগানো কবিতা, অসাধারণ লেখা, অসাধারণ পরিবেশনা। এবারে শ্রীভূমির কবি প্রগতি দে চৌধুরীর আরেকটি কবিতা শুনে নেব।
2: গন্তব্য আমার টেরেসের ওপারে যে গাছটা, দিন শেষে তার শরীর থেকে ফুলগুলো একে একে ঝরে যায়, তবু প্রতিদিন আগুন রঙের লাল ফুলে ভরে উঠে। ইউক্যালিপটাসের ডালে পাখিটির বাসা তৈরির চেষ্টা বাতাসের ঝটকায় কুই চলে যায়, সে আবার খড়কুটো জড়ো করে। এগুলো আমার জীবনের গোড়ায় প্রতিদিন জল ঢালে, তারপরেও আমি মৃত্যুর দিকে হাঁটতে থাকি।
0: মন ছুঁয়ে যাওয়া কবিতা, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা। এবারে কবি চান্দ্রী দেবের আরেকটি কবিতা শুনে নেব।
3: সেই মেয়ে, আমি সেই মেয়ে, চোখে মুখে আড়ষ্টতার কালিমা পিছিয়ে দেয়নি বিষণ্ণতার গোল টেবিলে। হারবে না কঠিন পরিস্থিতি, পাথর ছুঁড়ে ফেলুক অপরিমিত ব্যঙ্গাত্মক উক্তি, আমি লক্ষ্যে পৌঁছানোর মেয়ে, আমি সেই মেয়ে। ধন্যবাদ।
0: বাহ, খুব ভালো লাগলো। আমাদের সময় যেহেতু ফুরিয়ে আসছে, শেষ কবিতায় চলে যাব। শেষ কবিতা শুনে নেব কবি বনানী চৌধুরীর কাছ থেকে।
4: জুবিন গার্গ। যে কণ্ঠের জাদুতে মুগ্ধ প্রতিজন, সে লিখে রেখে যায় তার ভবিষ্যৎ, সে জীবনের জল ছবি রেখে যায় মায়াবী রাতের বুকে। শরদ বাতাসে আজ আগমনী নয়, বাজছে শুধু এক মায়া ভরা কণ্ঠ মায়াবিনী রাতের বুকে। এই মাটির বুকে শরতের শিউলি শোনায় এক মাটির মানুষের গান, শরতের মেঘে দেখা যায় তার প্রতিচ্ছবি। পাখ পাখালির সাথে যার বন্ধুত্ব, জাত পাতহীন এক অমর জীবন, অসমের মানুষের একান্ত ভালোবাসার জুবিন গার্গ।
0: সত্যি অসাধারণ একটি কবিতা। আমাদের আসাম তথা ভারতবর্ষে সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র তথা আমাদের সকলের প্রাণের মানুষ প্রয়াত জুবিন গার্গকে এভাবে শ্রদ্ধা জানানো আমাদের হৃদয় ছুঁয়ে গেল। তার সুর ও কণ্ঠ আজও কোটি মানুষের অনুপ্রেরণা, চিরকাল তিনি আমাদের গর্ব। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের সক

সকল কবিদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কবিতা শোনানোর জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর কবিতা নিয়ে থাকুন। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বরচিত কবিতা পাঠের আসর। এই আসরের শেষ লগ্নে এসে মনে হচ্ছে শব্দ থেমে গেলেও ছন্দের স্পর্শ এখনও ভেসে আছে বাতাসে। আজকে আমরা শুনেছি অনেক কণ্ঠ, অনেক হৃদয়ের কথা। কবিতা তো আসলে সেই নিঃশব্দ সঙ্গী যে আমাদের একান্ত মুহূর্তে কথা বলে, যে দুঃখের অন্ধকারেও আলো জ্বেলে দেয় আর ভালোবাসার এক ফোঁটা শিশিরে ভিজিয়ে দেয় মনের ক্যানভাস। আজকের এই আসরে প্রতিটি কবি তাদের অন্তরের সেই আলোটি আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, সেজন্য তাদের জানাই অন্তরের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আপনাদের প্রত্যেকের কলমে ফুটে উঠুক আরও নতুন সকাল, আরও গভীর অনুভব। এই পৃথিবীকে মানবতার আলোয় ভরিয়ে তুলুন আপনারা, আপনাদের কবিতায়, আপনাদের কলমে, আপনাদের হৃদয়ে। সকল যুবাবন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা এত সময় আমাদের এই অনুষ্ঠানটি শুনেছেন। আজকের এই স্বরচিত কবিতা পাঠের আসর এখানেই শেষ করছি এই মধুর প্রার্থনায়। জীবন যতদিন কবিতা ততদিন, কলম যতদিন স্বপ্ন ততদিন, শব্দের এই আলোয় জেগে থাকুক মানুষ, ভালোবাসার ছন্দে মুখর থাকুক প্রতিটি হৃদয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

0: কৃষক ভাই বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষ আবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষক ভাই বোনেরা, আজ অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব একটি কথিকা, এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি। বলেছেন শেখর ভট্টাচার্য। আজ শুনবেন কথিকাটির দ্বিতীয় পর্ব।
1: বোরো ধান, তো এতে প্রথমে রয়েছে গুদামজাতকরণ। তো ভাড়ার বা গুদাম থেকে প্রথমে পূর্ণ ধান বের করে ভাড়া

বা গুদামের ফাঁক ফোকর ইত্যাদি গোবর মাটি প্রলেপ দিয়ে সেগুলো ঢেকে দিতে হবে। তারপর সেটি শুকানোর পর সেখানে দেয়ালে চুনের প্রলেপ দিলে অতি ভালো হয়। তাছাড়া অবস্থাপন্ন কৃষক ভাইরা মালাথিয়ন প্রতি লিটার জলে 10 মিনিট হিসেবে গুলে সেটা ভাড়ার বা গুদামের দেয়ালে ছিটে দিতে পারেন। এবার ধান খুব ভালোভাবে শুকিয়ে তা গুদামজাতকরণ করতে হবে। মজুদকৃত ধানের মাঝে মাঝে প্রতি 1 ফুট স্তরে নিম পাতা অথবা চালতা পাতা প্রয়োগে যথেষ্ট ভালো ফল পাওয়া যায়। অর্থাৎ মজুদকৃত ধান বেশি দিন ধরে রোগ ও পোকা মুক্ত রাখার এটি একটি অনন্য উপায়। এরপর রয়েছে নিয়মিত আউশ ধানের চাষ। এ প্রসঙ্গে প্রথমে বলছি যে উন্নত জাতগুলোর ব্যাপারে, IR 50, IR 36, জয়া, চিলারায়, লুইত এবং সোনামুখী। আর রয়েছে লুইত এবং সোনামুখী, এগুলো হচ্ছে সবচেয়ে কম কৃষিকালযুক্ত ধানের বীজ। এর কৃষিকাল হচ্ছে 100 থেকে 110 দিন। আর তাছাড়া সোনামুখী এবং লুইত দুটো জাতের ধানও কিন্তু বেশ ভালো উৎপাদন হয় এবং তার যেটা রান্নার পর যেটা অবস্থা সেটাও খুব ভালোই থাকে এবং কোয়ালিটি হিসেবে সেটা মন্দ নয়। আর বীজের পরিমাণ হচ্ছে প্রতি বিঘা ক্ষেত করতে প্রয়োজন হবে 6 কিলো বীজের। বীজ বোনার আগে বীজ অবশ্যই শোধন করে নিতে হবে। তো বীজ যথারীতি জলে ভেজানোর পর তা ইন্ডোফিল M45 অথবা ক্যাপটাপ 2.5 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে সেই দ্রবণে 1 কিলোগ্রাম বীজ 24 ঘন্টা ডুবিয়ে রেখে শোধন করতে হবে। এভাবে শোধন হয়ে গেলে বীজ ছায়াতে শুকিয়ে নিতে হবে, তারপর সেটা চারা তৈরিতে বুনতে হবে। তো চারা তৈরি কীভাবে তৈরি করবেন? মাটি খুব ভালোভাবে কাদা করে 10 মিটার দীর্ঘ এবং 1.25 মিটার প্রস্থ এবং 15 সেন্টিমিটার উঁচু একটি পরিমিত চারা তৈরি করতে হবে, যার বর্গ মিটার করলে যা দাঁড়ায় 12.5 বর্গমিটার। তো এতে মোটামুটি 600 গ্রাম বীজ বোনা যাবে। সুস্থ ও সবল চারা পেতে হলে সার প্রয়োগ বাঞ্ছনীয়। আর সারের মাত্রা হচ্ছে প্রতি 12.5 বর্গমিটার এলাকাতে, যেটা আমাদের পরিমিত বীজ তৈরির আকার। এতে পচন সার লাগবে 20 থেকে 30 কিলোগ্রাম, ইউরিয়া সার 80 গ্রাম, একক সুপার ফসফেট 80 গ্রাম এবং মিউরেট অফ পটাশ সার 40 গ্রাম হারে। এভাবেই প্রতিটি পরিমিত বীজ তৈরিতে বীজ বোনার আগে সেটাকে প্রয়োগ করে নিতে হবে। চারা তুলতে শস্য রক্ষা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এটা হচ্ছে প্রতিষেধক ব্যবস্থা হিসেবে করে নেওয়া ভালো, কারণ এরপর প্রয়োগ করলে কিন্তু সেটা অর্থনৈতিক দিক থেকে ক্ষতিকারক, অর্থাৎ টাকা পয়সাও বেশি লাগবে এবং বেশি দিন ধরে সেটাকে স্প্রে করতে হবে। তাই প্রথম অবস্থায় চারা তৈরিতে বীজ বোনার 7 দিন পর এবং হাড়ির তোলা থেকে চারা তোলার 7 দিন আগে এভাবে 2 বার 3 গ্রাম হারে ফুরাডন প্রতি বর্গমিটার চারা তৈরিতে প্রয়োগ করতে হবে। এরপর যেটা গুরুত্বপূর্ণ এদের অঞ্চলে হয়ে থাকে রোগ, সেটি হচ্ছে ধসা রোগ। প্রতি বর্গমিটার ধান খেতে 1 থেকে 2টি পাতায় ব্যাঙের চোখাকৃতি কালচে বাদামি রঙের দাগ দেখতে পেলে বুঝতে হবে যে সেটা ধসা রোগ দ্বারা আক্রান্ত হয়েছে। তো এ ধরনের দাগ দেখতে পেলেই যেটা ঔষধ প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে যে কার্বান্ডেজিম বা কার্বোফ্লোরিন 1 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে সেটা আক্রান্ত খেতে রোগ বা পোকা নাকমা পর্যন্ত প্রয়োগ করে যেতে হবে। কার্বন্ডেজিম সাধারণত ধসা রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর

এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে কার্বেন্ডাজিম যদি পাওয়া না যায় সেক্ষেত্রে ইডিফেনফস এটিও বাজারে পাওয়া যাচ্ছে, তো সেক্ষেত্রে প্রতি লিটার জলে 1 মিটার গুলে সেটাকে 15 দিন পরপর প্রয়োগ করে দিতে হবে। এবার আসছি মূল জমিতে রাসায়নিক সার প্রয়োগের মাত্রার ব্যাপারে। তো নিয়মিত আউথানে বিঘা প্রতি প্রয়োগ করতে হবে পচন সার 1.3 টন, ইউরিয়া 12 কিলোগ্রাম, একক সুপার ফসফেট 17 কিলোগ্রাম এবং মিউরেট পটাশ সার 4 কিলোগ্রাম হারে প্রয়োগ করতে হবে। আর প্রয়োগ পদ্ধতি হচ্ছে শেষ চাষের সাথে 4 কিলোগ্রাম ইউরিয়া, সম্পূর্ণ মাত্রা একক সুপার ফসফেট অর্থাৎ 17 কিলোগ্রাম এবং সম্পূর্ণ অংশ মিউরেট পটাশ সার অর্থাৎ 4 কিলোগ্রাম প্রয়োগ করতে হবে। আর বাকি যে 4 কিলোগ্রাম ইউরিয়া সার থাকবে সেটা ধানের ডেমি আসার সময় এবং বাদ বাকি 4 কিলোগ্রাম ধানে থোর আসার সময় বা তার কিছুদিন আগে প্রয়োগ করতে হবে। তো কম দিনের যাতে কিন্তু এভাবে প্রয়োগ করতে নেই, সেটাতে 2 বার প্রয়োগ করতে হবে। প্রথমবার প্রয়োগ করবেন 25 থেকে 30 দিন পর 6 কিলোগ্রাম হলে, এবং এরপর যখন ডিম ডেমি আসবে ধানে সে সময় 6 কিলোগ্রাম হারে আবারও প্রয়োগ করতে হবে। তো এবার আউশ ধানের পর আমরা আসছি কুশিয়ার চাষ প্রসঙ্গে। তো এতে এখন যেটা গুরুত্বপূর্ণ কৃষিকাজ রয়েছে সেটা হচ্ছে যে সার প্রয়োগ। তো কুশিয়ার ক্ষেত্রে বিঘা প্রতি সার প্রয়োগ করতে হবে পচন সার 1.3 টন, ইউরিয়া 40 কিলোগ্রাম, একক সুপার ফসফেট 60 কিলোগ্রাম এবং মিউরেট পটাশ সার 15 কিলোগ্রাম। অথবা যেসব কৃষক ভাই পচন সার ডিএপি সার প্রয়োগ করবেন ওনাদের জন্য ইউরিয়ার মাত্রাটা কিছু কমবে, যেমন ধরুন ইউরিয়া সেক্ষেত্রে লাগবে 34 কিলোগ্রাম বিঘা প্রতি আর ডিএপি 20 কিলোগ্রাম এবং মিউরেট পটাশ সার 15 কিলোগ্রাম। আর সার প্রয়োগ করতে হবে ট্রেঞ্চ বা নালাতে। এরপর রয়েছে কুশিয়ারের মুড়ো ধান বা মুড়ো ফসল পরিচর্যা। তো বিঘা প্রতি সারের মাত্রা হচ্ছে পচন সার 10 কুইন্টাল বিঘা প্রতি, আর রয়েছে ইউরিয়া সার 44 কিলোগ্রাম, একক সুপার ফসফেট 58 কিলোগ্রাম এবং মিউরেট পটাশ সার 13 কিলোগ্রাম। এভাবেই প্রয়োগ করে দিতে হবে। আর প্রয়োগ পদ্ধতি হচ্ছে রাসায়নিক সারের সম্পূর্ণ মাত্রা দুভাগে ভাগ করে প্রথম ভাগ মুড়ো ছাটার ঠিক 1 মাস পর এবং এর 1 মাস পর দ্বিতীয়বার প্রয়োগ করতে হবে বাকি মাত্রাটুকু সার। তো কুশিয়ার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে শস্য রক্ষা। তো এ সময় আগাছিতকারী পোকার দ্বারা ক্ষেত আক্রান্ত হতে পারে, আর সেপ্টেম্বর মাস পর্যন্ত এ ধরনের পোকার দ্বারা ক্ষেত আক্রান্ত হয়ে থাকে। তাই আক্রমণের মাত্রা বুঝে মাঝে মাঝে এন্ডোসালফান বা থায়োডান 2 মিলিটার হারে প্রতি লিটার জলে গুলে সেটাকে প্রয়োগ করে যেতে হবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এবার আসছি আমরা সাইল ধান চাষ প্রসঙ্গে। ভালো জাতের বীজ এখন থেকেই কৃষক ভাইরা সংগ্রহ করে রাখবেন। এদের ভালো জাত হচ্ছে মাঝারি বেটে জাত, পঙ্কজ, বাহাতুর, পিওলি, কুশল, লক্ষ্মী, রঞ্জিত ইত্যাদি। আর পর্যায়ক্রমিক চাষ এলাকাতে লুইট এবং সত্যরঞ্জন এ দুটো জাতি রোপণ করা চলবে। আর 28 যুক্ত জাতের ভেতর রয়েছে রঙ্গিলি, ভোকালি, আর লম্বা জাত মনোহর সাইল এবং মাসুরি। এছাড়াও ভালো জাত রয়েছে স্বর্ণপ্রভা। আর সুগন্ধি ধান বা গন্ধযুক্ত ধানের ভিতর রয়েছে কেতকি, দোহা, জোহা। বন্যার পরবর্তী সময়ে রোপণ করা জাত মনোহর সাইল এবং এন্ড্রু সাইল। ছিটিয়ে দেরিতে রোপণ করা জাত অর্থাৎ যেগুলো সাধারণত আমরা এই বন্যার পরবর্তী সময়ে ছিটিয়ে থাকি সেগুলো হচ্ছে সোনামুখী, লুইত এবং কপিলি। সোনামুখী এবং লুইত এগুলো কম কৃষিকাল যুক্ত ধান। এরপর আমরা আসছি বর্ষাকালীন শাকসবজি চাষ প্রসঙ্গে। তো বর্ষাকালীন শাকসবজির ভেতর এখন যেটা বেশিরভাগ গুরুত্বপূর্ণ ফসল সেটা হচ্ছে যে কুমড়ো জাতীয় ফসল, যেমন ঝিঙে, লাউ, কুমড়ো ইত্যাদি রয়েছে। তো এ সময় এই কুমড়ো জাতীয় ফসলগুলোতে নানা ধরনের অনিষ্টকারী পোকার দ্বারা আক্রান্ত হয়ে থাকে। তো যেগুলো যেসব পোকা এ সময় আক্রমণ করে থাকে তা হচ্ছে ফলের মাছি, ঝাঁইয়া পোকা, লাল কুমড়ো পোকা এবং
কালো কুমড়ো।

প্রতিকার ব্যবস্থা হিসেবে মালাথিয়ন প্রতি লিটার জলে 2 মিলিলিটার হারে গুলে এবং সেই মিশ্রণে 1 গ্রাম গুড় মিশিয়ে, মনে রাখবেন মালাথিয়ন প্রতি লিটার জলে 2 মিলিলিটার হারে গুলে এবং সেই মিশ্রণে 1 গ্রাম গুড় মিশিয়ে ছেঁকে স্প্রেয়ার যন্ত্রের ভরে সেটাকে ভালোভাবে আক্রান্ত ক্ষেত্রে 15 দিন পরপর ছিটিয়ে দিতে হবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কাটুই পোকা। কাটুই পোকা সাধারণত মাটির তলদেশ থেকেই গাছকে আক্রমণ করে, কিছুদিন পর গাছ মরে যায়। তাই কাটুই পোকার নিয়ন্ত্রণের জন্য মালাথিয়ন 5 শক্তিযুক্ত গুঁড়ো 50 থেকে 100 গ্রাম প্রতিটি ঝাড়ে প্রয়োগ করতে হবে, আর প্রয়োগ করতে হবে বিশেষ করে মাটির তলদেশে, কারণ কাটুই পোকা সাধারণত মাটির তলদেশে থেকে থাকে। যাই হোক, এরপর রয়েছে আমাদের মাইটস বা দইয়ে পোকা, এগুলো লেগে থাকে পাতা বা ছোট ডগা যেগুলো রয়েছে গাছের তাতে লেগে থাকে এবং সেটা চুষে

সেটাকে ভালোভাবে একান্ত ক্ষেতে 15 দিন পরপর ছিটিয়ে দিতে হবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কাটুই পোকা। কাটুই পোকা সাধারণত মাটির তলদেশ থেকেই গাছকে আক্রমণ করে, কিছুদিন পর গাছ মরে যায়। তাই কাটুই পোকার নিয়ন্ত্রণের জন্য মালাথিয়ন 5 শক্তিযুক্ত গুঁড়ো 50 থেকে 100 গ্রাম প্রতিটি ঝাড়ে প্রয়োগ করতে হবে, আর প্রয়োগ করতে হবে বিশেষ করে মাটির তলদেশে, কারণ কাটুই পোকা সাধারণত মাটির তলদেশেই থেকে থাকে। যাই হোক, এরপর রয়েছে আমাদের মাইটস বা দইয়ে পোকা, এগুলো লেগে থাকে পাতা বা ছোট ডগা যেগুলো রয়েছে গাছে তাতে লেগে থাকে এবং সেটা চুষে খায়, কিছুদিন পর গাছ শুকিয়ে যায়, মরে যায়। সেই জন্যে প্রয়োগ করতে হবে ক্যালথেন 5 গ্রাম অথবা ক্যারাথেন 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে সেটাকে 15 দিন পরপর ছিটিয়ে দিতে হবে পোকা না কমা পর্যন্ত। এরপর রয়েছে যেটা, সেটা হচ্ছে ফিউজিরাম রুটরট বা আমরা বলে থাকি সাধারণত গোড়া পচা রোগ। তো এর জন্য সবচেয়ে যেটা প্রয়োজনীয় ছত্রাকনাশক সেটা হচ্ছে ক্যাপটাপ 2 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে আক্রান্ত ক্ষেতের গোড়ার মাটিতে ভিজিয়ে দিতে হবে। এভাবেই ফিউজিরাম উইল্ট নিয়ন্ত্রণে আনা যাবে। এবার আসছি আমরা উদ্যান জাতীয় শস্য চাষ প্রসঙ্গে। এতে যেটা এই সময় সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে সেটা হচ্ছে এত অঞ্চলে, সেটা হচ্ছে কলা। এই সময় কলা চারা রোপণ করা যেতে পারে। তো মাতৃগাছের ডেমি থেকেই কলা চারা তৈরি করা হয়। সবল এবং পুরোট ডেমি বেছে নিয়ে সেটি গোড়া থেকে তুলে আনতে হবে। তারপর ডেমির চোখ নষ্ট না করে শেকড় ছেঁটে এবার ডেমির গোড়া থেকে 1 ফুট উচ্চতাতে তির্যক বা বাঁকাভাবে সেটাকে কেটে ফেলতে হবে। রোপণের জন্য এ ধরনের চারা বা সাকারের ওজন 1.5 থেকে 2 কিলোগ্রাম হওয়া বাঞ্ছনীয়। এবার চারার গোড়ায় ফুরাডন জাতীয় কীটনাশক প্রলেপ লাগিয়ে সেটা বেটে যাত 1.8 মিটার বাই 1.8 মিটার দূরত্বে, মাঝারি জাত 2.1 মিটার বাই 2.1 মিটার এবং লম্বা জাত 2.4 মিটার বাই 2.4 মিটার দূরত্বে, 90 সেন্টিমিটার দৈর্ঘ্য, 90 সেন্টিমিটার প্রস্থ এবং 90 সেন্টিমিটার গভীর গর্তে সেটাকে রোপণ করতে হবে। অধিক ফসলের জন্য বাড়ন্ত কলা বাগানে সার প্রয়োগ অত্যন্ত দরকারি, এ সময় তাই প্রয়োগ করতে হবে। তো প্রতিটি কলা গাছে 1 কিলোগ্রাম পচন সার, ইউরিয়া সার 240 গ্রাম, একক সুপার ফসফেট 200 গ্রাম এবং মেটোপটাশ সার 550 গ্রাম। তো এই সারগুলো সরাসরি গাছের গোড়ায় না দিয়ে সেটাকে গোবর বা পচন সারের সাথে মিশিয়ে 1 ফুট দূরে ছোট গর্ত করে ঘোরানো, সেটাতে প্রয়োগ করতে হবে। এতে গাছের কোনো ক্ষতি হবে না। তো প্রয়োগ পদ্ধতি হচ্ছে চারা রোপণের সময় কেবলমাত্র পচন সার প্রয়োগ করতে হবে, আর রোপণের তৃতীয় মাসে সম্পূর্ণ একক সুপার ফসফেট ইউরিয়া ও পটাশের অর্ধেকটা প্রয়োগ করা প্রয়োজন, আর বাকি থাকা অর্ধেক ইউরিয়া এবং পটাশ রোপণের 5ম মাসে প্রয়োগ করবেন। এরপর যেটা রয়েছে এত অঞ্চলে সেটা হচ্ছে কমলার চাষ। তো এই সময় কমলা চারাও চাষিভাইরা বর্গাকার পদ্ধতিতে রোপণ করতে পারেন। তো এতে 5 মিটার দৈর্ঘ্য, 5 মিটার প্রস্থ, 5 মিটার সারি থেকে সারি এবং 5 মিটার গাছ থেকে গাছ দূরত্বে রোপণ করতে হবে। আর যেটা গর্তের পরিমাণ সে পরিমাপ সেটা হচ্ছে যে 75.75 মিটার বাই 2.75 মিটার বাই 2.75 মিটার, অর্থাৎ 2.5 ফুট দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতায় 2.5 ফুট আকারের গর্তেই কিন্তু এই চারাগুলোকে রোপণ করতে হবে। এবং সাধারণত 1 মাস বয়সের সে কাটিংস যেগুলো করা হয়ে থাকে বা গ্রাফট করা হয়ে থাকে সেগুলোকে রোপণ করা ভালো, তা না হলে খুব অনেক বেশি 10 বা 15 বছর লেগে যাবে ফসল আসতে। এবার আসছি আমরা নারকেল চাষ প্রসঙ্গে, যেটা অঞ্চলে হয়ে থাকে। তো চারা রোপণ 4 থেকে 5টি তাজা পাতাযুক্ত 1 বছরের সুস্থ সবল ভালো জাতের চারা 7.5 মিটার বাই 7.5 মিটার দূরত্বে, 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার

এবং 1 মিটার গভীরতা, এ ধরনের আকারের গর্তে সেটাকে 5.5 মিটার, 7.5 মিটার, 7.5 মিটার দূরত্বে রোপণ করে দিতে হবে। এছাড়া রয়েছে শস্য রক্ষা, সুপারি এবং নারিকেল গাছে এ সময়টা খুব বেশি কুড়ি পচা রোগ হয়ে থাকে। তো রোগাক্রান্ত গাছে রাইডোমিল MZ-72 জাতীয় ছত্রাকনাশক 2 গ্রাম হারে, আবারও বলছি রাইডোমিল MZ-72 ছত্রাকনাশক 2 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে সেটা গাছের মাঝের পাতায় প্রয়োগ করতে হবে। এই গাছের মাঝের পাতায় প্রয়োগ করার অর্থ হচ্ছে যে একদম কোমল অংশে প্রয়োগ করলে সেটা অন্য জায়গায় ছড়িয়ে পড়বে এবং গাছকে তাড়াতাড়ি রক্ষণাবেক্ষণ দেবে। এরপর রয়েছে গন্ডারমা রোগ, গ্যান্ডারমা রোগ, এ রোগটিও কিন্তু এত অঞ্চলে খুব বেশি হয়ে থাকে। যে সমস্ত রোগে এখন দেখা যাচ্ছে আমাদের প্রায় বরাক উপত্যকার শতকরা 20 ভাগ বাগানের আয়তন কমে গেছে এই রোগের জন্য, তো এখন থেকে নিয়ন্ত্রণের মধ্যে না আনতে পারলে কিন্তু ভবিষ্যতে হয়তো অনেকটাই এরিয়া আমাদের বা এলাকা কমে যাবে। তো এ রোগে ক্যাপটাফ 2 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে সেই মিশ্রণ দ্বারা গাছের গোড়ার মাটি ভিজিয়ে দিতে হবে এবং সেই সঙ্গে পচন সার প্রয়োগ বাঞ্ছনীয়। এখন পচন সার বলতে নানা ধরনের পচন সার বাজারে পাওয়া যাচ্ছে, যেমন সবচেয়ে বেশি ভালো হবে যদি যেটা নিম কেক বা খৈল বাজারে পাওয়া যায়, নিমের খৈল সেটাকে পচিয়ে সেটা যদি প্রয়োগ করা যায় সেক্ষেত্রে সবচেয়ে বেশি উপকার হয়। আর বেশি আক্রান্ত গাছ সেটাকে একটা গাছের থেকে আলাদা করে দিতে হয় ড্রেন বানিয়ে, ড্রেন বা নালা বানিয়ে, যাতে এটার থেকে অন্য গাছে সেটা ব্যাপ্ত হতে না পারে। তো এরপর রয়েছে গোলমরিচ চাষ। তো গোলমরিচ প্রসঙ্গে 3টি প্রয়োজনীয় পদক্ষেপ হচ্ছে এই সময়, সেটা হচ্ছে লতাগুলো আশ্রয়কারী গাছের সাথে বেঁধে দিতে হবে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে 4 মিটার উচ্চতরে যে সমস্ত লতা রয়েছে সেটাকে ছেড়ে দিতে হবে, এতে যেটা পার্শ্ব মুকুলগুলো বেশি হবে। আর রয়েছে ফুটরট রোগ বা গোড়া পচা রোগ, সেটা যথেষ্ট হয়ে থাকে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, কাজেই রাইডোমিল MZ-72 2 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে সেটাকে প্রয়োগ করতে হবে। এরপর রয়েছে এ সময়টাই আদা এবং হলুদের চাষ করতে হবে। তো আদা ভালো জাত হচ্ছে নদিয়া, এবং এছাড়াও রয়েছে ভালো স্থানীয় জাতের কিছু কিছু যেগুলো এখন চাষ করা যেতে পারে। তো চারার পরিমাপ হচ্ছে 133 থেকে 200 কিলোগ্রাম বিঘা প্রতি প্রয়োজন হবে। আর রোপণের সময় এ মাসের মাঝামাঝি পর্যন্ত আদা এবং হলুদ রোপণ করা যাবে। তো রোপণ দূরত্ব হচ্ছে অগভীর নালাতে 25 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটার দূরত্বে রোপণ করতে হবে। আর সারের মাত্রা হচ্ছে বিঘা প্রতি পচন সার 1.3 মেট্রিক টন, ইউরিয়া 9 কিলোগ্রাম, একক সুপার ফসফেট 24 কিলোগ্রাম, মিউটো পটাশ সার 12 কিলোগ্রাম। আবারও বলছি বিঘা প্রতি পচন সার প্রয়োগ করতে হবে 1.3 মেট্রিক টন, ইউরিয়া সার 9 কিলোগ্রাম, একক সুপার ফসফেট 24 কিলোগ্রাম এবং মিউটো পটাশ সার 12 কিলোগ্রাম। তো প্রয়োগ পদ্ধতি হচ্ছে শেষ চাষের সময় নালাতে, অর্থাৎ নালাতে অর্ধেকটা ইউরিয়া, সম্পূর্ণ মাত্রা একক সুপার ফসফেট এবং সম্পূর্ণ মাত্রা মিউটো পটাশ সার, এবং বাকি অর্ধেক ইউরিয়া সার প্রয়োগ করতে হবে চারা রোপণের 2 মাস পর, চাপান সার হিসেবে সেটা প্রয়োগ করা ভালো হবে। এরপর আমরা আসছি হলুদ চাষ প্রসঙ্গে। তো এর ভালো জাত হচ্ছে লাকাডন, আর চারার পরিমাপ হচ্ছে, বীজের পরিমাপ হচ্ছে বিঘা প্রতি 266 কিলোগ্রাম থেকে 333 কিলোগ্রাম। রোপণকাল এ মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে। আর রোপণ দূরত্ব হচ্ছে অগভীর নালাতে 45 সেন্টিমিটার সারি থেকে সারি এবং গাছ থেকে গাছ, চারা থেকে চার 23 সেন্টিমিটার। তো সারের মাত্রা বিঘা প্রতি বলছি পচন সার 1.3 টন, ইউরিয়া সার 9 কিলোগ্রাম, একক সুপার ফসফেট 24 কিলোগ্রাম এবং মিউটো পটাশ সার 12 কিলোগ্রাম। সারের মাত্রা কিন্তু আদা এবং হলুদের ক্ষেত্রে একই থাকছে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রয়োগ পদ্ধতি। তো রোপণের আগে সম্পূর্ণ একক সুপার ফসফেট এবং অর্ধেক পটাশ, আর রোপণের 3 মাস পর অর্ধেকটা ইউরিয়া,

0: এবং অর্ধেকটা পটাশ, বাকি থাকা ইউরিয়া সার চারা রোপণে 4 মাস পর, 4 মাস পর প্রয়োগ করা যাবে। তো রোপণের আগে আবারও বলছি যে প্রয়োগ পদ্ধতি হচ্ছে যে রোপণের আগে সম্পূর্ণ 1 একক ফসফেট এবং অর্ধেকটা পটাশ প্রয়োগ করতে হবে, আর রোপণের 3 মাস পর অর্ধেকটা ইউরিয়া এবং অর্ধেকটা পটাশ, আর যেটা বাকি অর্ধেক ইউরিয়া সার রয়ে গেল সেটা চারা রোপণের 4 মাস পর প্রয়োগ করতে হবে। আর আদা ও হলুদ এটার ক্ষেত্রে কিন্তু বছরে অন্তত 2 থেকে 3 বার আগাছা নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া এখানেও কিন্তু ফুট রট বা গোড়া পচা রোগ বা কম রট হতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো যে বীজ শোধন করে রোপণ করা উচিত। আর যেটা নাকি মূল ক্ষেতে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলবো ক্যাপটা প্রতি লিটার জলে 1 গ্রাম করে গুলে সেটাকে প্রয়োগ করতে হবে, এবং বিশেষ করে মাটির তেই প্রয়োগ করা ভালো, এতে ফিউজেরিয়াম রট বা অন্যান্য গোড়া পচা রোগও কিন্তু আলু আদা এবং হলুদে কমবে।
1: কৃষক ভাই বোনেরা, আসলে এতক্ষণ এ মাসের বিভিন্ন কার্যসূচি, কৃষি কার্যসূচি শীর্ষক কথিকাটির দ্বিতীয় পর্ব শুনলেন, বললেন শেখর ভট্টাচার্য। কৃষক ভাই বোনেরা, আমরা সবাই জানি আগামীকাল অর্থাৎ 9 মে 25শে বৈশাখ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। রবীন্দ্রনাথ আমাদের সবার, রবীন্দ্রনাথ আমাদের প্রতিদিনের। গ্রাম শহর দেশ বিদেশ এমন কোথাও কোনো বাঙালি নেই যার জীবনে রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িয়ে নেই। তাই তার জন্মজয়ন্তীর প্রাক্কালে এবারে আসুন আসরে এখানে রবীন্দ্রসঙ্গীত শুনি অভিরূপ গুহ ঠাকুর তার কণ্ঠে।

কৃষক ভাই বোনেরা, রবীন্দ্রসঙ্গীতটি শুনলেন অভিরূপ গুহ ঠাকুর তার কণ্ঠে। আর এদিকে স্টুডিওর ঘড়ি আমাদের জানান দিচ্ছে যে অনুষ্ঠানের সময় একেবারেই শেষ, তাই পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে বিভিন্ন কথা বলার আশা নিয়ে আজকের মতো চাষাবাদের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

শুনলেন চাষাবাদের কথা। আকাশবাণী শিলচর। এখন হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনবেন। প্রথম গানটি গ্যাংস্টার ছবি থেকে জুবিন গার্গের কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনছেন। এবারের গানটি শুনবেন মধুশ্রী ও এ আর রহমানের দ্বৈত কণ্ঠে ইয়ুবা ছবি থেকে।

0: হিন্দি ছবির গানের অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34:50। এখন প্রথমে বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে ও তারপর আঞ্চলিক সংবাদ আমাদের কেন্দ্র থেকে শোনানো হবে।
1: একটু পরেই

0: পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে কংগ্রেস, সিপিআই ও সিপিএম এর সমর্থন পেয়েছে। কেরলম, অসম, পুদুচেরিতেও চলছে সরকার গঠনের প্রস্তুতি। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। হান্টা ভাইরাস নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে মিলিত হন। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। পরে শ্রী শাহ রাজ্যে বিজেপিকে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন যে ভরসা রাজ্যবাসী বিজেপির ওপর রেখেছে তা যেন বজায় থাকে। নেতাদের এমন কাজ করতে হবে যাতে রাজ্যের মানুষের বিশ্বাস ভঙ্গ না হয়। দলের জয় নিয়ে শ্রী শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের জয়ের গড় ব্যবধান 28,000-এর কাছাকাছি। 9টি জেলায় তৃণমূল কংগ্রেস কোনো আসনই পায়নি। সদ্য সমাপ্ত হওয়া বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করে শ্রী শাহ বলেন, কমিশনের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়েছিল, তা সত্ত্বেও রাজ্যে 93% ভোট পড়েছে, স্বাধীনতার পর যা সর্বোচ্চ এবং ঐতিহাসিক। এই জয়ের ফলে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপি সরকার ক্ষমতায় এলো বলে উল্লেখ করেন তিনি।
1: বঙ্গাল মে 93% মতদান হুয়া হে জো আজাদি কে বাদ সবসে জ্যাদা হে অর এক ভি কমপ্লেন টিএমসি কি ওর সে ছাপা মারনে কি নাই হে বুথ ক্যাপচারিং কি নাই এক ভি নাই और जहां सैकड़ों लाशें गिरती थी चुनाव के वक्त वो राज्य के अंदर एक भी मृत्यु के बगैर दोनों चरण समाप्त हुए हैं।
0: পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে যে যে সংকল্পের কথা জানিয়েছেন তা পূরণ করা হবে। স্বামী বিবেকানন্দের মন্ত্র নিয়ে তিনি এগিয়ে যেতে চান। খোলা হবে আরজি কর ও সন্দেশখালী কাণ্ডে ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য কমিশন। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত করার ডাক দেন তিনি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারক দিয়ে কমিশন বসানো হবে। ব্যবস্থা নেওয়া হবে সরকারি অর্থ যারা নয়ছয় করেছে তাদের বিরুদ্ধেও। প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মধ্যে দিয়েই ডাবল ইঞ্জিন সরকার জনকল্যাণে কাজ করবে বলেও উল্লেখ করেন শ্রী অধিকারী।
2: মোদীজির স্বপ্ন পূরণ করে বাংলার মানুষের আশাকে পূরণ করে 60% বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে, বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে, ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে।
0: পরিষদীয় নেতা নির্বাচনের জন্য শ্রী অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের অন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এদিকে পশ্চিমবঙ্গে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা হবে। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। এজন্য জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী আজ কিছুক্ষণ আগে লোকভবনে গিয়ে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির কাছে সরকার গড়ার দাবি পেশ করেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা। ইতিমধ্যেই শহরে এসেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এবং অন্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন আবাসন ও দপ্তর সাজিয়ে তোলা হয়েছে গেরুয়া আলোয়। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কলকাতা শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে সিপিআই, সিপিএম এবং ভিসিকের কাছে সমর্থন চেয়েছে কংগ্রেস। ইতিমধ্যেই 5 বিধায়কের সমর্থনের কথা জানিয়েছে। দীর্ঘ আলোচনার পর সিপিআই এর 2 বিধায়ক টিভিকে বিনা শর্তে সমর্থন করবে বলে জানায়। 2 বিধায়ক নিয়ে

0: পিএমও তাদের সমর্থনের আশ্বাস দিয়েছে। ভিসিকে আজ এ ব্যাপারে সন্ধ্যায় সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি নয়না নগেন্দ্রন স্পষ্ট জানিয়েছেন, দলের ফলাফল স্বীকার করে নেওয়া হয়েছে, নতুন সরকার গড়তে বিজেপি কোনোভাবেই টিভিকে সঙ্গে জোট বাঁধবে না বলেও জানিয়ে দেন তিনি। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস রবিবারের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11ই মে সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে গুজরাট সফর করবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। এবছর শুরুর দিকে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্বে যোগ দেন। প্রধানমন্ত্রী আজ একটি জাতীয় দৈনিকে একটি প্রবন্ধ লিখে তথ্য জানিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে, দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানান, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোনো রকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, গত দুদিনে প্রায় 87 লক্ষ বুকিংয়ের প্রেক্ষিতে 57 লক্ষের মতো এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে 5 কেজি সিলিন্ডারের সরবরাহ। গত দুদিনে 1,11,000-এর বেশি 5 কেজি সিলিন্ডার বিক্রি হয়েছে। শ্রীমতী শর্মা বলেন, বাণিজ্যিক গ্যাস সরবরাহ বেড়েছে প্রায় 70%।
1: পিছলে দু দিন মে ভি তো হমনে লগভগ 97 লাখ ঘরো কো এলপিজি সিলিন্ডার পৌঁছায়, আর ইসকে অগেন্স্ট জো বুকিং থি লগভগ 87,66,000 থি। জো হামারি কমার্শিয়াল সাপ্লাই হ্যায় অভি ভি ও 70% পর হ্যায়, লেকিন পিছলে দু দিন মে 15,400 টন সে অধিক কমার্শিয়াল এলপিজি কি সেল হুই হ্যায়। পিছলে দু দিন মে 1,11,000 সে অধিক 5 কিলো কে সিলিন্ডার্স কি সেল হুই।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সরকার উপসাগরীয় দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। হান্টা ভাইরাসের আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু সংক্রমণের ঝুঁকি বর্তমানে কম বলে মূল্যায়ন করলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের খবর, এমভি হন্ডুরাস জাহাজে সংক্রমণের প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রোগ পর্যালোচনায় নিবিড় কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। কেন্দ্রীয় অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমান AI-171-এর চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রায় শেষ পর্যায়ে, আগামী এক মাসের মধ্যে তা প্রকাশ করা হতে পারে। গান্ধীনগরের গিফট সিটিতে আজ এক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। তিনি বলেন, মন্ত্রক দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির আর্থিক সহায়তা প্রদানের কাজে নিরন্তর নজর রেখে চলেছে, দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গত বছর 12 জুন লন্ডনগামী বোয়িং 787 আহমেদাবাদ থেকে উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই আবাসিক এলাকায় ভেঙে পড়লে 260 জন প্রাণ হারান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের ক্ষমতায়ন এবং নিরাপত্তা সীমান্ত সুরক্ষাতে সীমাবদ্ধ নয়, তা সমাজ, পরিবেশ এবং নাগরিকদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। নতুন দিল্লিতে আজ তিনি ভারতীয় সেনা তিরঙ্গা মাউন্টেন রেস্কিউয়ের 10 বছর পূর্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী রবিবার নতুন দিল্লিতে তাপপ্রবাহ এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করবেন। সুপ্রশাসন, নাগরিক কেন্দ্রিক বিপর্যয় মোকাবিলা সহ অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই এই বৈঠক। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সাহিত্য, সঙ্গীত এবং মানবতাবাদী চিন্তাধারায় রবীন্দ্রনাথের চিরস্থায়ী অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কেকেআর টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে, দিল্লি 3 ওভার 3 বলে কোনো উইকেট না হারিয়ে 33 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ, বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির উপস্থিতিতে আগামী রবিবার আসাম বিজেপির বিধায়িনী দলের নেতা নির্বাচন, 12 মে শপথ গ্রহণ। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আজ দেশের রাজধানী দিল্লিতে ম্যারাথনের আয়োজন এবং সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার 3 জেলায়ও আগামীকাল লোক আদালত। এবারে বিস্তারিত খবর। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ওই রাজ্যের 2টি বিধানসভা আসন থেকে নির্বাচিত শ্রী শুভেন্দু অধিকারী আগামীকাল রবীন্দ্র জয়ন্তীর দিন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। তিনি হবেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে আজ কলকাতায় অনুষ্ঠিত দলের নির্বাচিত বিধায়কদের বৈঠকে শ্রী শুভেন্দু অধিকারীকে দলের নেতা নির্বাচিত করা হয়। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের জন্য ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির বেশ কয়েকজন প্রবীণ নেতা এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে। বিজেপির প্রবীণ নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই আগামীকালের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12 মে একটানা তৃতীয় কার্যকালের জন্য শপথ গ্রহণ করবে। এ উদ্দেশ্যে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি আরম্ভ হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া জানিয়েছেন যে খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খেলার মাঠে নতুন সরকার শপথ গ্রহণ করবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ অন্যান্য কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ও বিজেপির কয়েকজন প্রবীণ নেতা উপস্থিত থাকবেন বলে শ্রী শইকিয়া জানিয়েছেন। তিনি আরও জানান যে আগামী রবিবার নবনির্বাচিত বিজেপি বিধায়িনী দলের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি উপস্থিত থেকে বিধায়িনী দলের নেতা নির্বাচিত করবেন বলেও তিনি জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশের প্রথম সারির স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালী করার জন্য প্রাথমিক স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের প্রশিক্ষণ কার্যসূচির সূচনা করেছেন। এই প্রশিক্ষণ কার্যসূচিতে স্বাস্থ্যকর্মীদের দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত চিকিৎসা সেবা প্রদানের সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশ করা তথ্য অনুসারে গত কয়েক বছর ধরে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে গুণগত স্বাস্থ্যসেবা প্রদান, উন্নত সুবিধা লাভের ক্ষেত্রে অসুবিধাসমূহ দূর করা তথা স্বাস্থ্য ব্যবস্থার প্রতি জনসাধারণের বিশ্বাস শক্তিশালী করার জন্য একটি সুপ্রশিক্ষিত এবং আত্মবিশ্বাসী প্রাথমিক স্বাস্থ্যকর্মী গোষ্ঠী অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই প্রাথমিক স্বাস্থ্যকর্মীদের জন্য আজকের সুসংহত প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আজ দেশের রাজধানী দিল্লিতে ম্যারাথনের আয়োজন করা হয়। দিল্লির আকাশবাণী ভবন থেকে আরম্ভ হওয়া এই ম্যারাথন কৃষি ভবন, রেলভবন এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক হয়ে প্রায় 3.5 কিলোমিটার সড়ক অতিক্রম করে। এই ম্যারাথন আকাশবাণী, দূরদর্শন ও প্রসার ভারতীর আধিকারিক ও কর্মী তথা তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রসার ভারতীর মুখ্য কার্যবাহী আধিকারিক গৌরব দ্বিবেদী এবং আকাশবাণীর সঞ্চালক প্রধান রাজীব কুমার জৈন আজকের ম্যারাথনে অংশগ্রহণ করেন। শ্রী জৈন বলেন যে এ উপলক্ষে চলতি মাসে দেশের 232টি আকাশবাণী কেন্দ্রে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করা হবে। সরকারি প্রচার মাধ্যম হিসেবে আকাশবাণীর স্বীকৃতিস্বরূপ এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী শিলচর কেন্দ্র আগামীকাল রবীন্দ্র জয়ন্তীর পুণ্যদিনে কবি প্রণাম শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। শিলচর মহিলা কলেজ প্রেক্ষাগৃহে আগামীকাল বেলা 11:30টায় অনুষ্ঠেয় এই বিশেষ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সুদীপ্তা ভট্টাচার্য ও পঙ্কজ কুমার নাথ। আসাম মাধ্যমিক শিক্ষা পরিষদের দ্বারা অনুমোদিত না হওয়া এবং ইউ ডাইস কোড না থাকা বিদ্যালয়গুলির নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের নাম সরকারি এবং প্রাদেশিকীকৃত বিদ্যালয়গুলিতে পঞ্জীয়ন না করতে মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় নির্দেশ দিয়েছে। মাধ্যমিক শিক্ষা সঞ্চালক এ মর্মে একটি নির্দেশিকা জারি করেছে। এ ধরনের বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের নাম পঞ্জীয়নের ফলে বহু সরকারি এবং প্রাদেশিকীকৃত বিদ্যালয়ে অসুবিধা

সৃষ্টি হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বিদ্যালয়গুলির পরীক্ষার কৃতকার্যতা পরীক্ষণ এবং নিরীক্ষণে অসুবিধা সৃষ্টি হয় বলেও উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের বিদ্যালয়সমূহের পরিদর্শকদের মাধ্যমে সব সরকারি এবং প্রাদেশিকীকৃত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে এই নির্দেশনা প্রেরণ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। দেশের অন্যান্য অংশের সঙ্গে আসামেও আগামীকাল জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে লোক আদালত অনুষ্ঠিত হবে। এই জাতীয় লোক আদালতের মাধ্যমে বিভিন্ন ফৌজদারি, দেওয়ানি, পারিবারিক, মোটর দুর্ঘটনা, রাজস্ব সংক্রান্ত মামলা ইত্যাদির ব্যয়হীন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ব্যাংকের লেনদেন সম্পর্কিত মামলা, টেলিফোন বিল, বিদ্যুৎ মাশুল সম্পর্কিত বিবাদগুলিও নিষ্পত্তি করা হবে। জনসাধারণের সুবিধার্থে এ ধরনের মামলাসমূহের আগাম শুনানিরও ব্যবস্থা করা হয়েছে। সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আগামীকাল জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে লোক আদালত অনুষ্ঠিত হবে। কাছাড় জেলার শিলচর আদালত প্রাঙ্গণে আগামীকাল জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায়দণ্ডাধীশ আদালত প্রাঙ্গণে এই লোক আদালত অনুষ্ঠিত হবে। হাইলাকান্দি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আগামীকাল জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। লোক আদালতে জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন থাকা আপোষ মীমাংসাযোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলির নিষ্পত্তি করা হবে। এছাড়া জাতীয় লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের আগে বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করা হবে। তিন জেলা আইন সেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে জাতীয় লোক আদালতের সুযোগ গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে। রাজ্যে আগামী 2রা আগস্ট থেকে দুটি পর্যায়ে অনুষ্ঠেয় লোক গণনা প্রক্রিয়ায় 85,000 গণনাকারী আধিকারিক নিয়োগ করা হয়েছে। 17 আগস্ট থেকে গণনাকারী আধিকারিকরা ঘরে ঘরে গিয়ে জনগণনা করবেন। এই প্রক্রিয়া 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দেশের বিভিন্ন অংশে লোক গণনা অনুষ্ঠিত হলেও বিধানসভা নির্বাচনের জন্য আসামে এ পর্যন্ত এই প্রক্রিয়া আরম্ভ হয়নি। দেশের ষোড়শ এবং স্বরাজ পরবর্তী ভারতের অষ্টম লোক গণনায় সামাজিক অবস্থা ও জাতিগত গণনা সহ জনসংখ্যা ও গৃহ গণনা অন্তর্ভুক্ত হয়েছে। 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় এই লোক গণনা দুটি পর্যায়ে হবে। প্রথম পর্যায়ে ঘরের তালিকা প্রস্তুত করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যার গণনা করা হবে। এর জন্য আগামী বছরের 1 এপ্রিলকে ভিত্তি তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। দেশে এবার প্রথমবারের জন্য সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় লোক গণনা হয়েছে। এই প্রক্রিয়ায় অ্যান্ড্রয়েড ও iOS এ উপলব্ধ মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্যসমূহ সংগ্রহ করা হয়েছে। আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা কার্যসূচির আয়োজন করা হয়। এই দিবস উপলক্ষে বিভিন্ন হাসপাতালে থ্যালাসেমিয়া রোগীদের জন্য প্রারম্ভিক পরীক্ষা, প্রতিষেধক ও উন্নত চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা কার্যসূচির আয়োজন করা হয়। এছাড়াও থ্যালাসেমিয়া রোগীর নিরাপদ ও কার্যকর ব্যবস্থাপনার জন্য হাসপাতালগুলিতে বিশেষ সুবিধা প্রদান করা হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলের রেল সুরক্ষা বাহিনীর উদ্যোগে যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করা, বেআইনি কার্যকলাপ রোধ করা এবং একটি সুরক্ষিত রেল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে আরপিএফ চলতি মাসে বিভিন্ন ধারার অধীনে 3,081টি মামলা দায়ের করেছে এবং রেল চত্বরে বেআইনি কার্যকলাপের অভিযোগে 3,000-এরও অধিক অপরাধীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া 1,074 জন টিকিটবিহীন যাত্রী শনাক্ত করে 10 লক্ষ টাকারও অধিক জরিমানা আদায় করা হয়েছে। লক্ষ্মীপুরের প্রবীণ নাগরিক সংস্থা মণিপুরী ভাষা উন্নয়ন সমিতি, নাহারল খড়িলোল সাহিত্য সংস্থা, মণিপুরী সাহিত্য পরিষদের লক্ষ্মীপুর শাখা এবং মণিপুরী মহিলা লেখিকা সংস্থার যৌথ উদ্যোগে আগামীকাল 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে পালন করা হবে। এ উপলক্ষে স্থানীয় খড়িলোল কমিউনিটি হলে কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রীভূমি জেলার এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের উদ্যোগে মানবতা, সামাজিকতা ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আজ বিশ্ব রেডক্রস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে স্বচ্ছতা অভিযান পালন করা হয়। এছাড়া আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির উপস্থিতিতে আগামী রবিবার আসাম বিজেপির বিধায়িনী দলের নেতা নির্বাচন।

0: মে শপথ গ্রহণ। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আজ দেশের রাজধানী দিল্লিতে ম্যারাথনের আয়োজন এবং সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার 3 জেলায়ও আগামীকাল লোক আদালত। আঞ্চলিক সংবাদ শেষ হল, পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী শিলচর, আগামীকালের অনুষ্ঠান পরিচিতি আরও একবার পড়ছি। অমৃত

শিল্পী সুখবিলাস শর্মা। বেলা 11:33 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। তাছাড়া রূপমের শিল্পীদের পরিবেশনায় লোকগীতি শুনবেন দুপুর 2:30। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশবন্দনা। রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40, সকাল 8:40 ও দুপুর 1টায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12টা, রাত 7:15 ও রাত 8:20। সকাল 9টায় শুনবেন সঙ্গীতালেখ্য তোমার সুরের ধারা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন বুধাদিত্য মুখোপাধ্যায়ের সেতার বাদন। তাছাড়া লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এম আর গৌতমের কণ্ঠে ঠুমরি শুনবেন রাত 8:30। বেলা 10টা ও সন্ধ্যে 6:15 বাংলা ছবির গান। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রবি প্রণাম শুনবেন বেলা 11টায়। বেলা 11:30 শুনবেন অনুষ্ঠান আমার কথা, নিজের কথা বলবেন পাপিয়া সেনগুপ্ত। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শুনবেন বেলা 12:30। দুপুর 1:40 প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে বটুক নন্দীর গিটার বাদন শুনবেন দুপুর 2:45। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা, এতে বিভিন্ন রকম রোগ নিয়ে বলবেন ডাক্তার অপূর্ব নাথ। রাত 8টায় শ্যামাসঙ্গীত শুনবেন মেঘরাজ চক্রবর্তীর পরিবেশনায়। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন নাটক গৃহপ্রবেশ। অনুষ্ঠান ক্রীড়াঙ্গন শুনবেন রাত 10টায়। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর।

মাটির গান অনুষ্ঠানে লোকগীতি শুনলেন বরাক তরঙ্গের শিল্পীদের পরিবেশনায়। এবারে অনুষ্ঠানে লোকগীতি শুনবেন সুরমিলন সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের পরিবেশনায়।

তারপর সুরমিলন সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের পরিবেশনায় লোকগীতি শুনলেন আকাশবাণী শিলচর।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: এখন লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ইকবাল হোসেন খাঁর সারেঙ্গি বাদন শুনবেন।

লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ইকবাল হোসেন খাঁর সারেঙ্গি বাদন শুনলেন আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনবেন।

এখন বিভিন্ন হিন্দি ছবি থেকে সোনু নিগমের গাওয়া গান শুনবেন। প্রথম গানটি আজমাইশ ছবি থেকে।

বিভিন্ন হিন্দি ছবি থেকে সোনু নিগমের গাওয়া গান শুনছেন। এবারের গানটি অর প্যার হো গয়া ছবি থেকে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে বিভিন্ন ছবি থেকে সোনু নিগমের গাওয়া গান শুনলেন আকাশবাণী শিলচর। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহাগ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহাগ রাগে খেয়াল শুনলেন সন্দীপ ঘোষের কণ্ঠে। আকাশবাণী শিলচর আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি।